بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ রবিবার, 24শে জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 20শে জিলহজ, 1447 হিজরি, 7ই জুন, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও আহমেদ হাসান। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamualaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Sunday, the 24th of Joshto, the 20th of Zilhaj, and June the 7th. The news read by Shams Rahman. First, the headlines. Budget session of 13th Jatiya Sangsad starts today. Government initiates to produce electric ambulances using indigenous technology to provide healthcare service. Prime Minister suggests area-specific tree plantation for better survival and ecological balance. Nationwide three-month-long special drive to control dengue begins. Mobile course will be conducted soon, says Health and Family Welfare Minister. Information and Broadcasting Minister calls on ICT experts to formulate national action plan to combat cyber risks and ensure online security. Verdict of Ramisa rape and murder case will be announced today. Israeli attacks in Lebanon killed 10, including 3 high-ranking soldiers. And BCB holds election to choose its chairman today. Now the details. The second and the first budget session of the 13th Jatiya Sangsad will begin today. The House will sit at 3 p.m. with Speaker Major Retired Hafizuddin Ahmed Bir Bikram in the chair. Finance and Planning Minister Amit Khusro Mahmood Chowdhury will present the national budget for the 2026-27 fiscal year in this session. The government has decided to manufacture electric ambulance using indigenous technology to ensure delivering primary and comprehensive health care to the doorstep of people. The decision was taken at a meeting in this regard at Prime Minister's office in the capital yesterday with Prime Minister Tariq Rahman in the chair. Later, Prime Minister's press wing said the work of manufacturing an ambulance for this project will start initially in a selected upazila as a model. It said government has a plan to provide ambulance service in 3 tiers. To this end, 3 types of ambulances will be built, from village to upazila, from upazila to district, and from district to capital. If this initiative of the government becomes successful, country's dependency on ambulance import will be reduced, as well as people will get ambulance service with modern facilities at a low cost. Prime Minister Tariq Rahman has suggested planting trees in accordance with local environmental conditions and soil characteristics. He gave the suggestion at a meeting on tree plantation at his Tezgaon office in the capital yesterday. Prime Minister said trees should be selected based on local soil characteristics and environmental conditions to ensure better survival rates and ecological benefits. He said tree plantation should be a priority to protect the environment, combat the adverse effects of climate change, and build a safe world for future generations. The meeting set an action plan to implement the government's commitment to plant 25 crore trees in the next 5 years. According to the action plan, Prime Minister Tariq Rahman will inaugurate the program on 14th June next in Dulahajra of Cox's Bazar. Bangladesh and Turkey have decided to form a joint committee at the minister level on defense and foreign affairs to strengthen bilateral relations. The decision was taken during a meeting between Prime Minister Tariq Rahman and Turkish Foreign Minister Hakan Fidan at the Prime Minister's office in the capital yesterday. The Prime Minister's press wing said the meeting also decided to hold annual meetings at the foreign minister level between the two countries to strengthen strategic relations. During the meeting, the two sides expressed hope that the two countries would work together in trade, investment, joint production, and solving the Rohingya problem. A three-month-long special campaign has been launched across the country, including the capital, to increase awareness among citizens about dengue prevention, destroy breeding grounds of Aedes mosquitoes, and ensure a clean environment. Health and Family Welfare Minister Shardan Mohammad Shakawat Hussain inaugurated the campaign at the Dhaka South City Corporation DSCC area in the capital yesterday. The program is being organized by the Ministry of Health and Family Welfare. Addressing the program, Health and Family Welfare Minister said mobile courts will be operated soon to prevent spread of dengue. Meanwhile, similar program has also started in Dhaka North City Corporation yesterday. State Minister for Health and Family Welfare, Dr. M. A. Muhit, inaugurated the program at Gulshan Central Park in the capital. Information and Broadcasting Minister Johiruddin Shopon has urged the country's ICT experts to quickly prepare a draft of an effective national action plan to address cyber risks and ensure online security. He made the call at a roundtable discussion at the Institute of Engineers Bangladesh IEB in the capital yesterday. The Information and Broadcasting Minister termed fake news, especially made using artificial intelligence AI and circulated in social media, as one of the major strategic challenges for global civilization. He stressed the need to bring the country's digital platforms into a structured and accountable framework to address this challenge. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said, considering the current global energy crisis and domestic realities, the government has kept the country's marginalized people out of the scope of electricity price increases. He said this at a press briefing held at the Press Information Department conference room at the Secretariat yesterday. The Information and Broadcasting Minister said, about 65% of the country's general and low-income electricity users have been completely exempted from the additional pressure of the price hike. Mentioning that there was mass corruption and looting in electricity and energy sectors during the previous Awami League government, he said the government has undertaken a long-term plan to achieve self-sufficiency in energy sector and keep electricity price at an affordable level. The United States has congratulated Foreign Minister Dr. Khalilur Rahman on his election as President of the 81st Session of the United Nations General Assembly, UNGA. A message from the U.S. Bureau of International Organization Affairs also underscored the need for sweeping reforms to make the world body more efficient and effective. The verdict in the rape and murder case of 8-year-old Ramisa Akhtar will be delivered today. Judge Masroor Sarikin of Dhaka Metropolitan Children Violence Operation Tribunal fixed the date on Thursday last on completion of arguments from both sides. This is Bangladesh Betar giving you the news. Israel's military has stepped up attacks on southern Lebanon, killing at least 10 people, including Brigadier General Wissam Sabra and two high-ranking soldiers. An Israeli strike on a tent encampment in Gaza City has killed at least 8 Palestinians. Pakistan's Interior Minister Mohsin Naqvi has delivered an important message from Army Chief Asim Munir and Prime Minister Shahbaz Sharif to Iranian Supreme Leader Mustafa Khamenei and expressed hope for the U.S.-Israel war on Iran to end. Cricket and the President of the Bangladesh Cricket Board BCB elections will be held at the board's headquarters at the Sher-e-Bangla National Cricket Stadium in Mirpur today. Besides, 15 directors among the 25 posts will also be held today. The rest of the 10 director positions have already been effectively decided, with 8 directors selected unopposed and 2 more said to be nominated by the National Sports Council, NSC. The president election will be held on the same day after the councillors exercise their votes to elect the BCB directors. Finally, weather and forecast valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Bogura, Dhaka, Chanail, Mamansingh, Faridpur, Joshua, Kustia, Khulna, Borishal, Potuakhali, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Budget session of 13th Jatiya Sangsad starts today. Government initiates to produce electric ambulances using indigenous technology to provide healthcare service. Prime Minister suggests area-specific tree plantation for better survival and ecological balance. Nationwide 3-month-long special drive to control dengue begins. Mobile course will be conducted soon, says Health and Family Welfare Minister. Information and Broadcasting Minister calls on ICT experts to formulate national action plan to combat cyber risks and ensure online security. Verdict of Ramisa rape and murder case will be announced today. Israeli attacks in Lebanon killed 10, including 3 high-ranking soldiers. and BCB hold election to choose its chairman today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছে শাহিদা আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিতে বিকেল তিনটায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশেপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন শীঘ্রই বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টটি চালু করতে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে এ ধরনের প্রকল্প খুলনা সিটি কর্পোরেশন সর্বপ্রথম বাস্তবায়ন করছে, যা খুলনাবাসীর জন্য গর্বের। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে। তিনি গতকাল খুলনার সোলোয় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শনকালে একথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, আগামীতে বাড়ি থেকে পৃথকভাবে বর্জ্য সংগ্রহ এবং রাতের মধ্যে বর্জ্য রিসাইক্লিং সেন্টারে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সফল হলে বর্জ্য সম্পদে পরিণত হবে। আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে প্ল্যান্টটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। কেসিসি এলজিইডি পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, এখন সময় দেশকে নতুনভাবে গড়ার। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টের পতনের পর জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এই সরকারের নেতৃত্বে জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ করতে হবে। তিনি গতকাল যশোর পৌর কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর জেলা মহিলা দল আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, আমাদের শিশুদের মধ্যে লুকিয়ে থাকার প্রতিভা জাগ্রত করতে হবে। তাদেরকে কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম ও সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার এ সময় উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু এতে প্রধান অতিথি এবং জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি এতে প্রধান বক্তা ছিলেন। জেলা মহিলা দলের সভাপতির সভাপতিতে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো সহ গণতান্ত্রিক আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানে নিহত দলীয় নেতাকর্মী সমর্থকদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি গতকাল খুলনা মহানগরের হাদিস পার্ক থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ শেখ মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা প্রশাসক মিজহুরে জান্নাত, সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুন, তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম গাজী সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ র্যালিতে অংশগ্রহণ করেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক হাসপাতালে রান্নাঘর, বিভিন্ন গর্তযুক্ত স্থান এবং বর্জ্য অপসারণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত করে তা দ্রুত ধ্বংস, হাসপাতাল প্রাঙ্গণের নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি উক্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আগামী 7 দিন পর পুনরায় পরিদর্শন করা হবে মর্মে অবহিত করা হয়। বিভাগীয় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। এদিকে যশোরের অভয়নগর উপজেলায় গতকাল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা বিএনপি সভাপতি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে আজ খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গত 25 মে থেকে 4 জুন পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। খেলার খবর, ফুটবল। খুলনা সার্কিট হাউস মাঠে গতকাল এক প্রীতি ফুটবল খেলায় ব্রাজিল সমর্থক গোষ্ঠী 3-1 গোলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীকে পরাজিত করেছে। এদিকে মাগুরা রাওতড়া স্কুল মাঠে অপর এক প্রীতি ফুটবল খেলায় হাজরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ 3-1 গোলে মাগুরা জেলা পুলিশ একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলা।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে, গানের কথা সাজিয়েছেন মোল্লা আব্দুল বাশার।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। সর্বশেষ গানটি শুনবেন ইসরাত জাহান লিজার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন ফিরোজ খান নূর।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজনডালিতে এখন রয়েছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গান শুনবেন জাফর ইকবালের কণ্ঠে, গানের কথায় অশোক কুমার দে, সুর করেছেন প্রদীপ রাহা।

বর্ণালী অনুষ্ঠানে শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানটি শুনবেন মনীষা মণ্ডলের কণ্ঠে। গানের কথায় রয়েছেন ফজলুল হক সিদ্দিক, সুর করেছেন অপূর্ব রায়।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: বর্ণালী অনুষ্ঠানে এবারের গান শুনবেন লিটন কুমার ঘোষের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন রানা কাফি মির্জা, সুর করেছেন শেখ আলী আহমেদ।

আপনারা বর্ণালী অনুষ্ঠানে শুনছেন আধুনিক গান। এবারে গানের শিল্পী সাহারা ইরানি প্রিয়া, গানের কথায় সৈয়দ আব্দুল মতিন, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত সোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন, চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান, অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও

0: আমি বৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হন।
1: বর্ণের অনুষ্ঠানে সবশেষ গান আপনার জন্য থাকছে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে, সুর করেছেন মোহাম্মদ কামরুল ইসলাম বাদলু।

শ্রোতা বন্ধুরা, এই গানটি শুনতে শুনতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে বর্ণালীর আয়োজন থেকে। আগামীকাল একই সময় অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। শুভ সকাল বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিতে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জনগণের দ্বার প্রান্তে সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে গতকাল তাঁর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী, এই তিন ধাপে অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা নিয়ে প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। সরকারের এই উদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ হবে এবং আমদানির নির্ভরতাও কমবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাটির গুণগত মান এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় একথা বলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাটির গুণাগুণ অনুযায়ী গাছ নির্বাচন করতে পারলে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে। বৈঠকে সরকারের আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনা অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন কক্সবাজারের ডুলাহাজরায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতিবছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনে সম্মত হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এক বৈঠকে এই ঐকমত্য অর্জিত হয়। বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। এছাড়া ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এ রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন তারা। যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। আজ থেকে বর্ধিত এই সেবা চালু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 10:30 এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা আরও জোরদার করেছে। সর্বশেষ ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল উইসাম সাবরা এবং 2 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটির একটি তাবু শিবিরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধ হওয়ারও আশা প্রকাশ করেন। খেলার খবর ক্রিকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিসিবির 25টি পরিচালক পদের মধ্যে 15টি পরিচালক পদে নির্বাচন হবে। অবশিষ্ট 10টি পরিচালক পদের মধ্যে 8 জন পরিচালক ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং অন্য 2 জনকে জাতীয় ক্রীড়া পরিষদ NSC মনোনীত করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। স্টুডিও ঘর দিয়ে মুহূর্তের সময় ঠিক সকাল 9:05 হয়ে 30 সেকেন্ড। বাংলাদেশ বেতার খুলনা।

0: স্মৃতি ফিরে স্মৃতি হারিয়ে যায় নতুন স্মৃতি বাসা বাঁধে, তবু সকল স্মৃতি জমা থাকে শেষ বিকেলে কান্নার তরে। জীবনে উত্থান পতন থাকবে, কিন্তু সেই উত্থান পতনের ভয়ে জীবনকে এগিয়ে নিতে একদম ভুল করলে চলবে না। সুন্দর এবং সুস্থভাবে জীবনকে পরিচালনা করাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। তাই আপনার আজকের দিনটা অনেক বেশি সুন্দর এবং সফলতায় ভরে উঠুক, সেই প্রত্যাশা নিয়ে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালীর ভুবনে। আর এই আয়োজন নিয়ে আপনার সাথে রয়েছে আমি কিশোর
1: এবং আমি পল্লী মণ্ডল।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন শেখ আমির হোসেন, প্রকৌশল তত্ত্বাবধান রয়েছেন খান আল আমিন এবং অধিবেশন তত্ত্বাবধান করছেন নূরজাহান আক্তার। তো কথা গান আড্ডায় কাটবে পুরোটা সময়, সে কথা দিচ্ছি। আপনার সাথে কথা বলবো নিশ্চয়ই যে নম্বরটিতে, সেই নম্বরটিও আপনাকে জানিয়ে রাখি।
1: হ্যাঁ, সেই নম্বরটি হলো 01974121970।
0: আর যদি চিঠি লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে লিখতে হবে এই ঠিকানায়, রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। হ্যাঁ, এই কথা যখন বলছি পল্লী, আমরা হাতে একটি পোস্টকার্ড তুলে নিয়েছি যেখানে আমাদের এক বন্ধু চিঠি লিখে পাঠিয়েছেন, পড়ে ফেলি কি বলো?
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবং
0: সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এটি যে অনেকগুলো কালির সংমিশ্রণ
1: এবং তার হাতের লেখা কিন্তু খুবই
0: খুবই সুন্দর। তো পড়ে ফেলি সেখান থেকে, মোহাম্মদ কাশেম সর্দার, উলাগ্রাম ডুমুরিয়া খুলনার বন্ধু, বলেছেন শুভেচ্ছা পৌঁছে দেবেন টিউলি, ইসমাইল হোসেন, পলাশ, লুৎফর জোয়ারদার, মিলনবাবু, জ্ঞানেন্দ্র পাল, প্রকাশ এবং রবিউল খানকে। হ্যাঁ, পৌঁছে দিলাম, নিশ্চয়ই সকলে সাথে রয়েছেন এবং শুনছেন আমাদেরকে। আপনি লিখেছেন, খুলনা বেতার আমার গর্ব, আমাদের প্রিয় বেতার, মাঠে ঘাটে সব জায়গায় খুলনা বেতার শুনি, FM 88.8 MHz। আজকে গান শুনতে চাই, খুব প্রিয় একটা গান, যা এর আগে কোনোদিন প্রচার হয়েছে কিনা জানি না, কিন্তু আমার পছন্দের ভীষণ। লন্ডভন্ড বাণীচিত্রের গান আপনি শুনতে চেয়েছেন রুনা লায়লা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে, কি শোনাতে পারবে?
1: অবশ্যই,
0: বন্ধুর পছন্দ যেহেতু।
1: হ্যাঁ পছন্দ, এবং আমরা শোনাতে পারবো না, এটা তো হতে পারে না। তো চলুন শুনে আসি লন্ডভন্ড ছায়াছবি থেকে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে এই গানটি।

আপনি রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, আর শুনছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান রূপালী আয়োজনে। হ্যাঁ বন্ধু, কথা বলবো নিশ্চয়ই, তবে এই মুহূর্তে আবারও আপনার জন্য গান থাকছে। এবারে গান শুনবেন শর্ত বাণীচিত্র থেকে রুনা লালা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন সুফল বিশ্বাস, রায়ের মহল, খুলনা বন্ধু।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: আমরা রূপালী আয়োজন রয়েছে আপনারই সাথে, আপনাদেরই সাথে, আর আপনারা শুনছেন আপনাদেরই পছন্দ করা গান। চলুন এবারে আরেকটি গান শোনাই, গানের ওপরে আপনাদের জন্য ফিরব অবশ্যই ফোন ইন নিয়ে, তখন কথা বলবো 01974121970 নম্বরে। প্রস্তুতি নিয়ে রাখুন, এবারে গান শোনাচ্ছি মোল্লাবাড়ির বহুবাণী চিত্র থেকে, আর গানটি নেওয়া হয়েছে এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে, আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন
3: ময়না জাবুসা খুলনা থেকে।
2: তো নিশ্চয়ই সাথে রয়েছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: কথা দিয়েছিলাম যে অবশ্যই আপনার সাথে কথা বলবো এই গানটির ওপারে। হ্যাঁ, ফিরে এসেছি আপনার সাথে কথা বলতে। 01974121970 নম্বরে কে রয়েছেন প্রথম ফোন কলে?
1: হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? দুঃখিত বলতে হচ্ছে, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, চেষ্টা করুন আরেকবার, হাতে যথেষ্ট সময় রয়েছে। কে যুক্ত হচ্ছেন? হ্যালো,
2: নমস্কার দাদা।
0: নমস্কার।
1: হ্যাঁ দাদা, বলুন কোন গানটি শুনতে চান? হ্যাঁ, আমরা ভালো আছি।
0: আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ পলাশ, সাথে থাকবেন। অবশ্যই আপনার পছন্দ করা গান আমরা শোনানোর চেষ্টা করব। কে যুক্ত হলেন এবারে?
1: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম,
3: আমি জনি বলছি মান্দারতলা মহেশপুর থেকে।
1: বলুন কোন গানটি শুনতে চান?
3: শিল্পী সাথে থেকে একটি গান শুনতে চাই, শিল্পী রুনা লায়লা।
0: শিল্পী ছবি থেকে?
3: শিল্পী ছবি।
0: আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ জনি ভাই, একেবারে সংক্ষেপে বিস্তারিত অনেক ধন্যবাদ, অল্প সময়ে সব কথা বলে ফেলেছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
4: আমি মোহাম্মদ আলতাফ হোসেন, অলংকার মিস্ত্রি, কোটচাঁদপুর থেকে।
0: আলতাফ ভাই?
4: হ্যাঁ, কোটচাঁদপুর থেকে, অলংকার মিস্ত্রি।
0: আচ্ছা,
4: আমাকে শোনাবে খোদার পরে মা, পলাশের কণ্ঠে মা আমার আগে যেয়ে না মরে।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ। খোদার পরে মা বাণী চিত্রের গান শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আর সাথে থাকবেন, নিশ্চয়ই আপনার পছন্দ করা গান শুনিয়ে দেব।
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
3: শুভ সকাল।
1: শুভ সকাল।
3: আপনারা এই ফোন
0: কে বলছিলেন কোথা থেকে? আপনার জন্য একটা নির্ধারিত সময় থাকে। আচ্ছা, আপনার নাম ঠিকানাটি? আবু বকর ভাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আবু বকর, শালিকা মাগুরার বন্ধু আমাদের, সাথে থাকবেন। এবারে কে যুক্ত হচ্ছেন ফোনের অপর প্রান্ত থেকে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সালাম ভাই, বলুন। কি নাম?
3: আব্দুল সালাম।
0: হ্যাঁ, মানে আপনার ছবির নামটি পছন্দের?
3: প্রথম প্রেম।
0: প্রথম প্রেম, আচ্ছা ঠিক আছে। আপনার ঠিকানাটি আরেকবার বলবেন। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ফোন করতে হয় 01974121970 এই নম্বরটিতে। কে যুক্ত হলেন এবারে?
5: দাদা ভালো আছেন?
0: হ্যাঁ দাদা ভালো আছি, আপনি কেমন আছেন?
5: দাদা আমি খুব ভালো আছি দাদা।
0: হ্যাঁ,
5: মানিক শৈলগোবা থেকে, শৈলগোবা সেনাদা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ, মানিক ভাই বলুন।
5: আপন ভাই ছবি, শিল্পী রোনালালা, ও আমার তালের পান্টারে, এই শিরোনামের গানটি।
0: আপন ভাই মানিক চিত্র, তাই তো?
5: আপন ভাই, হ্যাঁ আপন ভাই রোনালালার গান।
0: ঠিক আছে মানিক ভাই, আপনিও ভালো থাকবেন, আমরা আপন ভাই বাণী চিত্রে গান শুনিয়ে দেব। কে যুক্ত হলেন এবারে?
1: হ্যালো,
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
6: আপু, আপনারা সবাই ভালো আছেন?
1: হ্যাঁ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন?
6: পৃথিবী আমার চাই না, এই সাহেব থেকে কনক সাফার কণ্ঠে। গানের ছিল না হচ্ছে আমি যে হলুদ পরি স্বপ্নের অপসরে দানা মেলে আকাশে উড়ে বেড়াই, এই গানটি শোনাবেন আপু।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ রেজাউল ভাই, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই আপনাকে শোনানোর চেষ্টা করা হবে, কিন্তু সবসময় সাথে আছেন এবং থাকবেন সেই প্রত্যাশা রইল। কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, খুব দ্রুতই দেখা হবে, বলুন। হ্যাঁ, কোনটি একদম, আপনিও ভালো থাকবেন। গোলাপি এখন ট্রেনে বাণীচিত্রের গান আপনার জন্য অবশ্যই থাকবে, আপনিও সাথে থাকবেন সব সময়। কে রয়েছেন?
1: শুভ সকাল, কে বলছেন? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
0: ছবির নামটি আর একবার?
1: গরিবের
0: রানী। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আর একটি ফোন কল নিয়ে আমরা চলে যাব সবশেষ আরেকটি গান শোনার জন্য। হ্যাঁ, সবশেষ ফোন কলে কে রয়েছেন? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। একেবারে মানে
1: সংক্ষেপে
0: বিস্তারিত, সংক্ষেপে বললে সংক্ষেপে বিস্তারিত, অনেক ধন্যবাদ কাশেম, সাথে থাকবেন সব সময়।
1: এবং আমরা আবার
0: আজকে তার একটা পছন্দের গান কিন্তু আমরা শুনিয়ে দিয়েছি।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আর এই মুহূর্তে আরেকটি গান চলো শুনে আসি। কোন গান শোনাবেন?
1: প্রতিরোধ ছবি থেকে হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি
0: শুনতে চাই। অনুরোধকারী শ্রোতা ছিলেন সুনীল, আপনি মোল্লারহাট বাগেরহাটের বন্ধু।
7: দেখো সকাল হয়ে গেছে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটি শুনতে শুনতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী ভুবন থেকে। আগামীকাল একই সময় অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল, সেই প্রত্যাশায় শুভ সকাল।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আজ সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশাত্মবোধক গান।

অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ডে এবং ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের

0: উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহমুদী আমিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি। আজকের এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর এ এস এম আমানুল্লাহ, সম্মানিত উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়। শ্রোতা বন্ধুরা, ১৯৯২ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার প্রসারের জন্য এবং গুণগত শিক্ষার মান সবার জন্য নিশ্চিত করবার জন্যই ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন একটি আইনের মধ্য দিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 2500 কলেজে প্রায় 40 লাখ শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে উচ্চশিক্ষা শেষ করার পর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী শ্রমবাজারে প্রয়োজনীয় দক্ষতার অভাবে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং সে কারণে কিন্তু দক্ষতাভিত্তিক কর্মমুখী একটি শিক্ষার যে অভাব এখানে পরিলক্ষিত হচ্ছিল, বর্তমান সরকার এই ঘাটতি মোকাবেলা করবার জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক এবং কর্মমুখী যে শিক্ষা ব্যবস্থা সেটির উপর জোর দিয়েছেন এবং এই কারণেই বর্তমান সরকার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আইসিটি বিভাগ, এ2আই ও ইউনিসেফের সহযোগিতায় দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করেছে। নতুন পাঠ্যক্রমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ডেটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ পাবে। এইসব বিষয়ে পাঠদান নিশ্চিত করতে এরই মধ্যে 900 মাস্টার ট্রেনার তৈরি করা হয়েছে এবং তাদের মাধ্যমে পর্যায়ক্রমে 12,000 শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এই যে প্রশিক্ষণ যারা পেয়েছেন, যারা 12,000কে দেবেন, এই কার্যক্রমের কিন্তু আজকে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের মানব সম্পদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোই হচ্ছে এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলমান যে সংস্কারগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা চালু, আপনারা জানেন যেটির উপরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সক্ষমতা প্রকাশের জন্য বেশ কিছু ভাষা যেন আমরা শিখতে পারি তার উপরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যাপারে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। শিল্প একাডেমির সংযোগ বৃদ্ধি, নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ এবং পরিবেশ সুরক্ষায় ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ভাষা ইনস্টিটিউট কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এবং এর আওতায় কলেজগুলোতে ভাষা ক্লাব গড়ে তুলে শিক্ষার্থীদের চীনা, জাপানি, কোরিয়া, স্পেনিশ, ইতালীয় এবং আরবি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি 40 লাখ শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর কর্মসূচিও গ্রহণ করা হয়েছে এবং 2030 সালের মধ্যে 50-60% উন্নতি করবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, বিতর্ক, নৈতিক শিক্ষা কার্যক্রমের উপর জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীদের মানবিক এবং মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, এই সামগ্রিক বিষয়গুলোর মধ্যে দিয়ে একটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করবার প্রয়াস বর্তমান সরকার গ্রহণ করেছে এবং যার আজকে একটি ধাপ উদ্বোধন করা হবে, একটি পর্ব উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানস্থলে এসে কার্যক্রমের উদ্বোধন করবেন এবং আজকের অনুষ্ঠানটি আপনাদের জানিয়ে রাখি জাতিসংগীতের মধ্য দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটি শুরু হবে। আমরা অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসা মাত্রই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হলে আমরা তা সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করব। চলুন।

0: শ্রোতা মণ্ডলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তিকরণ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনের শুরুতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রেস চ্যান্সেলর অব দ্য ইউনিভার্সিটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি।
1: সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ নাজির উল্লাহকে।

0: السلام عليكم ورحمة الله وبركاته.
1: এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী অশ্বিন চৌধুরী।

বিদা কর্ম সংগ্রহ জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞেয়তা এই তিনটি হল কর্মের প্রবর্তক বা প্রেরণাদাতা অর্থাৎ এই তিনের সংযোগেই কর্মের প্রবৃত্ত হবার ইচ্ছা উৎপন্ন হয় আবার কর্তা কর্মকরণ এই তিনটি হল সকল কর্মের আশ্রয় বা সংগ্রহ এই তিনের সংযোগেই কর্মসিদ্ধি হয় ওম সভ্যে ভবন্তু সুখিনঃ।

0: উপবেদ। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এ পূজায় পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু।

0: గచ్చామి సంఘాంగ శరణం గచ్చామి.
1: হে ভগবান, অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম ও সঙ্গের শরণ নিয়ে শুরু করছি পবিত্র টিকটক থেকে পাঠ।

0: নানা শাস্ত্রে জ্ঞান লাভ করা, বিবিধ শিল্প শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া, সুবাসিত বাক্য বাসন করা উত্তম মঙ্গল। জগতে শত্রুতা দ্বারাই শত্রুতা প্রশমিত হয় না, মৈত্রী আর ভালোবাসা দ্বারাই শত্রুতা প্রশমিত হয়। এটাই চিরন্তন ধর্ম। সব্বে সত্তা সুখী তাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড দীপচাঁদ সরকার ডেভিড।
2: ইম্মানুয়েল, পবিত্র বাইবেল থেকে পাঠ করছি হিতোপদেশ নয় অধ্যায় নয় থেকে দশ পদ। জ্ঞানবানকে শিক্ষা দাও, সে আরো জ্ঞানবান হইবে। ধার্মিককে জ্ঞান দাও, তাহার পাণ্ডিত্য বৃদ্ধি পাইবে। সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ। পবিত্রতম বিষয়ক জ্ঞানী সুবিবেচনা। শিক্ষা হল আলোর পথ, আর সুশিক্ষা হল জাতির মেরুদণ্ড। যে শিক্ষা ঈশ্বর ভীতি শেখায়, সেই শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। ঈশ্বর আমাদের সকলকে সুশিক্ষায় ও সত্যের পথে পরিচালিত করুন। ঈশ্বরের শান্তি পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতি বর্ষিত হোক। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন।
3: অভিজ্ঞতা শুধু 1971-এর মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া বীর যোদ্ধা এবং স্বাধীনতার পূর্বাপর সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এখন সকলকে উঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: সকলকে ধন্যবাদ। শ্রোতা মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 2284টি শিক্ষা প্রতিষ্ঠানে লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারিত হচ্ছে। এই আয়োজনের সঞ্চালনায় রয়েছি আমি এম আলমগীর ও জসিন্তা জিনিয়া এবং সাংকেতিক ভাষায় থাকছেন মনোয়ার হোসেন ও শিরিন আক্তার।
1: সম্মানিত শ্রোতা, আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমানকে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আজকের এই অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ, অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ উপস্থিতি, বিশেষ করে রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত এবং গৌরবান্বিত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করে সরকার গঠনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন অনুষ্ঠানে এটি আপনার প্রথম শুভ আগমন। আপনি আমাদের প্রাণঢালা শুভেচ্ছা গ্রহণ করুন, গ্রহণ করুন অকৃত্রিম শ্রদ্ধার্ঘ্য এবং আন্তরিক কৃতজ্ঞতা। মঞ্চভূমিষ্ঠ অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার হোসেনুল হক মিলন এমপি, মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংসদবৃন্দ, অনারেবল অ্যাম্বাসিডার্স, হাই কমিশনার্স অব ডিফারেন্ট অ্যাম্বাসিস অ্যান্ড আদার ডিস্টিংগুইশড গেস্ট অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ ফ্রম ডিফারেন্ট ফরেন অর্গানাইজেশনস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সচিববৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, শিল্প খাতের প্রতিনিধিবৃন্দ, উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার অধ্যাপক টিম জাফরুল আজম, সম্মানিত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, সিনেট সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সুধীজন, লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় আমি স্মরণ করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। বায়ান্নর ভাষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ মহান মুক্তিযুদ্ধ, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং স্বাধীনতার পূর্বাপর সকল গণতান্ত্রিক আন্দোলন সহ সর্বোপরি ২০২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। সম্মানিত সুধী, আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ব্যবস্থার এক নতুন অভিযাত্রার প্রতীক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা সংযোজনের উদ্যোগ একটি যুগ উপযোগী, দূরদর্শী এবং রূপান্তরমূলক পদক্ষেপ। আমরা বিশ্বাস করি এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, কর্মদক্ষতার সমন্বয়ে এমনভাবে প্রস্তুত করবে যাতে তারা দেশীয় এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এবং একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকবৃন্দই এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। তাদের হাত ধরেই দক্ষতা ভিত্তিক শিক্ষা শ্রেণীকক্ষে পৌঁছাবে, শিক্ষার্থীদের চিন্তা, মনন, কর্মদক্ষতায় নতুন মাত্রা যোগ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় মনে করে শুধু সনদ নির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, উদ্ভাবন, প্রযুক্তি জ্ঞান এবং বাস্তব কর্মক্ষেত্র ভিত্তিক শিক্ষাই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকা শক্তি। প্রিয় সুধী, বর্তমান সরকার শিক্ষাকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে বিবেচনা করছে, বিশেষ করে কর্মমুখী শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং যুব সমাজকে ৪IR উপযোগী দক্ষ মানব সম্পদে রূপান্তরের উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। আমাদের দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের সবচাইতে বড় শক্তি। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে যথাযথভাবে কাজে লাগিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে শিক্ষাকে হতে হবে কর্মমুখী, শিল্পবান্ধব এবং প্রযুক্তি নির্ভর। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই কারিকুলাম আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এআই লিটারেসি, ডিজিটাল স্কিল, যোগ্যতা দক্ষতা, উদ্যোক্তা শিক্ষা, ফ্রিল্যান্সিং লিটারেসি এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্সসমূহ ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংযুক্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও সম্ভাবনার নতুন স্বপ্ন দেখছে। বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা, তাদের স্বপ্ন একটি গণতান্ত্রিক এবং বৈষম্যমূলক বাংলাদেশ বিনির্মাণে আপনার সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রাত্যন্ত অঞ্চলের লাখো শিক্ষার্থীর আধুনিক ও দক্ষভিত্তিক শিক্ষার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী এবং মানবিক বাংলাদেশ গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয়ও আপনার সরকারকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের সার্বিক বিশ্ববিদ্যালয়কে আরও যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানসম্মান সম্পন্ন করতে কার্যকর ভূমিকা রাখবে। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য গুণীজন অতিথিবর্গকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠান সফল করতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আর যাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হতো না। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, আমাদের প্রিয় কর্মকর্তা কর্মচারী, শিক্ষকবৃন্দ, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আই উড লাইক টু এক্সপ্রেস মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস অ্যান্ড গ্র্যাটিচিউড টু অল অফ ইউ ফর ইউর কাইন্ড প্রেজেন্স অ্যান্ড অলসো ফর মেকিং দ্য প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: স্যার, আপনাকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, জাতিকে একটি স্বাধীন চেতা প্রজন্ম উপহার দেওয়ার প্রত্যয়ে আজীবন সংগ্রাম করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশপ্রেমের এই অমীয় উদ্ভাসকে উপজীব্য করে জাতীয়তা বোধের অকৃত্রিম চেতনাকে ধারণ করে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর এই স্বপ্নিক অভিযাত্রায় নৈতিকতা ও সততার মেলবন্ধনকে সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পবিত্র স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এই সাম্মানিক পথযাত্রা এখন আপনাদের সামনে উপস্থাপিত হবে একটি বিশেষ তথ্যচিত্রের মাধ্যমে, লিবারেশন টু লিডারশিপ।

0: সম্মানিত শ্রোতৃবৃন্দ, এখন এই আয়োজনের মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহকে।
1: In the heart of Ghazipur, where tradition meets transformation, stands the National University of Bangladesh, the largest academic institution and the second largest public university in the world. National University is a proud symbol of access, inclusion and excellence. Founded in 1992, the university was built on a vision to democratize higher education and empower millions of students across the nation with knowledge and opportunity. The university controls 70% of the total of higher education in Bangladesh, which means the current number of its students stands nearly at 4 million. The present Vice Chancellor of National University is Professor Dr. A. S. M. Amanullah. Under his bold leadership, the university is stepping further into various avenues of excellence. With over 2,500 affiliated colleges and institutions from all corners of the country, the National University is a lifeline of education, stretching across every region, district, and community. Here, education with technology and students are equipped for the challenges of a rapidly evolving world. The National University proudly affiliates with its colleges that have served the country for over 100 years, historic institutions that have nurtured generations of thinkers, leaders, and change makers. In a globalized world, the collaboration is key. The National University is building strategic partnerships to expand knowledge networks, shape expertise, and create real-world opportunities for its students. These global and local partnerships are shaping the employment landscape for graduates, focusing on industry-academia linkage. National University Bangladesh, knowledge for the nation, skills for the future.
2: জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা জনাব মাহাদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব আব্দুল খালেক, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদবৃন্দ, সুশীল সমাজের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সারা দেশের সম্মানিত অধ্যক্ষ শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা এবং উপস্থিত অনলাইনে সংযুক্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারে যুক্ত শ্রোতা মন্ডলী সহ সকল সম্মানিত অতিথি ও সুধীরবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা। আই উড অলসো লাইক টু হ্যাভ বোথ দ্য অনার অ্যান্ড প্লেজার টু কর্ডিয়ালি ওয়েলকাম আওয়ার অনারেবল ডিপ্লোমেটস, ডেভেলপমেন্ট পার্টনার্স টু দিস গ্রেট ইভেন্ট। ইউর প্রেজেন্স টুডে স্ট্রেংথেন্স আওয়ার শেয়ার্ড কমিটমেন্ট টু ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। Through this massive skill-based initiative and our global partnership, we are equipping our youth to meet international market demands and build a prosperous, forward-looking nation. Thank you all again for gracing this occasion with your humble presence. Thank you. Ajker ei ayojonke mohimannito korechen Ganoprajatantri Bangladesh sarkarer mananiyo pradhanmantri. Bortoman Bangladesher swadhinotar sarbobhoumotter proti জনাব তারেক রহমানের উপস্থিতি আমাদের শুধু অনুপ্রাণিতই করেনি, বরং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং দেশের বিস্তৃত জনমানুষের আশা আকাঙ্ক্ষাকে নতুন শক্তি দিয়েছে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষা কারিকুলাম অন্তর্ভুক্তির এক ঐতিহাসিক পদক্ষেপের সাক্ষী হতে একত্রিত হয়েছি। এই উদ্যোগ শুধু শিক্ষার সংস্কার নয়, এটি বাংলাদেশের যুব সমাজকে ভবিষ্যৎ কর্মবাজারের জন্য প্রস্তুত করার একটি রূপান্তরমূলক যাত্রা। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধী, আপোষহীন দেশনেত্রী এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয় 1992 সালে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং চ্যান্সেলরও ছিলেন। উচ্চশিক্ষাকে বিকেন্দ্রকরণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে লাখো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। বিগত প্রায় দেড় দশক ধরে সময়ের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের গুণগত মানের কোন পরিবর্তন সাধিত হয়নি। এই বাস্তবতার অন্যতম একটি উৎকৃষ্ট উদাহরণ জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকের এই অনুষ্ঠান আপনার নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান রূপান্তরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের লক্ষ্য হল দক্ষতা, ইন্ডাস্ট্রি একাডেমির সংযোগ, তৃতীয় ভাষা শিক্ষা এবং কর্মসংস্থান সক্ষমতাকে উচ্চশিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করা। এই রূপান্তরকে সফল করতে আমাদের নিজস্ব সম্পদ এবং দাতাদের সহযোগিতায় আমরা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ শিক্ষক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছি দক্ষতা ভিত্তিক অনলাইন কোর্স, যা সরকারের এটুআই, ইউনিসেফ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এলএমএস প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এই অনুষ্ঠানটি আপনি উদ্বোধনের সাথে সাথেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় 6 লক্ষ শিক্ষার্থী তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন এবং অফলাইনে এই দক্ষতা ভিত্তিক কারিকুলাম এবং লেকচার রিসোর্স ডাউনলোড করতে পারবে। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন দেশের প্রায় 1000 কলেজ অধ্যক্ষ এবং 6 লক্ষাধিক শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতা ভিত্তিক শিক্ষার মূল উদ্দেশ্য উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় দক্ষ করে তোলা, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, সাইবার সিকিউরিটি এবং ফ্রিল্যান্সিং সক্ষমতা বৃদ্ধি করা, শিল্প একাডেমিয়ার সংযোগ জোরদার করা, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ করা, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের মানব সম্পদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করা। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানব সম্পদ তৈরির অন্যতম প্রধান চালিকা শক্তি। আমাদের প্রায় 2500 কলেজে 40 লক্ষাধিক শিক্ষার্থী এবং বার্ষিক প্রায় 5 লক্ষ গ্রাজুয়েট নিয়ে আমরা দেশের প্রতিটি জেলায় উপজেলায় শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি নির্মাণ করছি। এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের জিডিপিতে ইনফরমাল সেক্টরের অবদান 45% এবং শ্রমবাজারের 85% কর্মসংস্থান এই খাতে হয়ে থাকে। এই খাতের মোট অবদানের প্রায় 60% আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী ও উপস্থিত সুধী, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুসরণ করে শিক্ষা মন্ত্রণালয় এবং দাতাদের সহযোগিতায় সারা দেশে আমরা 930 জন দক্ষ কোর ও মাস্টার ট্রেনার তৈরি করেছি। পরবর্তী ধাপে এই দক্ষ প্রশিক্ষকরা সারা দেশের 12,000 শিক্ষককে দক্ষতা ভিত্তিক কারিকুলাম প্রশিক্ষণ দিবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্ল্যান্ডেড লার্নিং, অনলাইন মূল্যায়ন এবং আধুনিক একাডেমিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পরিসর কেবল একটি পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের অন্তর্বর্তীমূলক উন্নয়নের জন্য একটি শক্তিশালী জাতীয় সম্পদ। আপনার নেতৃত্বে আমরা আমাদের কৌশলগত ভিশন ঠিক করেছি। আমাদের লক্ষ্য স্কিল বাংলাদেশ 2030। আমাদের পরিচালিত প্রায় 50টি ডিগ্রির সকল পাঠ্যক্রম সংস্কার করে আগামী 2 বছরের মধ্যে আমরা মুখস্থ নির্ভর শিক্ষাকে দক্ষতা ভিত্তিক ও প্রায়োগিক শিক্ষায় রূপান্তর করতে যাচ্ছি, যাতে শিক্ষার্থীরা সমস্যার সমাধান, বিশ্লেষণী চিন্তা এবং বাস্তবসম্মত দক্ষতায় সমৃদ্ধ হয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধী, এআই প্রযুক্তি বিশ্বকে দ্রুত পরিবর্তন করছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুসরণ করে দক্ষতা ভিত্তিক শিক্ষা, প্রযুক্তি সম্প্রসারণ, যুব উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং, প্রোগ্রামিং, অনলাইন মার্কেটিং, ডাটা প্রসেসিং, ফ্রিল্যান্সিং, এন্টারপ্রিনারশিপ, লিডারশিপ বিল্ডিং, প্রোডাক্টিভিটি, ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং মরাল এডুকেশনের মতো আধুনিক বিষয়সমূহ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে। এই কোর্সগুলি ধাপে ধাপে আমাদের প্রায় 40 লক্ষ শিক্ষার্থী সম্পন্ন করবে এবং বছরে কমপক্ষে 2 লক্ষ দক্ষ জনশক্তি রূপান্তরিত হবে। আপনার নির্দেশনায় গবেষণা সুবিধা প্রসার করার জন্য বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব সাস্টেনেবল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে। ফিজিবিলিটি স্টাডি স্বল্প ও দীর্ঘমেয়াদী দক্ষতার চাহিদা নিরূপণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দিক নির্দেশনায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ফিজিবিলিটি স্টাডি টু অ্যাসেস The future readiness and responsiveness of Bangladesh's higher education system শীর্ষক গবেষণামূলক জরিপের কাজ সারা দেশে চলমান রয়েছে এই জরিপের অনেকগুলো ইন্ডিকেটর আপনি নিজে ঠিক করে দিয়েছিলেন উক্ত জরিপের প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে নতুন নতুন দক্ষতা ভিত্তিক কোর্সসমূহ চূড়ান্ত করা সম্ভব হবে জাতীয় বিশ্ববিদ্যালয় যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হেভেন সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইউনিভার্সিটি অব সলফোর্ড হোপ এডুকেশন চায়না অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ইউনিসেফ বাংলাদেশ এটুআই এসিসিএ এনএসডিএ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া সিনাওত্রা ইউনিভার্সিটি থাইল্যান্ড ইএটিএল ইনোভেশন হাব ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ ইউকে সহ প্রায় 150টিরও বেশি দেশি বিদেশি বিশ্ববিদ্যালয় গবেষণা সংস্থা এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে এমইউ স্বাক্ষরের মাধ্যমে আমরা ইন্টার্নশিপ কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করছি পাশাপাশি দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ উদ্ধার করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জেনে খুশি হবেন যে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সলফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বিশ্বখ্যাত নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটি এসিসিএ এবং অস্ট্রেলিয়ার টেইফের সহযোগিতায় আন্তর্জাতিক মানের একটি অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যার মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেড কোর্সে প্রতি বছর 25,000 থেকে 50,000 অ্যাপ্রেন্টিস শিক্ষানবিস তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এ লক্ষ্যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে আগত প্রতিনিধি দল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্বাচনী অঙ্গীকারের আলোকে ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ বাস্তবায়ন করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 40 লক্ষ শিক্ষার্থী বছরে একটি করে গাছ রোপণ করলে বছরে 40 লক্ষ গাছ এবং আগামী 5 বছরে 2 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি কলেজ পর্যায়ে শুরু হয়ে গিয়েছে এই উদ্যোগের আরেকটি প্রধান লক্ষ্য হল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসিয়ে প্রায় 1,000 মেগাওয়াট গ্রিন এনার্জি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত খোলা জায়গা রয়েছে সেখানে সারা বছরই সূর্যের আলো পাওয়া যায় তাই এই সৌর অবকাঠামো ক্যাম্পাসগুলোকে বিদ্যুতের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করতে সাহায্য করবে এবং সরকারের বিদ্যুৎ গ্রিডের উপর চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে এই রূপান্তর কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন সরকারের পলিসি সহায়তা বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন সহ প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে আমরা আমাদের 250টি কলেজকে গ্রিন ক্যাম্পাসে রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি তৃতীয় ভাষা শিক্ষা বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে থার্ড ল্যাঙ্গুয়েজ শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সেই আলোকে আমরা আন্তর্জাতিক কর্মসংস্থান ও রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্যে ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন জাপানিজ কোরিয়ান অ্যারাবিক ইটালিয়ান স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছি এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে এবং অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কাজ গত 3 মাস ধরে চলমান রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের আরবি ভাষা ও সফট স্কিল শেখানোর মাধ্যমে দেশের রেমিটেন্স $100 বিলিয়ন পর্যন্ত বাড়ানো সম্ভব বলে গবেষকরা মনে করেন প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে শিক্ষার্থীরা প্রধানত ম্যান্ডারিন জাপানিজ কোরিয়ান ইটালিয়ান এবং স্প্যানিশ ভাষা শিখতে অত্যন্ত আগ্রহী মাননীয় প্রধানমন্ত্রী মাইক্রো ভবিষ্যতে বৈদেশিক রেমিটেন্স বাড়ানোর লক্ষ্যে এবং ড্রপ আউট শিক্ষার্থীদের পুনরায় দক্ষ করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাইক্রো ক্রেডেনশিয়ালস প্রোগ্রাম চালু করার পরিকল্পনা রয়েছে যা শিক্ষা ব্যবস্থার একটি বড় বিপ্লব আনবে বলে আমরা মনে করি আমরা ইউনিসেফ এটুআই এবং যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সহায়তায় বর্তমানে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য 10 থেকে 12 ক্রেডিটের মাইক্রো লার্নিং ও মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স চালু করতে যাচ্ছি গবেষণায় দেখা গেছে 3 মাস মেয়াদী এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত 100 শিক্ষার্থীর কর্মক্ষেত্রে সফল হওয়ার হার 97.5%। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের প্রায় 47% নারী যাদের অনেকেই কর্মসংস্থানের বাইরে রয়েছেন আগামী বছর নারী ফ্রিল্যান্সিং ও গিগ ইকোনমি কর্মসূচির মাধ্যমে 50,000 নারী শিক্ষার্থীকে অনলাইন মার্কেটিংয়ে দক্ষতা ও ফ্রিল্যান্সিং সুযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের দেশি বিদেশি সংস্থার সহযোগিতায় ক্যাম্পাস ভিত্তিক চাকরি ও ইন্টার্নশিপ সেন্টার ইতিমধ্যে কিছু কিছু কলেজে পরিচালিত হচ্ছে এ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় শি স্কিল নামক একটি প্রকল্প হাতে নিয়েছে যার একটি ভিডিও ক্লিপ আমার বক্তব্য শেষে প্রদর্শন করা হবে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টার তত্ত্বাবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নৈতিক ও মানসিক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচি ইতিমধ্যেই চালু করেছে এছাড়াও দেশব্যাপী খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং প্রান্তিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়নের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। এর লক্ষ্য হল দেশের 8টি বিভাগের প্রতিটিতে অন্তত 1টি করে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত কলেজ প্রতিষ্ঠা করা এবং সংগীত কলেজের সংখ্যা বাড়িয়ে 64টি জেলায় সম্প্রসারণ করা। এই প্রচেষ্টাগুলো বৃহত্তর লার্নিং উইথ হ্যাপিনেস কাঠামোর অংশ। গত কয়েক মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 25 লক্ষ শিক্ষার্থীকে আমরা খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মসূচিতে যুক্ত করেছি, যাতে তাদের মধ্যে জাতীয়তাবাদ ও দায়িত্ববোধ গড়ে ওঠে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বছর ধরে 5 লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা চলমান থাকায় কলেজগুলোতে দীর্ঘদিন বন্ধ রাখতে হয়, যার ফলে নিয়মিত ক্লাস ও পড়াশোনা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে এসএসসি এইচএসসি সহ বিভিন্ন পাবলিক এক্সামের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বছরে কয়েক মাস বন্ধ রাখতে হয়। এই সমস্যা সমাধান এবং সেশন জট কমানোর লক্ষ্যে প্রাথমিকভাবে 300টি এবং পর্যায়ক্রমে দেশের 500টি উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে স্বতন্ত্র ন্যাশনাল এক্সাম সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার জন্য আর বন্ধ রাখতে হবে না ইতিমধ্যে 2টি দাতা সংস্থা এই প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আমরা আপনার পলিসি সাপোর্ট আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও সংস্কার করে আপনার সরকারের সময়ে আমরা 40 লক্ষাধিক শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনা করছি। একই সঙ্গে গভর্নিং বডির সংস্কার এবং পুনর্গঠন, আঞ্চলিক কার্যালয় স্থাপন এবং সুশাসন নিশ্চিত করে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করেছি। সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার অন্যতম বৃহৎ এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রায় 5 লক্ষ শিক্ষার্থীর এখন মাত্র 1 সপ্তাহের মধ্যে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল এবং মাত্র 49 দিনে ডিগ্রি পাস পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে, অতীতে যা 5-6 মাস লাগত। গত কয়েক মাসে আমরা 38 লক্ষাধিক শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করেছি এবং সেশন জট 7 মাস কমিয়ে এনেছি। আগামী বছরের জুন জুলাই নাগাদ প্রায় 80-90% সেশন জট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসবে। গত কয়েক মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 6টি নতুন আঞ্চলিক কেন্দ্র এবং উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বগুড়ার মহাস্থানগড়ে একটি বিভাগীয় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম মরহুমা বেগম খালেদা জিয়া এবং আপনার আশ্বাসের পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে 2011 সালে অন্যায়ভাবে চাকরিচ্যুত প্রায় 988 জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে আপনার কমিটমেন্ট অনুযায়ী। এছাড়াও সামাজিক অন্তর্ভুক্তি ও ট্যাক্সি উন্নয়নের অংশ হিসেবে নারী শিক্ষার প্রসার এবং কলেজগুলিতে নারীদের জন্য হয়রানি মুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, ভঙ্গুর অর্থনীতি ও অস্তিত্ব বিপন্ন হওয়া একটি দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে তুলে এনেছিলেন তার কিছুটা স্পর্শ এখানে উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। 2025 সালে এই একই ভেনুতে বিএনপি আয়োজিত 7 নভেম্বর উপলক্ষে এক অনুষ্ঠানে কিনোট স্পিচে আমি বিস্তারিত উপস্থাপন করেছিলাম। বিশ্ব ব্যাংকের এক রিপোর্ট বলছে জিয়াউর রহমান স্লোগান সেলফ রিলায়েন্স থ্রু প্রোডাক্টিভিটি ইন্ট্রোডিউস মার্কেট ড্রিভেন এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিফর্মস বিটুইন 1975 অ্যান্ড 1980 জিডিপি গ্রোথ ইম্প্রুভ ফ্রম বিলো 2% টু নিয়ারলি 6% রিফ্লেক্টিং এ সিগনিফিকেন্ট স্টেবিলাইজেশন। দিস পলিসি করসপন্ড টু ম্যাক্স ওয়েবার্স নোশন অব রেশনাল লিগাল অথরিটি ওয়ার ইন লেজিটিমেসি ডিরাইভস ফ্রম বিউরোক্রেটিক এফিসিয়েন্সি অ্যান্ড রুল বেসড গভর্নেন্স। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন মেজর জিয়াউর রহমান লিডারশিপ আফটার নভেম্বর 7, 1975 ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন রিকনস্ট্রাকটিং বাংলাদেশের সভরেনটি ফ্রম নিয়ার কোলাপস থ্রু স্ট্র্যাটেজিক স্ট্রাকচারাল রিফর্মস ডিসিপ্লিন মিলিটারি গভর্নেন্স অ্যান্ড অ্যান অটোনোমাস ফরেন পলিসি হি রেস্টোর্ড স্টেট ক্যাপাসিটি অ্যান্ড রিডিফাইন ন্যাশনাল আইডেন্টিটি বিউড থ্রু দ্য ল্যান্স অব এজেন্সি স্ট্রাকচার ইন্টারেকশন। রহমান্স টেনিওর ইলাস্ট্রেট হাউ ডিসাইসিভ লিডারশিপ ক্যান ট্রান্সফর্ম স্ট্রাকচারালি ফ্রেজাইল ইন্টু ফ্রেজাইল স্টেট ইন্টু অ্যান ইনস্টিটিউশনাল এন্ডিউরেন্স। নট অনলি হ্যাজ হিজ পলিটিক্যাল লিগাসি দ্য এম্পেরিক্যাল রেকর্ড অ্যাফার্মড হিজ সেন্ট্রাল রোল ইন ট্রান্সফর্মিং বাংলাদেশ ফ্রম এ ভালনারেবল post-conflict state into a functioning sovereign polity. মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই ঐতিহাসিক সময়ে আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছেন এবং আপনার বাবার মতো আপনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন মানবিকতা ও সম্ভাবনার এক নতুন দিগন্তে দাঁড়িয়ে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই উন্নয়ন অভিযাত্রার একজন দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করতে চায় আমরা বিশ্বাস করি সঠিক নীতি পর্যাপ্ত বিনিয়োগ প্রযুক্তি নির্ভর শিক্ষা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে পরিশেষে বলতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বোঝা নয় তারা বাংলাদেশের সম্ভাবনার সবচেয়ে বড় ভান্ডার প্রয়োজন শুধু সঠিক দিক নির্দেশনা দক্ষতা উন্নয়ন ও সুযোগ সৃষ্টি আমরা সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্ব দিক নির্দেশনা ও অব্যাহত সহযোগিতা পেলে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আরো শক্তিশালী ভূমিকা পালন করবে এই প্রত্যয় ব্যক্ত করছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ
3: Every young woman carries a dream inside her. A dream to learn, to grow, to earn, and to stand on her own feet. But for many girls in Bangladesh, that journey feels confusing. Where do you start? Who will guide you? Where is the safe space where you can ask questions without fear? This is where She Skills begins. She Skills is more than a learning center. It's a parlor, a friendly space created just for women. Brand values. Confidence, helping women believe in their abilities. Access, making tech learning available to every woman. Respect, creating a safe, inclusive, judgment-free space. Practicality, teaching real skills that lead directly to work. Empowerment, enabling financial and personal independence.

0: Skills to understand computers and essential tools. Freelancing skills to create profiles, write proposals, and start earning. Personal skills to communicate better and believe in yourself. Career pathways that connect you to mentors, opportunities, and your first income. Slowly, something magical happens. The girl who once said, "I don't know anything," is now saying, "I can do this." Her profile looks different. Her mindset looks different. Her future looks different. Because She Skills is not just teaching skills, it's unlocking independence. Across Bangladesh, young women are discovering new opportunities, new confidence, new income. From small towns to big cities, from classrooms to online jobs, She Skills is opening doors, a movement of women learning together, earning together, growing together. She Skills, from traditional to technology. Join the movement.
1: সম্মানিত শ্রোতা, এখন গেস্ট অফ অনারের বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল খালিককে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইনক্লুশন অব স্কিল বেসড এডুকেশন কারিকুলাম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী, বিশেষ অতিথি মাননীয় অ্যাডভাইজার, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত মন্ত্রী পরিষদের সম্মানিত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, শ্রদ্ধ ভাইস চ্যান্সেলর বৃন্দ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই শুভ সকালে এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন আমাদেরকে আনন্দিত করেছে, গর্বিত করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার প্রায় 70% পরিচালিত করে। দেশের প্রায় 2000 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ন্ত্রিত। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানকে আয়োজন করতে গিয়ে একান্তভাবে তাদের সঙ্গে কাজ করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ সকলকে গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। কিছুদিন পূর্বে ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন যে অনুষ্ঠানটি করেছিল, সেটা আমাদেরকে উৎসাহিত করেছে। আজকের অনুষ্ঠান আগামী দিনে আমাদেরকে আরো উৎসাহিত করবে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর প্ল্যানের অংশ শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিরাট অংশ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে ইনস্পাইট অব গ্লোবাল ডিসিশন গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড মাচ বাজেট ফর এডুকেশন মিনিস্ট্রি, সে অ্যাবাউট 1,23,000 crore টাকা। এই টাকা আমরা কিভাবে খরচ করব, দিস ইজ এ গ্রেট চ্যালেঞ্জ ফর অল অফ আস। শিক্ষায় কারিকুলাম দক্ষতা বৃদ্ধি সবই হবে, মূল্যবোধের কি হবে? গত 15 বছর শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য ছিল সে নৈরাজ্য কাটিয়ে ওঠা আমাদের বড় চ্যালেঞ্জ। মূল্যবোধ ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। আদ্রার হত্যা, বিশ্বজিৎ হত্যার মতো লোমহর্ষ ঘটনা অবলোকন করেছি, অশ্লীল অসভ্য কুরুচিপূর্ণ ভাষা আমরা দেখেছি, আমাদের বিরাট চ্যালেঞ্জ। সেই সব কালো দিনগুলো সরিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বাংলাদেশে আবার পুরানো দিনের গ্লোরিয়াস প্রিভিয়াস ফর্মকে ফিরিয়ে আনা। ১৫৬টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, 56 সরকারি বিশ্ববিদ্যালয়,

0: তাদের মধ্যে কোর্ডিনেশন একটা বিরাট চ্যালেঞ্জ, স্বাধীনতা একটা কনসেপ্ট। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, তারা জানেন ওনলি স্টেট ক্যান এনজয় দ্য ফ্রিডম, আমরা কেউ স্বাধীন নই। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হয়, মন্ত্রী দেখে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হয়, আর আমার তো সকলের কাছে জবাবদিহি করতে হয়, কাজে বিশ্ববিদ্যালয় সমূহ জবাবদিহি করা উচিত। আই এম ডিয়ার টু কনভে দ্য মেসেজ ফ্রম দ্য গভর্নমেন্ট, যে আন্ডার দি গভর্নমেন্ট, আন্ডার দি লিডারশিপ অব দ্য তারেক রহমান, দিস গভর্নমেন্ট ইজ এনশিওরিং ইউ ইফ ইউ ডু গুড থিংস উইল রিওয়ার্ড ইউ, অ্যান্ড আনফর্চুনেটলি ইফ দেয়ার ইজ এনি রং ডিডস উইল এনশিওর পানিশমেন্ট। আমাদের বিনীত অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই 65,000 শিক্ষক আপনারা অবসর ভাতা পাচ্ছেন না, 8,000 কোটি টাকা লুট হয়েছে, 8,000 কোটি টাকা লুট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 3 মাসের মধ্যে আমরা 4,000 কোটি টাকা অ্যারেঞ্জ করেছি শিক্ষকদের দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রী, মাননীয় উপদেষ্টা এ সম্বন্ধে বিস্তারিত বলবেন, আই এম অনলি ওয়ার্কিং আন্ডার দেয়ার গাইডেন্স। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে এরকম 2 জন উচ্চ শিক্ষিত অভিভাবক দিয়েছেন, যারা বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আমাদের প্রত্যাশা বেসরকারি বিশ্ববিদ্যালয় হবে, যারা এই দেশে বিত্তবান দয়ালু তারা বিশ্ববিদ্যালয় করবে, সাধারণ শিক্ষার্থীরা যাতে সেখানে প্রবেশ করতে পারে। আমি নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছিলাম, একসময় বিখ্যাত তামাক ব্যবসায়ী আজকে ডিউক বিশ্ববিদ্যালয় করে, সেটা বিনামূল্যে বিনা বেতনে ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছে, টিচিস করাচ্ছে। আমরা প্রত্যাশা করি এই দেশের বিত্তবান দয়ালু লোকরা সেরকম বিশ্ববিদ্যালয় করবে। আমাদের 1,23,000 কোটি টাকা বাজেট, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার হিসাবে শিক্ষা সচিবের জবাব দিতে করতে হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে। আমাদের বিনীত অনুরোধ, 1% সরকারি অর্থ যেখানে অপচয় হয় সেখানে আমরা তদারকি করব, এটা ইন্টারভেনশন নয়, এটা সরকারি অর্থ সাশ্রয়ের জন্য, ব্যবহারের জন্য আমাদের পক্ষ থেকে তদারকি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করেছি গভীরভাবে, ভবিষ্যতে করব গভীরভাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতীতের দুর্নাম, অতীতে ক্রিটিসাইজ সব অবলম্বন হবে, এটা আমাদের প্রত্যাশা। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা আশ্বাস দিয়ে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল খালেককে ধন্যবাদ তার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য।
2: উপস্থিত সচিব, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত উপদেষ্টা জনাব মাহাদির আমিনকে।
3: আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং অনুষ্ঠানে উপস্থিত অত্যন্ত সম্মানিত বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীবৃন্দ, প্রতিমন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, শিক্ষাবিদবৃন্দ, দেশের বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরবৃন্দ, ট্রাস্টি বোর্ডের মেম্বার্স, মেম্বার্স অব দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, সংশ্লিষ্ট অংশীদারেরা, গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তার প্রতিটি বক্তব্যে, প্রতিটি কর্ম পরিকল্পনায় আমরা এমন একটি স্বনির্ভর এবং স্বাবলম্বী বাংলাদেশের রূপরেখা দেখতে পাই, যেখানে তিনি এমন জায়গা আপাঙ্গি বাংলাদেশ গড়ে তুলতে চান যার ভিত্তি হবে দক্ষতা, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এমন একটি তরুণ প্রজন্ম যারা আগামীর বাংলাদেশের গণ আকাঙ্ক্ষাকে ধারণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও পরিকল্পনায় আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চাই যেখানে উদ্দীপ্ত শিক্ষার্থীরা একদিকে যেমন দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের প্রতি মমত্ব বোধে উদ্বুদ্ধ হবে, ঠিক তেমনি কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজনীয় দক্ষতা, সক্ষমতা এবং ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ হবে। আমরা চাই আমাদের প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে ইনভলভ হোক। সেখানে ডিবেট কম্পিটিশন হবে, সায়েন্স ফেস্টিভ্যাল হবে, বিভিন্ন ধরনের কালচারাল এবং স্পোর্টস হবে। আমরা চাই সারা বছর ধরে প্রত্যেকটা কলেজের সাথে কলেজের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিটিশন হোক, যেখানে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং সুপ্ত প্রকাশের ভূমি প্রকাশ করবে। সেই শিক্ষা ব্যবস্থা আমরা চাই যেটি শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর হবে না, সেখানে কর্মদক্ষতা, কর্মযোগ্য প্রশিক্ষণ, সৃজনশীলতা এবং আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক বিনির্মাণ আমরা করতে পারব। আজকের এই অডিটোরিয়ামে যদি তাকাই, আমরা উপরে দেখছি সেখানে বিএনসিসি, গার্লস স্কাউট এবং স্কাউটের অনেক শিক্ষার্থী এখানে রয়েছেন। এই যে আমাদের ভাই বোনেরা যারা বিভিন্ন ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ডিসিপ্লিন এবং সুনাগরিকের গুণাবলী সঞ্চালনা করছেন, সেই বাংলাদেশে আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। মানব সম্পদ উন্নয়নের সেই পথযাত্রায় জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের কাছে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং গণমানুষের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতির প্রতীক। কারণ ১৯৯২ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য ছিল দেশের প্রতিটি প্রান্তে, একদম প্রান্তিক এলাকায় গণমানুষের দোরগোড়ায় যেন আমরা শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দিতে পারি, যার মূল লক্ষ্য হবে বৈষম্যতাকে যতটুকু কমিয়ে এনে সম্ভব সমতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি কলেজের শিক্ষার্থীকে সম্পৃক্ত করা। দেশনেত্রী পরিকল্পনার যথার্থতা আমরা আশেপাশের দেশগুলোর দিকে তাকালেই অনেকটা ক্লিয়ারলি দেখতে পাই। বিভিন্ন দেশে ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যারা তাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেমন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি ইন তাইওয়ান, কিংবা ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো। এই প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ দেশের জ্ঞান চর্চা, মানব সম্পদ বা র্যাঙ্কিং এ লিড করছে। সেখানে ন্যাশনাল নামটি শুধু ইউনিভার্সিটির নামকরণ না, সেই ন্যাশনালের সাথে জড়িয়ে আছে তাদের জাতীয় উৎকর্ষ, মেধা, চরিত্র গঠন এবং নেতৃত্ব। প্রিয় সুধীবৃন্দ, প্যাসিবাদের দীর্ঘ সময়ে আমরা দেখেছি রাষ্ট্র কাঠামোর প্রতিটি অংশের মতো শিক্ষা ব্যবস্থাকেও সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যকেও। দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে অবহেলা করা হয়েছে যেখানে কর্মসংস্থান, স্বনির্ভরতা এর সুযোগ ছিল অনেকটাই বিচ্ছিন্ন, ইন্ডাস্ট্রি থেকে অনেকটা এটাকে ডিসকার্টেড করে দেওয়া হয়েছিল। সেই প্রতিকূল পরিস্থিতিতে জাতীয় ঐতিহ্য, তারুণ্যের অপার সম্ভাবনা এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে গণতান্ত্রিক বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রয়েছে একটি টেকসই, বাস্তবসম্মত এবং যুগান্তকারী কর্মপরিকল্পনা। দেশের সর্ববৃহৎ এই উচ্চশিক্ষা কার্যক্রমের নেটওয়ার্ককে আমরা কেবলমাত্র ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে না, বরং জ্ঞান, বিজ্ঞান, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, নৈতিক শিক্ষা এবং সুনাগরিক তৈরির অন্যতম প্রধান সূতিকাগারে পরিণত করতে চাই। গত সাড়ে তিন মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তার ভিত্তি মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী ভিশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনে প্রণীত ম্যানিফেস্টো। আমরা বিশ্বাস করি উচ্চশিক্ষাকে শুধু সনদ নির্ভর না করে কর্মমুখী, দক্ষতা ভিত্তিক এবং জীবন ঘনিষ্ঠ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ক্যারিয়ার সেন্টার এবং জব প্লেসমেন্ট কার্যক্রম চালু করা, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন শুরু করা, ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম বেশ কিছু কলেজে ধারাবাহিকভাবে চালু করা, ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠা এবং তৃতীয় ভাষা শিক্ষার প্রসার, লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচি যার মাধ্যমে আমরা আনন্দময় শিক্ষাকে সারা দেশব্যাপী বিস্তৃত করতে চাই, এবং সরকারের প্রধান যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে যেমন ওয়ান স্টুডেন্ট ওয়ান ফ্রি উদ্যোগ, কিংবা খাল খনন কর্মসূচি, গণশিক্ষা কর্মসূচি, সেখানে আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কাজ ইতিমধ্যে ব্যাপকভাবে দেশজুড়ে শুরু করেছি। শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা এবং সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় অতি অল্প সময়ে যে অগ্রগতি সেটি অত্যন্ত আশাব্যঞ্জক, এবং আমরা বিশ্বাস করি দেশের বিভিন্ন প্রান্তে অন্যান্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সেই প্রেরণা সঞ্জীবিত হবে। সুধীবৃন্দ, প্রশ্ন জাগা স্বাভাবিক, নির্বাচিত সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপ্তি এবং বিস্তৃতির মধ্যে। দেশের সর্বাধিক শিক্ষার্থী অর্থাৎ প্রতি বছর গড়ে এট এ টাইম ইউনিভার্সিটিতে 30-40 লক্ষের মতন ছাত্রছাত্রী অধ্যয়ন করে। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 2,285টি কলেজে নারীর ক্ষমতায়নকে প্রস্ফুটিত করে প্রতি বছর 3-4 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এবছর ভর্তি হওয়া স্টুডেন্টদের ভেতর নারীর সংখ্যা বেশি, প্রায় 4 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতি বছর সর্বাধিক অংশ ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়, জব মার্কেটে আসে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই গ্র্যাজুয়েটদের বড় একটি অংশই কর্মসংস্থান খুঁজে পায় না, ফলে শিক্ষিত বেকারত্বের বেড়াজালে বন্দী হয়ে পড়ে। কিন্তু এই ব্যর্থতা শিক্ষার্থীদের না, এই ব্যর্থতা রাষ্ট্র কাঠামোর, কারণ আমরা সেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে পারছিলাম না ঐতিহ্যগতভাবে গত 16 বছরের খাতিবাদের সময়ে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সেই শিক্ষা পায়নি যেটি তাদেরকে জব মার্কেটের জন্য, এন্টারপ্রিনশিপের জন্য প্রিপেয়ার করবে। সুতরাং আগামী যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করতে চাই, সেখানে সমগ্র বাংলাদেশের শিক্ষা, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন এবং লক্ষ লক্ষ পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা পরিশীলিত, সৃজনশীল এবং আধুনিকভাবে আমাদের কারিকুলামটাকে ঢেলে সাজাব। কারণ আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন যখন করতে পারব, এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারব, আমাদের 40 লক্ষের বেশি শিক্ষার্থীর পরিবারকে স্বনির্ভর করতে পারব ইনশাল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি রাজনীতি বা রাজধানী কেন্দ্রিক কোন প্রতিষ্ঠান নয়, এটি সারা দেশ জুড়ে বিস্তৃত একটি সুবিস্তৃত বিশাল উচ্চশিক্ষার নেটওয়ার্ক। শহর থেকে মফস্বল, জেলা থেকে উপজেলা, একদম তৃণমূল পর্যায় পর্যন্ত উচ্চশিক্ষার যে সম্প্রসারণ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পেয়েছি, সেটাই হতে পারে আমাদের রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম একটি বাহন। বিএনপি যে রাজনীতি, মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনীতি, সেটি তৃণমূলের ক্ষমতায়ন। তৃণমূলকে যদি আমরা স্বনির্ভর এবং স্বশিক্ষিত করতে পারি, তৃণমূলকে যদি আমরা সুশিক্ষিত এবং মেধার বিকাশ ঘটাতে পারি, তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে তাদের মাধ্যমে বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ এবং মর্যাদাশীল দেশে পরিণত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমাদের সামনে আমরা এমন একটি প্রত্যয়ী বাংলাদেশী রূপকল্প দেখছি, যেখানে জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা, উদ্ভাবন এবং নৈতিকতা, মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়। আপনার প্রতিটি কর্মপরিকল্পনায় আমরা তরুণদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হতে দেখছি। আমরা উপলব্ধি করছি যে কোন জাতির প্রকৃত শক্তি কেবল প্রাকৃতিক সম্পদে নয়, বরং তার দক্ষ, শিক্ষিত ও দায়িত্বশীল মানব সম্পদে নিহিত রয়েছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুনভাবে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে, যেই লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটি স্থাপন করেছিলেন। দেশের প্রান্তিক জনপদ থেকে উঠে আসা লক্ষ লক্ষ শিক্ষার্থী ডিগ্রি অর্জন করবে, পাশাপাশি কর্মদক্ষ, সৃজনশীল, প্রযুক্তি বান্ধব এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজের, পরিবারের এবং দেশের ভাগ্যের পরিবর্তন করবে। তারাই হয়ে উঠবে আগামীর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় সমৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। জনগণের সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সমস্যাগুলো রয়েছে, যার মাঝে সেশন জট কিংবা ক্ষেত্রবিশেষে নিরাপত্তাহীনতা, অনেক ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা, প্রতিবাদের সেই সংস্কৃতি পুরোদমে মূলোৎপাটনের মাধ্যমে নিশ্চিত করতে চায় একটি গৌরবময়, আধুনিক ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় যেন রূপান্তরিত হয় এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই তার ইতিবাচক ফলাফল আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর প্রথম 30 দিনে, প্রথম 60 দিনে এবং প্রথম 100 দিনের যে অবিস্মরণীয় অর্জন, সেটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যে বিশাল গতিধারা রয়েছে, অনেকেই মনে করেছিলেন এগুলো বাস্তবায়ন করতে হয়তো একটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু আমরা দেখছি নির্বাচনী ইশতেহারের ঘোষিত প্রধান অঙ্গীকারগুলোর প্রায় সবগুলোই অত্যন্ত দ্রুততম সময়ে জাতির সামনে যেভাবে বাস্তবায়ন করা হয়েছে, এটি আমাদেরকে নতুন আশার আলো দেখাচ্ছে। জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং স্বচ্ছতা রাজনীতির আলো সামনের দিকে প্রসারিত করছে। বহু অর্জন এবং পরিবর্তনকে পাথেয় করে আসুন আমরা সামনের দিনগুলিতেও মাননীয় প্রধানমন্ত্রী কালজয়ী পরিকল্পনা করতে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রতিটি গণতান্ত্রিক সরকারে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং গণমানুষের ক্ষমতায়ন ছিল, সেটিকে ধারণ করে গড়ে তুলি একটি স্বচ্ছ, দক্ষ, স্বনির্ভর, মানবিক এবং নিরাপদ বাংলাদেশ। আর সেই লক্ষ্যে আসুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবারও জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করি, যার মাধ্যমে সেই সৌজন্যমূলক সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো, যেখানে আমরা সবাই একসাথে কাজ করে যাব, নিশ্চিত করতে পারবো আমরা যেন একসাথেই করব কাজ, গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সেই মহান নীতিমালা বাস্তবায়ন করতে পারি। আপনার সবাইকে ধৈর্য ধরে কথা বলার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: গঠনমূলক বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় উপদেষ্টা মহোদয়কে।
1: সম্মানিত সুধী, এখন বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আনোয়ার ইহসানুল হক মিলন এমপিকে।

0: Bismillahirrahmanirrahim. প্রথমে বলছি মাননীয় প্রধানমন্ত্রী স্যারকে বললাম, স্যার সব তো বলাই হয়ে গেছে, আমার তো আর বলার কিছু নেই। তিনি বললেন, আমি বা কি বলব। আজকে এই সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠানে আমাদের আগামী প্রজন্মের বাংলাদেশের শেষ প্রাণকণা, যিনি ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, সেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসিগণ, শিক্ষকগণ রয়েছেন, আমাদের মহাসচিব, সংসদ সদস্যগণ, মন্ত্রিপরিষদ সদস্যগণ, অ্যান্ড হিজ এক্সেলেন্সি অ্যান্ড ডিগনিটারি ফ্রম রাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, সালাম আলাইকুম। প্রথমেই বলতে চাই, 1978 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা এডুকেশন এনভায়রনমেন্ট একটি সেমিনার হয়েছিল। সেই সেমিনারে আমাদের লেট প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বলেছিলেন, এডুকেশন ইজ দ্য প্রাইম ক্যাটালিস্ট ফর অল হিউম্যান পটেন্সিয়াল, অর্থাৎ মানুষের সকল শক্তির উৎস শিক্ষার মধ্যেই নিহিত। সেই কথাটি স্মরণ রেখে আজকের প্রধানমন্ত্রী তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এডুকেশন। আজকে আমরা এসেছি স্কিল বেসড এডুকেশনের কারিকুলাম ইন্ট্রোডিউস করেছি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, ইজ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি, ফার এস দেয়ার ইজ মোর দেন 50 কান্ট্রিজ, দে ডোন্ট হ্যাভ দ্য পপুলেশন 40 মিলিয়ন, অ্যান্ড উই হ্যাভ এ স্টুডেন্ট ইন দিস ইউনিভার্সিটি নিয়ারলি 40 মিলিয়ন, ইজ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি। অতএব এই ইউনিভার্সিটিকে আমাদের গুরুত্ব দিতে হবে, এবং আজকে যে সাবজেক্টটি স্কিল বেসড এডুকেশনকে গুরুত্ব দিতে হবে, যেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইতিমধ্যে গণ্য করেছেন। আমাদের হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে, মানব সম্পদ তৈরি করতে হবে, দক্ষ মানব সম্পদ আমাদের লাগবেই, এর কোন বিকল্প নেই। আমরা একটি ভাগ্যবান জাতি, আমরা জানি পৃথিবীর মোর দেন 30 ডেভেলপড নেশন, they are declining their population, more people are dying, less people are taking birth, but in Bangladesh more people are taking birth, less people are dying, and it's a growing segment, and we must address this through our national university. A national university skill based human resource development ke amader sobcheye beshi gurutto dite hobe, shudhu degree hole hobe na, shei skill industry এন্টারপ্রেনারশিপ লোকাল ডেভেলপমেন্টকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা এমন একটি স্ট্রাকচার করতে চাই এডুকেশনে, যেখানে একাডেমিক নলেজ থাকবে নিয়ারলি 40% এবং প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রফেশনাল থাকবে 30%, 20% ইন্টার্নশিপ ফিল্ড ওয়ার্ক আর প্রজেক্ট বেসড লার্নিং থাকতে হবে, এবং 10% থাকতে হবে এন্টারপ্রেনারশিপ সফট স্কিল অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিপারেশনে থাকতে হবে, তাহলে আমরা আগামী দিনের ভবিষ্যৎ একটি বাংলাদেশ তৈরি করতে পারব। আমাদের কি চ্যালেঞ্জগুলি রয়েছে আজকের বাংলাদেশে, একটা গ্রোয়িং সেগমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়ার একটি গ্যাপ রয়েছে, এই গ্যাপকে আমাদের অ্যাড্রেস করতে হবে, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি টিবেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের স্টুডেন্টদেরকে practical digital and communication problem solving and skill development e academic knowledge e gurutto dite hobe, amra chai amader ei bishwabidyalay gulo jeno agami dine market based demand er upor nirbhor kore tara jeno curriculum dey sei bhabe jeno tara egiye jay seta amra asha korbo, amra asha korbo ei national university chetane ei community college concept jeta royeche, 2 years they are learning korbe ebong academic field e kaaj korbe, then they will go for another 2 years for graduation, ei dhoroner concept ke amra introduce kore ei bangladesher bishal chhatro chhatrider ke kormokhomo jati toiri korte hobe, sei porikalpona e royeche amader manniyo pradhanmontri. amader prottekti college ke establish korte hobe career and employability center hisabe, service like career guidance, CV support, internship, job fairs and entrepreneurship mentoring আমাদের করতে হবে। আমি বলবো আমাদের টিচারদের ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। এবছর আমাদের সচিব সাহেব বললেন, we received the highest budget from our honorable prime minister. তিনি কমিটমেন্ট করেছিলেন গ্রাজুয়ালি জিডিপির 5% শিক্ষা মন্ত্রণালয়ে দিবেন। আমরা দেখেছি গত 55 বছর আমরা পেয়েছি লেস দেন 2%। লাস্ট গভর্নমেন্ট পেয়েছিল 1.69% ফ্রম দ্য জিডিপি, আর আজকের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি 2% উন্নীত করেছেন এবং পর্যায়ক্রমে তিনি 5% নিয়ে যাবেন। হি ওয়ান্টস ডেভেলপমেন্ট ইন দ্য এডুকেশন সেক্টর। সেই দিকে লক্ষ্য করে আমরাও শিক্ষা মন্ত্রণালয় যে ভঙ্গ শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিল সেটিকে ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই জাতিকে উন্নয়নে অগ্রশিক্ষা নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই, সেই জায়গায় আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সেই আশ্বাস আমরা দিতে পারি। আমাদের গোল হচ্ছে যে শুধু গ্রাজুয়েট তৈরি করা নয়, আমরা চাই কর্মক্ষম জাতি এন্ড স্কিল বেসড এডুকেশন দিয়ে আমরা এই জাতিকে যেন গঠন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আমি জানি আপনার প্ল্যান শুরু হয়েছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, যেটি করেছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। তিনি এই শিক্ষাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা কাজ করেছিলাম এই ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি উনার সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল 1992 অ্যাক্ট দিয়ে। আজকে বাংলাদেশের 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, 116টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের ইউজিসি থেকে শুরু করে আমরা সকলে চিন্তা করছি আমরা বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল এডুকেশনাল হাব তৈরি করব। আমরা চিন্তা করছি ক্রস বর্ডার এডুকেশন আমরা করার চেষ্টা করব। আমরা চাই সার্বিকভাবে বাংলাদেশে বিশ্বের মানচিত্রে উন্নতি অগ্রসর করে পৌঁছানোর জন্য শুধু দরকার শিক্ষা শিক্ষা শিক্ষা, এবং এই বিষয়টিকে আপনি আন্তরিকতার সাথে ভালোবাসেন। তাই আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ এগিয়ে যাবে, আগামীর বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী ডক্টর আইনানা ইয়াসমিনুল হক মিলন এমপিকে তার চমৎকার বক্তব্যের জন্য।
2: সম্মানিত শ্রোতৃবৃন্দ, এখন মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান এবং গাছের চারা উপহার দেওয়ার জন্য মাননীয় ভাইস চ্যান্সেলরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে সহযোগিতা করার জন্য মঞ্চে বিনয়ের সাথে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় কো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান স্যার এবং মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর এ টি এম জাফরুল আজম স্যারকে।

0: বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করছে কর্মমুখী, দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও শিল্পের চাহিদা ভিত্তিক আধুনিক শিক্ষা উদ্যোগ। A2I, ICT বিভাগ, শিল্পখাত, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় এই রূপান্তর ত্বরান্বিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে পাঠদানকে আরও আধুনিক করতে বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট তৈরি করা হয়েছে এবং 930 জন মাস্টার ট্রেনারের মাধ্যমে দেশব্যাপী 12,000 শিক্ষককে সরাসরি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এর ফলে শিক্ষকরা অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ও ডিজিটাল লার্নিং পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের আরও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে পারবেন। শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। 21 শতকের বৈশ্বিক কর্মবাজারের কথা মাথায় রেখে কলেজগুলোতে স্থাপন করা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাব। মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি ও স্প্যানিশ ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করতে গড়ে তোলা হচ্ছে শক্তিশালী ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ। শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার সরাসরি সমন্বয় ঘটানোই এর মূল লক্ষ্য। দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই কার্যক্রমকে এগিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে গ্র্যাজুয়েটরা দেশি বিদেশি শিল্পের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবে এবং দেশে বিদেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে। সবুজ ও পরিবেশ বান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে গ্রিন ক্যাম্পাস উদ্যোগের আওতায় কলেজগুলিতে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও টেকসই, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব ক্যাম্পাসে রূপান্তর করা হবে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতার সংস্কৃতি গড়ে তোলা হবে। আমাদের একটাই প্রত্যয়, দক্ষতা আর প্রযুক্তিতে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।
1: সম্মানিত শুভবৃন্দ, বার্জো প্রেস মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ।
2: সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন ভাষণ প্রদান করার জন্য অনুষ্ঠানের শ্রোতাভাজন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলাম দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদ এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, না মঞ্চে নেই, সামনে আছেন, সম্মানিত শিক্ষাবিদ এবং সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, মেম্বার্স অব ডিপ্লোম্যাটিক কমিউনিটি, মেম্বার্স অব ভেরিয়াস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধি এবং যারা এই অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। দেশের শিক্ষা ব্যবস্থার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্যা, সম্ভাবনা এবং করণীয় সম্পর্কে আমরা এতক্ষণ আলোচকবৃন্দের কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। দীর্ঘ দেড় দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে নাড়ানোর পালা, এবং যখন আমরা দেখি আমাদের সামনে এত বিশাল ভবিষ্যৎ সম্ভাবনা, তখন আমাদের মনোমূল্য আরো বৃদ্ধি পায়। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবার বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ অর্জন থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে চাইলে আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। নিশ্চয়ই শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে নিজেদেরকে প্রস্তুত রাখতে না পারলে আমি মনে করি আগামী দিনে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় কষ্টকর হয়ে পড়বে। উপস্থিত শ্রোতৃবৃন্দ, দেশে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের সংখ্যা 2000-এরও বেশি। এইসব প্রতিষ্ঠানে বর্তমানে কম বেশি 40 লাখের মতন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইতিমধ্যে 1 কোটিরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছেন পর্যায়ক্রমিকভাবে। উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সমস্যা, সংকট এবং প্রতিবন্ধকতা নিরসন এবং শহর কিংবা গ্রামের যারা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাদের জন্য সুযোগ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষিতা বৃন্দ, বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। অটোমেশন এবং এআই চালিত প্রযুক্তির কারণে হয়তো অনেক পুরনো পেশায় কর্মসংস্থান যেমন ঝুঁকির মুখে পড়েছে কিংবা অবলুপ্ত হয়েছে, একই সঙ্গে প্রচুর পরিমাণ নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও হয়তো সৃষ্টি হয়েছে। সুতরাং প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোন বিকল্প নেই। বর্তমান সরকার মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল কমিউনিকেশন, কগনিটিভ এম্পাওয়ারমেন্ট, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির মতন সফট স্কিলের বিষয়সমূহ ছাড়া শিক্ষা কারিকুলাম মনে হয় পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানোটেকনোলজি, 3D প্রিন্টিং কিংবা ফিফথ জেনারেশন ওয়্যারলেস টেকনোলজি, আগামী দিনগুলোতে এইসব বিষয়গুলি সম্পর্কে উদাসীন থাকলে কর্মে সাফল্য অর্জন বোধহয় অসম্ভব হতে পারে। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার এই সময় শিক্ষা কারিকুলামে পরিমার্জন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি আসার কথা, বাস্তবতা উপলব্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে সময় উপযোগী, আধুনিক এবং বাস্তবমুখী করার কার্যকর পদক্ষেপ নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আজকের এই অনুষ্ঠান তারই বাস্তব প্রতিফলন বলে মনে করি আমি। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্যই নয়, বরং বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। ফলে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরো প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী করতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কিংবা এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ বাধ্যতামূলক করা সম্ভবত এখন সময়ের দাবি। সম্মানিত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থী বৃন্দ, অস্বীকার করার নিশ্চয়ই উপায় নেই। প্রযুক্তিগত উৎকর্ষতার এই চলমান সময়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ অত্যন্ত জরুরি। তবে এটিও মনে রাখা প্রয়োজন, আমি যেই কথাটি সবসময় বলার চেষ্টা করি সব জায়গায়, বিশেষ করে আজকে আমাদের সামনে যে ভবিষ্যৎ বাংলাদেশ বসে আছে তাদেরকে যখন পাই এই বিষয়টি আমি চেষ্টা করি উল্লেখ করতে। সেটি কি? একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ এই সব বিষয়গুলোর প্রতি আরো অধিক গুরুত্ব দেবেন, যত্নশীল থাকবেন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়। উচ্চশিক্ষা নিয়েও শিক্ষিত শিক্ষার্থীদের অনেককে বেকার থাকতে হয় দুঃখজনকভাবে। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন সর্বোচ্চ একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেও ব্যবহারিক, প্রায়োগিক কিংবা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিত মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীগণ একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন, ফলে শিক্ষা জীবন শেষে তাকে যা আমরা প্রত্যাশা করি হয়তো ইনশাল্লাহ তাকে বেকার থাকতে হবে না। এছাড়াও সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সরকার আশা করে এর ফলে অনেক আগ্রহী তরুণ উদ্যোক্তা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় বাস্তব কর্মদক্ষতা অর্জনের ফলে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে বরং নিজেই একজন উদ্যোক্তা হিসেবে, এন্টারপ্রেনার হিসেবে আরো কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন। সম্মানিত শিক্ষক, শিক্ষিকা বৃন্দ, শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপরে শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। এজন্য শিক্ষক শিক্ষিকাগণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে একজন রোল মডেলও হয়ে উঠবেন, একই সঙ্গে হবেন সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং পথ প্রদর্শক। আমরা সকলেই যারা শিক্ষা পেশার সাথে জড়িত নই, আমরা সকলেই আপনাদের কাছে এমনটি আশা করি। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে, দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। দেশের তরুণ সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। দেশের তরুণ সমাজের প্রতি আবারও আমি আহ্বান রেখে বলতে চাই, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে তোমাদেরকে। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিখতে পারলে দেশে বিদেশে কোথাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের সমস্যা হবার কথা নয় ইনশাআল্লাহ। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা ও সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। আমরা ধৈর্যের সাথে যদি এগিয়ে যেতে পারি তবে নিশ্চয় ইনশাআল্লাহ আমরা এটি করতে সক্ষম হব। উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জাতীয় উন্নয়ন কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত যাত্রা। এই যাত্রায় বর্তমান সরকার, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সহ সকলের সহযোগিতা আশা করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাআল্লাহ রুদ্ধ করতে পারবে না। আসুন আমরা সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা কিনা শুধু সনদ প্রদান করবে না বরং দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করবে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করবে। শিক্ষা শুধু চাকরিজীবী তৈরি করবে না বরং তৈরি করবে নতুন উদ্যোক্তা। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, সামাজিক রূপান্তরের ভিত্তি নির্মাণ করবে। শুধু ব্যক্তি বা গোষ্ঠী নয়, জাতীয় সমৃদ্ধিও ত্বরান্বিত করবে। এই প্রত্যাশায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
2: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ভাষণের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
1: মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে আজকের আয়োজনের শুভ সমাপ্তি ঘটল। এই আয়োজনে সম্পৃক্ত হওয়ায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী,
4: শ্রোতা বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হল এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিলেন এবং এ কার্যক্রমের উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে নিরন্তর শুভকামনা জানিয়ে আমরা বিদায় নেব। তবে বিদায়ের আগে জানিয়েছি আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, স্টুডিও তত্ত্বাবধানে মাহফুজুল ইসলাম ও আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন। শ্রোতা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
5: এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্বর্শ কেন্দ্রের এফএম ব্যান্ড, এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
6: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। অনুষ্ঠানটি শুনতে পেলেন মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় কিশোর বাড়ুই এবং পল্লী মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই রায় ঘোষণা করেন। এই মামলায় সোহেল রানাকে 5 লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে 2 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষকগণ জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তিনি আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সেই অবস্থা থেকে শিক্ষা ব্যবস্থাকে সঠিক অবস্থানে নেওয়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের এই বাজেট অধিবেশন শুরু হবে। আগামী বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকাল চূড়ান্ত করা হবে। অধিবেশনে আজ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে অধিবেশনের জন্য সভাপতি মণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্নোত্তর ও জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি। এছাড়া চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটি আজ তাদের প্রতিবেদন সংসদে পেশ করবে। এর আগে গতকাল সংসদের এলডি হলে এক সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, 15ই জুন চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হবে। এরপর 16ই জুন থেকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হবে। তিনি বলেন, নির্ধারিত সময়ে বাজেট পাশের লক্ষ্যে প্রতিদিন সকাল বিকেল দুবেলা বৈঠক হতে পারে। পবিত্র ঈদুল আজহার টানা 16 দিনের ছুটি শেষে আজ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। শিক্ষার্থীদের পদচারণায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাওয়ায় রাজধানীতে যানবাহনের চাপ বেশ কিছুটা বেড়েছে। এদিকে বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি 546টি স্কুলে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। ক্লিন স্কুল নো মসকুইটো স্লোগানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মশা নিধনে বিভিন্ন ঔষধ প্রয়োগ এবং সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। আজ থেকে বর্ধিত এই সেবা চালু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সব শেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 10:30 এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50। বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতিবছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনে সম্মত হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এক বৈঠকে এই মতৈক্য অর্জিত হয়। বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল উইসাম সাবরা এবং ঊর্ধ্বতন দুজন সেনা কর্মকর্তা সহ অন্তত 10 জন নিহত হয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 8 জন ফিলিস্তিনি প্রাণ হারায়। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম খেলা আগামী মঙ্গলবার ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল নটায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। একই ভেন্যুতে 11 জুন দু দলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে। বাংলাদেশ বেকার। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার। 2026 সালের বাজেট অধিবেশন সংক্রান্ত একটি ঘোষণা। আজ 7ই জুন রোববার থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অর্থাৎ 2026 সালের বাজেট অধিবেশনের কার্যক্রম। বাজেট অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এ পর্যায়ে আজ 7ই জুন দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী দিনের সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 ও FM 102 মেগাহার্সে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অর্থাৎ 2026 সালের বাজেট অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। বাজেট অধিবেশন সংক্রান্ত ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি। নাটক কথা দিলাম বিকেল 3:05, রচনা ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2:30। সঙ্গীতানুষ্ঠান দেশাত্মবোধক গান দুপুর 12:15। আধুনিক গান শুনবেন শাহিনুর রহমান শাহিনের কণ্ঠে দুপুর 12:30। ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20 ললিতা বিশ্বাসের কণ্ঠে। দুপুর 12:40 বাউল গান শুনবেন সঞ্জয় দাস সঞ্জুর কণ্ঠে। এছাড়া বাউল গান শুনবেন সন্ধ্যে 6:10। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়ার রহমান মতি। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এ থেকে জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজির ইসলাম মঞ্জু বলেছেন, পৃথিবীর পরিবেশ ও জীবজগতের অস্তিত্বের প্রধান উপকরণ হচ্ছে বৃক্ষ। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তিনি গতকাল কেসিসি নগর ভবনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন, যে কোনো মূল্যে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত রাখতে হলে আমাদের চারপাশে পরিকল্পিতভাবে গাছের চারা রোপণ ও তার যথাযথ যত্ন নিতে হবে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিক আহমেদ, সচিব মোহাম্মদ রেজা শহীদ, কনজারভেসি অফিসার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, সাউথ ইস্ট ব্যাংকের আঞ্চলিক প্রধান মোল্লা মাসুদ পারভেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট পরিদর্শন করেন। নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হামিদুল হক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মোহাম্মদ রেজা রশিদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, পরামর্শক সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আগামী 1 জুলাই থেকে প্ল্যান্টের একাংশে প্লাস্টিক থেকে জ্বালানি তেল উৎপাদন শুরু হবে এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটি পূর্ণাঙ্গ চালু হবে। এলজিইডি, এডিবি ও কেসিসি যৌথভাবে সম্মিলিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্ল্যান্টের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গতকাল মহানগরী কেডি ঘোষ সদরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু এতে প্রধান অতিথি এবং জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি এতে প্রধান বক্তা ছিলেন। জেলা মহিলা দলের সভাপতি সভাপতিত্বে জেলা পরিষদের সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠ পুত্র আলাপাত রহমান কোকো সহ গণতান্ত্রিক আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানে নিহত দলীয় নেতাকর্মী সমর্থকদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিসফুরে জান্নাতের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ দুলাল হোসেন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা জেলা প্রশাসন এর আয়োজন করে। সাতক্ষীরা দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নে মাঘড়ি সড়কের কার্পেটিং এর কাজ গতকাল শুরু হয়েছে। উপজেলা প্রকৌশলী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উপজেলা উপ সহকারী প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় 1,12,00,000 টাকা ব্যয়ে 975 মিটার রাস্তার কার্পেটের কাজ বাস্তবায়ন করছে। জমিতে আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ, জলবায়ু উপযোগী ফসল উৎপাদন এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে নিয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিডিয়াস ইন বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা গতকাল খুলনা দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরজমিন বিভাগের পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল এতে প্রধান অতিথি এবং তৃতীয় কর্মসূচি পরিচালক ড গৌর গোবিন্দ দাস বিশেষ অতিথি ছিলেন। খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে পার্টনার কর্মসূচি সিনিয়র মনিটরিং কর্মকর্তা সহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পুলিশের একটি দল গতকাল সাতক্ষীরা দেবহাটা উপজেলা কুলিয়া এলাকা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় 3,00,000 টাকা মূল্যের 1,50,000 গলদা রেনু উদ্ধার করেছে। পরে উদ্ধারকৃত গলদা রেনু বসন্তপুর খালে অবমুক্ত করা হয়। খেলার খবর, ফুটবল। খুলনা সার্কেল হাউস মাঠে গতকাল প্রীতি ফুটবল খেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠী 3-1 গোলে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীকে পরাজিত করে। এদিকে মাগুরা রাউতলা স্কুল মাঠে অপর এক প্রীতি ফুটবল খেলায় হাজরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ 3-1 গোলে মাগুরা জেলা পুলিশ একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধুসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান শাম্মী আক্তার ও মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াময় 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই সময়টিতে আপনি গরমের তীব্রতা অনুভব করতে পারেন, তার জন্য রাস্তার আশপাশে যেখানে হয়তো শরবত বিক্রি হচ্ছে আপনি সেখান থেকে তেষ্টা নিবারণের জন্য শরবত খেতে পারেন। কিন্তু আপনাকে আগে মনে রাখতে হবে যে আপনি যেটি পান করছেন সেটি কতটা স্বাস্থ্যসম্মত। অবশ্যই আপনার আমার আমাদের প্রত্যেকের স্বাস্থ্য সচেতন থাকা ভীষণ জরুরি। আমরা জানি অস্বাস্থ্যকর জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার আপনার শরীরকে ভেঙে দিতে পারে, আপনাকে অসুস্থ করে দিতে পারে। তাই আমাদের প্রত্যেককে বেশি সচেতন থাকতে হবে, শুধুমাত্র আপনি আপনার জন্য নয়, আপনার প্রিয়জনদের ভালোর জন্য, প্রিয়জনদেরকে সুস্থ রাখার জন্য সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনার আমার আমাদের প্রত্যেকের জীবন অনেক বেশি সুন্দর হোক, সেই প্রত্যাশা রইল এই সুন্দর দুপুরে। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনটালিতে এখন রয়েছে আধুনিক গান, শুনবেন শাহিনুর রহমান শাহিনের কণ্ঠে। প্রথম গানে কথা সাজিয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাউল গান সঞ্জয় দাস সঞ্জুর কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন দেলোয়ার হোসেন জাহাঙ্গীর।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সঞ্জয় দাস সঞ্জুর কণ্ঠে পরপর দুখানি বাউল গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। কথা সাজিয়েছেন গোলাম মোস্তফা, কণ্ঠ দিয়েছেন খালিদ হোসেন।

শুনলেন খালিদ হোসেনের কণ্ঠে আল্লাহ পাকের শানে হামদ। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: প্রিয়শ্রোতা, প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ আমাদের জীবন, তারপরও এই জীবনযাত্রায় আমরা কিন্তু আমাদের সফলতার চূড়ায় পৌঁছানোর জন্য এগিয়ে যাচ্ছি। সফলতা কিন্তু একদিনে আসে না, তার পেছনেই আমাদেরকে ছুটে বেড়াতে হয়। অন্যের সঙ্গে তুলনা নয়, বরং নিজের গতকাল থেকে আজকে আপনি কতটা ভালো হয়েছেন সেটাই আপনার সফলতা। আর সফলতার আসল আনন্দ হল সেই যাত্রায় যেখানে আপনি কষ্ট, চেষ্টা আর অধ্যাবসায় দিয়ে নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলবেন। সবার জীবনে সফলতা আসুক সে প্রত্যাশাই প্রিয়শ্রোতা। এই মুহূর্তে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনডারিতে আপনাদের সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: আমি তন্নি ব্যানার্জি,
0: আরও রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন এবং প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল দায়িত্বে আছেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। তো বন্ধুরা, আপনাদের সাথে আমরা এই প্রচণ্ড গরমে একটু বিনোদনের জন্য অবশ্যই আপনাদের পছন্দের গানগুলো তো শোনাবো, সাথে আপনাদের সাথে আমরা কথা বলবো। যে নাম্বার সেটি কিন্তু জানা আছে, তাই না তন্নি? আমরা কিন্তু বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিই, কোনো কোনো নতুন বন্ধু যদি যুক্ত হন তো সেই বন্ধুকে আমরা বলবো একটু ঝটপট লিখে ফেলুন আমাদের কাছে ফোন করবার নাম্বারটি অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে
1: 01974121970।
0: নিশ্চয়ই লিখে নিয়েছেন এবং আমাদের সাথে সময় মতো যোগাযোগ করবেন। আর গানের কথা, ওই যে বলছিলাম আপনাদের পছন্দ করা গান দিয়ে সাজানো আমাদের পুরো আয়োজনটারই, তো শুরুতেই আমরা কোন গান দিয়ে শুরু করতে চাই?
1: আসলেই কি হৃদয়ের মাঝে তুমি,
0: আসলেই কি হৃদয়ের মাঝে আমি, আসলে এটা আমাদের শ্রোতা বন্ধুরাই ভালো বলতে পারবে।
1: একদমই তাই। গানটি সাগরিকা ছায়াছবি থেকে নেওয়া হয়েছে, শিল্পী ভূপেন্দর সিং ও মিতালি
0: মুখার্জি। ভূপেন্দর সিং এর কণ্ঠে আসলে অনেক জনপ্রিয় একটি গান, তো এই গানটি শুনতে চাই আমাদের নিয়মিত শ্রোতা
1: নিত্যানন্দ রায়ের মোহন খুলনার বন্ধু।
0: চলুন আপনার পছন্দের গান দিয়ে শুরু করি আমাদের আজকের বিজ্ঞাপন তরঙ্গ।

এবার গানটি শুনবেন স্বামী কেন আসামি ছায়াছবি থেকে কুমার শানু ও অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে। আর গানটি শুনতে যে অনুরোধ করেছেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। নিশ্চয় নাম্বারটি জানেন, তারপরও আরও একবার মনে করে দিচ্ছি 0197412170 এই নম্বরে ফোন করলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। তো বন্ধুরা নিশ্চয়ই প্রস্তুত আছেন কথা বলবার জন্য, চলুন আপনাদের সাথে আমরা কথা বলি। প্রথম বন্ধু কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছিলেন? মহেশপুর ঝিনাইদা। আচ্ছা, আপনার নামটা একবার বলবেন প্লিজ। জনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন জনি ভাই, কি গান শুনতে চান? আবদুল্লাহ ছবি থেকে, তাই তো? কোন গানটি, কি করে বলবো তোমায় গানটি? আচ্ছা ঠিক আছে, আবদুল্লাহ ছবির এই গানটি অনেক জনপ্রিয় একটি গান, কি করে বলবো তোমায় কত ভালোবাসি।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: চুয়াডাঙ্গা লোকনাথপুর, জীবননগর চুয়াডাঙ্গা। আচ্ছা বলুন নামটা বলবে না? হৃদয় সরকার মোহাম্মদ। আচ্ছা লিটন সরকার, দুঃখিত বোঝে সমস্যা হয়েছে। পিতা মাতা সন্তান, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনাতে। তো পরবর্তী বন্ধু কে রয়েছেন?
1: হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
0: রুবেল।
1: হ্যাঁ বলুন।
2: আমাকে শোনাবেন কি
0: বুঝি? গান, ছবিটার নাম আর একবার বলবেন? জিদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজ তোমাকে ভাবছি। ঠিক আছে, ধন্যবাদ, নিশ্চয়ই জিদ করে হোক আর ভালোবেসে হোক আমরা শোনানোর চেষ্টা করবো, তবে জিদ করে না ভালোবেসেই আপনাকে শোনাবো। পরবর্তী বন্ধু।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। মজিদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
0: হ্যাঁ হ্যাঁ, আব্দুল মজিদ শৈলগাড়ি কুষ্টিয়া, বলুন। জি জি, ভালো, বলুন কি গান শুনতে চান? বাঞ্জারান। আমরা তো বাঞ্জারান, এই এই গানটা সেই ছবিতে জনপ্রিয়, আমরা শুনিয়ে দেব। পরবর্তী বন্ধু।
1: নমস্কার, হ্যাঁ আমরা সবাই ভালো আছি।
0: সারেন্ডার। হ্যাঁ সবাই তো সুখী, সব, হ্যাঁ সবাই তো ভালোবাসা চাই, কেউ পাই কেউ হারাই। আচ্ছা, আমরা কিন্তু হারাতে চাই না, আমরা ভালোবাসা চাই এবং অবশ্যই আপনাদের ভালোবাসা পাইও বটে। এবার কে আছেন? জি ভালো, কে বলছিলেন? নিত্যানন্দ দা। হ্যাঁ দাদা বলুন, বলুন দাদা কি গান শোনাবো? কে আমরা তো না, আপনার গান শুনিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমরা কিন্তু অপরাধী না। কোন গানটি, কি ছিঁড়ে আমার বলো না তুমি, তাই তো? কে অপরাধী থেকে ওই গানটাই সবাই ছিঁড়ে শুনতে চায় না,
1: একদম।
0: কি ছিঁড়ে আমার বলো না তুমি। ঠিক আছে, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। এবারে কে আছেন দেখতে পাচ্ছি?
1: হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
0: ফকির মোস্তফা কামাল পাশা।
1: হ্যাঁ আমরা ভালো আছি।
0: দেখা হলো দুজনাতে, ঠিক আছে ঠিক আছে, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে শেষ ফোনটি নিয়েই ফিরে যাব গানের কাছে এবং আবারও আপনাদের সাথে কথা বলবো অনুষ্ঠানে ফাঁকে।
1: হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম, আমরা ভালো আছি।
2: আমি রাজু আহমেদ বলছিলাম, কুটিপাড়া মোড় থেকে।
0: চৌগাছা যশোর থেকে। হ্যাঁ রাজু আহমেদ বলুন। আচ্ছা একটু দ্বিধাদ্বন্দ্ব, ফুল নেব নাকি অশ্রু নেব? ভালোবাসার জন্য ফুল নেব, বা ভালোবাসায় কাঁদতেও চাই, তাই তো?
1: সুতরাং ফুল এবং অশ্রু
0: দুটোই আমরা চাচ্ছি। আচ্ছা আমরা গানের কাছে ফিরে যাই।
1: এবারে রক্ষিণ, সরি, রঙিন রাখাল বন্ধু।
0: রঙিন রাখাল বন্ধু, আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: আর গানটির শিল্পী সাবিনা ইয়াসমিন ও তার সঙ্গীরা।
0: আচ্ছা আচ্ছা।
1: আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সাইফুল মোল্লা বাগেরহাট।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শুনবেন মায়ের মর্যাদা ছবি থেকে গান উদিত নারায়ণ ও সাধনা সরগমের কণ্ঠের। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বুলবুল আহমেদ ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে 1 ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায়।
1: শ্রোতা বন্ধুরা, এবার গানটি শুনবেন পাগল মন ছায়াছবি থেকে দিলরুবা খান ও আশরাফ উদাসের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন তুহিন কুষ্টিয়া থেকে।

0: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে কথা বলবার জন্য। যাদের সাথে কথা হয়নি তারা নিশ্চয়ই প্রস্তুত আছেন কথা বলবার জন্য, আর যাদের সাথে কথা হয়েছে তারা অন্য বন্ধুদেরকে অবশ্যই সুযোগ দেবেন কথা বলতে। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি, কে বলছেন? মহেশপুর ঝিনাইদহ থেকে। এই হৃদয়ে সাদা কাগজে না কি যেন একটা গান আছে মনে হয় লুটতরাজ ছবি, তাই না? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গানটি শুনিয়ে দিতে। তো পরবর্তী বন্ধু কে আছেন?
1: হ্যালো,
0: কাশিম সর্দার। হ্যাঁ, চোখে চোখ দেখেছি, ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই নেই। চোখে চোখে অনেক কথাই হয়ে যায়, অনেক না বলা কথা, তাই না? পরবর্তী বন্ধু আমাদের কে আছেন?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: উচিত না। কিচ্ছু বোঝা যায়নি আপনার গানের কথাটা। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবিএম, ঠিক আছে, চেষ্টা করবো বন্ধু আপনার পছন্দের গান শোনাতে। তবে অনেক সুন্দর সুন্দর গান আছে, কিন্তু সেইগুলো শুনতে চাইলে আরো বেশি ভালো হয়। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাতে। বন্ধুরা, যেহেতু যে কোনো মুহূর্তে দেখতে পাচ্ছি যে আকাশটা অনেকটাই মেঘলা করে এসেছে, তো মেঘলা এই দিনে বেশ নির্ভুল করবেন না, কেননা ঠান্ডাই হোক কিন্তু আপনার জীবনটাকে বাঁচাবে।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: পরবর্তী বন্ধু কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
2: মানিক বলতেছি,
0: শৈল কুমার ঝিনাইদহ। হ্যাঁ বলুন মানিক। জি ভালো, বলুন। চন্দন দ্বীপের রাজকন্যা, তাই তো?
2: হ্যাঁ,
0: মনটা যদি খোলা যেত সিন্ধুকের মতো, অনেক সুন্দর একটি
1: আসলেই ভালো হতো।
0: হ্যাঁ, সেই আর কি। আচ্ছা, এবারে কে আছেন?
1: হ্যালো,
3: শুভ
1: দুপুর।
0: আপনারও ধন্যবাদ শোনার জন্য, তাই না? আমার নাই কোনো ঘর নাই। ঠিকানাবিহীন বলবো না, আমরা কিন্তু রয়েছি ঠিকানাতেই, বাংলাদেশ বেতার খুলনা, এই ঠিকানাতেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। কে আছেন?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: শুভ
1: দুপুর।
3: ভালো আছেন আপু?
1: হ্যাঁ, আমরা ভালো আছি।
3: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন
0: শাহবাজপুর থেকে। বলুন বলুন।
3: মোহাম্মদ ইসলামউদ্দিন?
0: হ্যাঁ হ্যাঁ, শাহবাজপুর শৈলকুপা থেকে, বুঝতে পেরেছি, বলুন।
3: আপু আমাকে শোনাবেন, তুমি বড় ভাগ্যবতী। তুমি বড় ভাগ্যবতী শাহবাজপুরকে। হ্যাঁ, সাবিনা আসমিন ও অ্যান্ড্রু কৃষ্ণগঞ্জে তোমাকে ভালোবেসে যে ভুল করেছিস।
0: এই ভালোবেসে ভুল হয়, ভালোবাসার মাধ্যমে। এই মুহূর্তে শেষ বন্ধু কে আছেন?
4: দিদি নমস্কার।
1: নমস্কার,
4: কথা বলছি বিজন
1: গোমস্তা। হ্যাঁ বলুন।
4: ছবির নাম জীবন চাবি।
0: জীবন চাবি কে যেন বিজন গোমস্তা, তাই তো? জীবন চাবির যে কোনো একটি গান।
4: আচ্ছা,
0: বুঝি নাই, তোমাকে
4: তোমাকে দিলাম জীবনের চাবি গান।
0: আর ছবিটার নাম তাহলে কি?
4: জীবন চাবি।
0: ও, জীবন, ছবিটার নামও জীবন চাবি, ঠিক আছে। ঠিক আছে, জীবন চাবিটা আপনাদের হাতে তুলে দিলাম, খুলনা বেতারে নক করলেই পেয়ে যাবেন।
1: একদমই তাই। তো বন্ধুরা, এবার গান শোনাবো প্রেমের তাজমহল ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। আর গানটি শুনতে যে অনুরোধ করেছেন মেহেদী হাসান ঝিনাইদা থেকে।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আপনাদেরকে অবশ্যই আমরা গান শোনাবো, আপনাদের ভালো লাগার গানে আমরা এই পুরো তালিকাটি সাজানো হয়েছে। তবে ছোট্ট একটি কথা আপনাদেরকে বলি বন্ধুরা, যেহেতু কিছুক্ষণ আগে বলছিলাম আকাশের মন এই মুহূর্তে একটু খারাপ আছে, যে কোনো মুহূর্তে জোর পড়তে পারে বৃষ্টি, তো সাবধানতার অবলম্বন করতে হবে। অতিরিক্ত যাত্রী হয়ে কোনো পরিবহনে ভ্রমণ করব না, বা বৃষ্টির সময় গাড়ি আমাদের অবশ্যই নিয়ন্ত্রিত গতিতে চালাতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে অনুষ্ঠান। এই মুহূর্তে শুনতে পাবেন বেলা দুটো বাংলা সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এরপর পরে ফিরছি আবারও আমাদের নিজস্ব আয়োজনে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি ফাতেমা জেবুন্নেসা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ আদেশ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দেশের ইতিহাসে প্রথমবারের মতো 19 দিনের মাথায় কোন মামলার রায় ঘোষণা করা হল। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান রামিসার বাসায় গিয়ে 1 মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 9-এর 2 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে সোহেল রানাকে 5 লক্ষ টাকা এবং স্বপ্নাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর আগে সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। রায় ঘোষণার সময় তারা এজলাসে উপস্থিত ছিলেন। শিশু রামিসার বাবাও এ সময় আদালত কক্ষেই ছিলেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, সোহেল যে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেছে তা প্রমাণিত।
2: আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে ক্লিয়ারলি উল্লেখ করে ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন।
1: রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এই রায় ভারতীয় উপমহাদেশেও দৃষ্টান্ত হয়ে থাকবে।
3: আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে।
1: এত দ্রুত সময়ে বিচার সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
4: একজন নাগরিক হিসেবে কন্যা হত্যার বিচারের জন্য তার শোকসন্তপ্ত পরিবার এবং পিতা যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের প্রতি আস্থা স্থাপন করে এবং নির্বাহী বিভাগ যখন তার যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালন করে, আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা।
1: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষকগণ জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তিনি আজ রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মমুখী এবং কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে শিক্ষা ব্যবস্থাকে সঠিক অবস্থানে নেওয়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা দেশে 12,000 কলেজ শিক্ষককে দক্ষ হিসেবে গড়ে তুলতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক এবং গাছের চারা উপহার দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে। তিনি আজ রাজধানীতে এক সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। তিনি বলেন, ব্যাংকিং খাতে ইতোমধ্যে গণমাধ্যম সুশাসন নিশ্চিতে উল্লেখযোগ্য কাজ করেছে, যা অস্বীকার করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিতে বিকেল 3টায় সংসদের এই বাজেট অধিবেশন শুরু হবে। আগামী বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার 3-ম্যাচ-1-দিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম খেলা আগামী মঙ্গলবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল 9টায় খেলাটি শুরু হবার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
5: বেলা ২টো বাংলা সংবাদের পর প্রিয় শ্রোতা, আমরা আবার ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আপনাদের পছন্দ করা গানের তালিকায় এবারে রয়েছে নয়নমণি ছবির গান। যে গানটি শুনতেছি মোহাম্মদ জিয়াফর পালন, আপনি কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছিলেন। তো চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন। ভাই
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডায়েরিতে আপনাদের পছন্দ করার গান এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন আবার গানের কাছে ফিরে যাই। এবার এই সুজন সখী ছবির গান শোনাবো, যে গানটি শুনতে চেয়ে খোকন চন্দ্র আপনি পাংশার রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন, শিল্পী সাবিনা ইয়াসমিন।

শ্রোতা বন্ধুরা, এবারে গানটি শুনবেন আম্মা জান ছায়াছবি থেকে আয়ুব বাচ্চুর কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে।

প্রিয় শ্রোতা, গান শুনতে চেয়ে জ্ঞানেন্দ্র পাল আপনি মহেশপুর ঝিনাদকে অনুরোধ করেছিলেন বিয়ের ফুল ছবির গান শোনানোর জন্য। লালদরিয়া ছবির গান শুনতে চেয়ে শেখ রেজাউল আপনি গোলখালী কয়রা থেকে অনুরোধ করেছেন। এমডি ওহিদুল জামান আপনি ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন অনুরোধ ছবির গান শোনানোর জন্য। হৃদয়ের আয়না ছবির গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনুবিশ্বাস রায়ের মহল খুলনা থেকে। ফকির মুস্তাফা কামাল পাশা আপনি ফুলবাড়িয়া মামার সিং থেকে অনুরোধ করেছেন দিল ছবির গান শোনানোর জন্য। তো চলুন শুনে আসি যেকোনো একটি গান।

হাসান মিলুর কণ্ঠে। আর এই গানটির সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন দাঁড়িয়ে। আপনাদের সাথে আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05 আবারও কথা হবে একই মিটার ব্যান্ডে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশায় শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। প্রতি সপ্তাহে আমরা আপনাদের সাথে বসি স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানে। প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন টপিকস থাকে, নতুন নতুন ডাক্তার বন্ধু থাকে, তাদের মাধ্যমে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে জানতে পারি। আজকে সেরকম একটা টপিকস নিয়ে সাজানো হয়েছে আপনাদের জন্য, গর্ভকালীন জটিলতা। প্রেগনেন্সি মারা যে জটিলতা সম্মুখীন হন অথবা ডেলিভারির সময় যে জটিলতা, সেইটা অনেক বড় একটা সাবজেক্ট। সেই সাবজেক্টটাকে যেটা আসলে মনে হয় যে সচরাচর ঘটে থাকে বা সেটাকে আমরা অবহেলা করে থাকি, সেটা নিয়ে আজকে আমাদের অতিথি আছেন ডাক্তার ডলি হালদার। উনি আমাদেরকে এই ব্যাপারে বিস্তারিতভাবে বলবেন। তারপরে শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই গর্ভকালীন জটিলতা নিয়ে যে প্রশ্ন থাকুক, আপনারা অবশ্যই আমাদেরকে 01974121970 এই নাম্বারে অবশ্যই ফোন করে আমাদের কাছে প্রশ্ন দিবেন, আমরা আপনাকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আবারও বলছি শ্রোতা বন্ধুরা, 01974121970। আমরা তাহলে মূল অনুষ্ঠানে চলে যাই। ডলি আপু, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি
0: আলহামদুলিল্লাহ। আপনি তো গাইনি অপারেশন টাপারেশন করেন, গর্ভকালীন জটিলতা দেখেন, এটা নিয়ে যদি শ্রোতা বন্ধুদেরকে একটু বলতেন যে কি ধরনের জটিলতা তৈরি হয় আর কিভাবে এটাকে সমাধান করা যায়।
1: আচ্ছা, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি। আমাদের গর্ভকালীন সময় একটা মায়ের জন্য, একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, এবং সেটা যদি আমরা নিয়মিত চেক আপে থাকি বা পরিবারের সবাই সহযোগিতা করি, তাহলে কিন্তু এই জটিলতা থেকে অনেকাংশেই বেরিয়ে আসা সম্ভব। তাহলে যেটা তারপরেও কিছু কিছু জটিলতা থেকে যায়, সেগুলো সম্পর্কে যদি আমরা জানি, তাহলে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। যেমন এখন আমরা বলি যে মা যখন বা একটা পরিবার যখন প্ল্যান করবে যে আমি বাচ্চা নিব, তখন কিন্তু তার মিনিমাম 2-3 মাস আগেই আমরা বলি একবার ডাক্তারের পরামর্শ নেবেন যে তার কোনো সমস্যা আছে কি না, মায়ের কোনো, মা এবং বাবা দুজনেরই কোনো সমস্যা আছে কি না, সেগুলো আমরা দেখি। কারণ এখান থেকেও বেশ কিছু মানে জন্মগত ত্রুটি আমরা কিন্তু মানে ওভারকাম করতে পারি, মানে না হয় যাতে সেই ব্যবস্থা আমরা করতে পারি। যাই হোক, আর গর্ভকালীন সময়টাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে এটা 3টা ভাগ আছে, প্রথম 3 মাস, মাঝে 3 মাস এবং শেষে 3 মাস। সাধারণত প্রথম 3 মাস এবং শেষে 3 মাসকে আমরা বেশ ঝুঁকিপূর্ণ চিন্তা করি। মাঝের সময়টা মায়ের কিছু কিছু কমপ্লিকেশন একটু কম থাকে, একটু রিল্যাক্স থাকতে পারে, কিন্তু প্রথম 3 মাসে যে জটিলতাগুলো, যেগুলো দেখলে আমরা মানে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব বা মানে অ্যালার্ম হব, সেটা আমরা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আগে একটা ধারণা ছিল যে 3-4 মাস পরে আমরা একটা মা গর্ভবতী হলেও 3-4 মাস পরে ডাক্তারের কাছে যাব, এত সকালে যাওয়ার দরকার নেই। কিন্তু ব্যাপারটা সেরকম না, একটা মা গর্ভবতী হলে মোটামুটি সে মিনিমাম 3-4 বার সে কিন্তু ডাক্তারের পরামর্শ নিবে। ঠিক আছে, তার প্রথম 3 মাসের মধ্যে কী কী হতে পারে? যদি মনে করে বমি হয়, কিন্তু সেই বমিটা যদি অনেক বেশি হয় যে সে কিছু খেতে পাচ্ছে না, খেলেই বমি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু তার ডিহাইড্রেশন হতে পারে বা এখান থেকে আরও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। সেটা হতে পারে, একটু একটু ব্লিডিং হতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, পেশাবে ইনফেকশন হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু যদি কোনোটার একটু সাইন মনে হয় যে তলপেটে ব্যথা হচ্ছে, বমি অনেক বেশি বমি হচ্ছে বা পায়খানা কষা এবং একটু একটু রক্ত যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই সময় আর একটা যেটা সমস্যা হয়, আমরা সাধারণত প্রথমের দিকে আসতে বলি, কারণ প্রথম 3 মাসের মধ্যেই, প্রথম 3 মাসেও দরকার হয় না, 1-1.5 মাসের মধ্যে যে একটা বলা হয় যে এক্টোপিক প্রেগনেন্সি হয়, এটা কিন্তু খুবই ভয়ানক। কারণ হচ্ছে এটা জরায়ুর মধ্যে বাচ্চাটা না এসে সে তার পথে, যেমন ডিমের থলিতে বা ডিমের নালিতে, এইসব জায়গায় থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মায়ের জীবন ঝুঁকিপূর্ণ। এই জন্যই আমরা বলি যে মা যখন গর্ভবতী হয়, একটা প্রেগনেন্সি টেস্ট যখন করি, তখন মিনিমাম প্রথম দিকে আমরা কিন্তু একটা আল্ট্রাসাউন্ড করিয়ে নিই। যাই হোক, এরপর আসি দ্বিতীয় মানে 3-6 মাসের মধ্যে, সেই সময়টাও বেশ কিছু সমস্যা হতে পারে। যেমন এইগুলো কিন্তু কমন, এই সময় বমিটা কমে যায় যদিও, কিন্তু অনেকের এই পেটে ব্যথা থাকতে পারে, সেটা পেশাবে ইনফেকশনের কারণে থাকতে পারে, পায়খানার সমস্যা থাকতে পারে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে এই সময় তার প্রেশার বাড়তে পারে, যেটা আমরা বলি এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়ার লক্ষণ। কিন্তু এই এই 20 সপ্তাহ পরে, মানে হচ্ছে মাঝে যে সপ্তাহগুলোতে, এই সময় কিন্তু লক্ষণগুলো শুরু হয়। তারপর তার প্রেশার বাড়তে পারে, তারপর ডায়াবেটিস থাকতে পারে, থাইরয়েডের সমস্যা, এগুলো কিন্তু আগেও থাকতে পারে। এই জন্যই আমরা বলি যে প্রথম থেকে চেক আপ করে নেবেন যে এই ধরনের সমস্যা আছে কিনা। সেগুলো যদি কন্ট্রোলে থাকে একজন ডায়াবেটিসের মাদার, বা হচ্ছে সে যদি তার হাইপার প্রেশার থাকে, যদি থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে কিন্তু এগুলো কন্ট্রোলে থাকলে সে কিন্তু ভালো থাকবে এবং বাচ্চাও সুস্থ হবে। এটা গেল। এছাড়া এই সময় অনেক সময় ফুলে মানে আগে আগে ফুলটা সেপারেশন হয়ে যায়, তারপরে হচ্ছে ব্লিডিং হয়, এই সময় কিন্তু হতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর শেষের দিকে যেটা আমরাই পাই যে শেষের দিকে ভয়টা বেশি, কারণ হচ্ছে শেষের দিকে এই যে প্রেসার, ডায়াবেটিস, থাইরয়েডের এগুলো যদি রেগুলার চেকআপে না থাকে এগুলো কিন্তু আরও বেশি বেড়ে যেতে পারে এবং খিচুড়ির সম্ভাবনা বেশি থাকে সেই সময়। আর হলো এই সময় আগে আগে পানি ভেঙে যেতে পারে, এই সময় যদি পেশাবে ইনফেকশন হয় এই সমস্যাটা বেশি হয়, বাচ্চার গ্রোথটা ঠিক মতো হয় না এবং অনেক সময় মা বাচ্চা দুজনের জীবন কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে।
0: তবে এক্ষেত্রে একটা কথা আপনি বললেন, সুন্দর কথা, অনেক সময় দেখা যায় ফুল প্লাসেন্টা যেটাকে আমরা ফুল ফুল দেখা যায় প্রথম প্রথম সময় কিন্তু মিসক্যারেজ হয়, হয় না? এই মিসক্যারেজ যদি হয় তাহলে পরবর্তী স্টেজে সে কি করবে? মিসক্যারেজ হলে সে কি ডাক্তারের কাছে যাবে নাকি সে বাসায় বসে ওয়েট করবে, কি করবে?
1: না না, যদি তার ওরকম আমরা যেটা বললাম যে প্রথম তিন মাসের মধ্যে ওরকম যদি ব্লিডিং বা কোনো সমস্যা শুরু হয় তাহলে কিন্তু সে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবে, কারণ সেটা যে ব্লিডিংটা কেমন, কতটুকু হচ্ছে এবং সেটা কি পুরপুরাটা পড়ে গেল না কিছুটা লেগে আছে বা সম্পূর্ণ পড়লো। অনেক সময় আবার প্রথম দেড় মাসের সময় যে পিরিয়ডের টাইমে ইমপ্লান্টেশন ব্লিডিং বলি আমরা, সে সময় একটু ব্লিডিং হয়, সেটা কিন্তু আলাদা, কিন্তু তারপরেও এটা কিন্তু হয়তো একজন ডাক্তার বুঝবে কিন্তু একজন সাধারণ মানুষ বুঝবে না। এবং যদি এরকম কোনো লক্ষণ হয় যে রক্ত যাচ্ছে বা কোনো সম্পিটে ব্যথা বা কিছু আছে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবে।
0: আলহামদুলিল্লাহ ভালো আছি। জি কানাইদা বলেন, শুনছি।
2: ওই মাঝে ওই একটানা সাত আট দিন ধরে ব্লিডিং ভাঙছিল বুঝছেন, এখন উনি ওই আমাদের পাশে একটা ডাক্তার আছে ওই জায়গায় গেছিল, তারপরে ওই চেক আপ টেক করায় আর ঘোষণা করায় মানে বাচ্চাটা আর কি পেটের ভিতরে মারা গেছে, ঠিক আছে। তো এখন তিন চার দিন পরে কালকে সিজার করেছে, তো এতে তার কোনো ক্ষতি হবে কিনা বা এই ব্লেডের কারণে আর কি কি সমস্যা হতে পারে একটু জানাতে
0: চাই। আচ্ছা ঠিক আছে ম্যাম বলছি।
1: না এখন তো তার ডেলিভারি যেহেতু হয়েই গেছে, সমস্যা ছিল যেটা ডেলিভারি তো হয়েই গেছে, এখন সে রেস্টে থাকবে, ঠিক আছে। আর পরবর্তীতে মিনিমাম দুই বছর পরে বাচ্চা নিবে, সে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, এখন এই সবাই এটাই করে যে তাড়াহুড়া করে আবার একটা বাচ্চা নেয়, কিন্তু যেহেতু তার সিজার হয়েছে এই জন্য মিনিমাম দুই বছর, দেড় থেকে দুই বছর সে অপেক্ষা করে পরবর্তী বাচ্চা নিবে এবং রেগুলার চেক আপে থাকবে।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: ভাইয়া
0: ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ।
3: আমি এসএম আশরাফুজ্জামান আশরাফ, কাজীপাড়া দশের সদর দশক থেকে।
0: জি আশরাফ সাহেব বলেন।
3: হ্যাঁ আমি জানতে চাচ্ছি প্রেগন্যান্সি অবস্থায় কোন কোন খাবার খাবে আর কোন কোন খাবার বর্জন করতে হবে এ বিষয়ে একটু জানতে চাচ্ছি। আর জানতে চাচ্ছি যে আপনার প্রেগন্যান্সি মানুষের পানি শুকায় যায়, এটা কেন হয় কি বিষয়ে বিষয়ে জানতে চাচ্ছি।
0: আচ্ছা খাবার দাবার পানি শুকানো।
1: আচ্ছা খাবার দাবার সবসময় আমরা বলি যে সহজে যে খাবার দাবার পাওয়া যায়, সহজ পাচ্য সহজলভ্য, মানে যে খাবার সহজে পাওয়া যায় এবং সহজে হজম হয় সেই ধরনের খাবার খাবে এবং অল্প অল্প করে বারবার খাবে। একসাথে যে আমরা যে তিনবেলা ভাত খাই বা কিছু সেরকমই খেতে হবে সেরকম না, তার যখনই খিদে লাগবে অল্প অল্প করে বারবার খাবে। আর হচ্ছে মাছ মাংস ডিম দুধ ছোট মাছ দেশি ফল মৌসুমি ফল এগুলো যতটা পারে সে খাবে। আর হচ্ছে প্রচুর পানি খাবে, পানি জাতীয় খাবার দেশি ফল এগুলো বেশি বেশি করে খাবে। আর যেটা হচ্ছে কিছু কিছু খাবারের কথা বলা হয় যে না খাওয়ার জন্য, সেটা হচ্ছে প্রথম তিন মাসের মধ্যে কাঁচা পেঁপে বা কাঁচা অর্ধকাঁচা পেঁপে, কিছুটা আনারস বা আঙুর, এটা যে একদমই খাওয়া যাবে না সেটাও না, এ আমরা মাত্রাতিরিক্ত যেন না খাই। আর আঙুরের মধ্যেও কিছু আছে প্রচুর প্রিজারভেটিভ দেওয়া থাকে বা কিছু, হ্যাঁ এগুলো কিন্তু মানে খেলেই যে খুব বেশি সমস্যা হয় তা না, কিন্তু আমরা বলি যে টক্সিক লেভেলের জন্য না যায়। এবং এগুলোর কিছু কিছু সাইড ইফেক্ট আছে, যেমন হচ্ছে আনারস খেলে বা ই খেলে কন্ট্রাকশন হয়, জরায়ুতে কন্ট্রাকশন হয়, এই কারণে অনেক সময় মিসক্যারেজ হয়। মিসক্যারেজ হয়তো অন্য কোনো কারণও থাকতে পারে কিন্তু তখন ওদের উপরে দোষ পড়ে, অতএব এইসব খাবার না খাওয়াই ভালো।
0: তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আনারস তারপর পেঁপে এগুলো প্রথম এগুলো না খাওয়াটাই
1: উত্তম, না খাওয়া এটাই ভালো। আর খেয়ে ফেলি যে খুব বেশি বিপদ হয়ে যাবে ব্যাপারটা সেরকমও না।
0: আর ওই যে পানি ভাঙে কেন, পানি শুকায় যায় কেন?
1: হ্যাঁ পানি শুকানোর বিভিন্ন কারণ আছে, প্রথমত মায়ের কারণ হতে পারে এমনকি এবং বাচ্চার কারণ হতে পারে, দুটোই হতে পারে। এখন সেটা আমরা রেগুলার যখন ফলো আপে থাকে তখনই আমরা বুঝি যে মায়ের কোনো সমস্যা না বাচ্চার সমস্যা, সেটা দেখে আমরা সেভাবে চিকিৎসা নিতে পারি। এছাড়া যেটা বলবো যে মা প্রচুর পরিমাণে পানি খাবে, প্রোটিন জাতীয় খাবার খাবে, সবাই ভাবে যে পানি ও কম খায় বলে, কিন্তু পানি খেলেই তো ওখানে যে পড়বে না, মা যত নিউট্রিশন পাবে তার নিউট্রিশনটা সেখানে তার সার্কুলেশনের মাধ্যমে যাবে এবং সেখানে ভেতরেই কিন্তু পানি তৈরি হয়। আপনি পানি খেলে সরাসরি যে ওখানে যে পানি পড়বে ব্যাপারটা সেরকম না। অতএব মা যদি সুস্থ থাকে তাহলে বাচ্চা মা দুজনেই ভালো থাকবে। আর যেটা আমরা বলি যে প্রোটিন জাতীয় খাবার বেশি খাবে, বিশ্রাম নিবে, যেমন দুপুরে খাওয়ার পর 2 ঘন্টা ঘুমাবে এবং খুব বেশি রাত জাগবে না, রাত 10-11টার মধ্যে শুয়ে পড়বে। রেস্ট একটা অনেক বড় জিনিস এবং সাথে প্রোটিন জাতীয় খাবার।
0: তারপরে একটা কথা শিখলাম যে প্রেগনেন্সিতে দুপুরবেলা একটু রেস্ট নেওয়া উচিত।
1: হ্যাঁ অবশ্যই,
0: এটা বাধ্যতামূলক। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
4: ওয়ালাইকুম আসসালাম, আমি খুলনা ডুমুরিয়া থেকে বলছি।
0: জি,
4: আমার বাচ্চা ছোটবেলা থেকে খুলনা শিশু হাসপাতালে মানে ওই সুস্থতা হয়েছে। হ্যাঁ, শিশু হাসপাতালে মানে এত ওষুধ খাওয়াছে তার জন্য কি বাচ্চার বুদ্ধি কামালে পড়াশোনা করতেছে না মাথায়?
0: আজকে বাচ্চা নিয়ে আলোচনা করছি না শ্রোতা বন্ধু,
5: শুনছি
0: আপনার কথা।
5: ভাই আমার এটা হচ্ছে একটু আলাদা, বুঝছেন প্রশ্ন হচ্ছে কি, এটা মনে করেন খুবই জটিলতা, আপনার হার্টে যদি মনে করেন 60-65% যদি ড্যামেজ থাকে বা একটা কিডনি যদি ড্যামেজ থাকে তাহলে রক্ত শূন্যতা, মনে করেন 2% রক্ত আছে, ঠিক আছে, তাহলে রক্ত ভাইরাস আছে, এই এই রোগী কি মনে করেন মানে জটিলতা ভাবে এটা আমার যদি একটু বলতেন। হার্টের মনে করেন 62% আর কিডনি একটা ড্যামেজ,
0: আর রক্ত 2%, ঠিক আছে, এই রোগী যদি প্রেগনেন্ট হয় কোনো জটিলতা তো জটিলতা আছেই আগে থেকে।
1: হ্যাঁ, এই এই রোগী প্রেগনেন্ট। আচ্ছা, এটাই তো আমরা বলি যে প্রথম থেকে সে চেক আপে যাবে, যখন যে প্ল্যান করবে বাচ্চা নিবে অবশ্যই সে সবকিছু কারেকশন করে। আর কিডনি যদি ড্যামেজ থাকে, একটা কিডনি সচল থাকলে সেটাও আলাদা, কিন্তু সেই ড্যামেজের লেভেল কতটুকু জীবন বাঁচতে হবে, ঠিক আছে, তারপর বাঁচা।
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
4: ওয়ালাইকুম
0: আসসালাম।
4: ভাই আমি আপনার একটা বাচ্চা বললাম আশরাফ কাজীপাড়া দশ থেকে বলছি।
0: জি আশরাফ সাহেব বলেন, শুনছি।
4: প্রেগনেন্সির আগে যদি আপনার সরকারি বাচ্চা নেওয়ার আগে যদি তার ডায়াবেটিস থাকে তাহলে কি সন্তানের যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে এ বিষয়ে জানতে চাচ্ছি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, বলুক, তাহলে আমি বলবো ইনশাল্লাহ।
1: বাচ্চা জন্মগত ত্রুটি থেকে শুরু করে বাচ্চারও যে পরবর্তীতে হবে না এই কথা বলা যায় না, এই জন্য রেগুলার কন্ট্রোলে রাখতে হবে।
0: আমি একটু বলে দিই, প্রেগনেন্সিতে আমরা বলি সবসময় ডায়াবেটিস 6 এর ভিতরে, খালি পেটে 6, খাবার 2 ঘন্টা পরে 6, এইচবিওনসি 3-6 থাকতে বলা হয়। 3-6 থাকলে ওই পেট ওই মার যদি পেটে বাচ্চা ওই বাচ্চা সুস্থ বাচ্চা হবে, আর যদি আদারওয়াইজ থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চার অনেকগুলো ক্রিটিক্যাল সমস্যা থাকে, অটিস্টিক বাচ্চা হতে পারে, হাতে কাটা হতে পারে, ঠোঁট কাটা হতে পারে, তো সেক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল রাখাটা জরুরি। তারপর আর একটা কথা বলি, যেহেতু প্রেগনেন্সিতে ইনসুলিন নেওয়া হয়, এই ইনসুলিন নিলে কিন্তু বাচ্চার কোনো জটিলতা থাকে না, বরং ইনসুলিন নিলে বাচ্চা সুস্থ থাকে, মাও সুস্থ থাকে। আর ডেলিভারির পরে বাচ্চা ডায়াবেটিস হবে কি না, এটা আসলে সঠিক কথা বলতে গেলে ডায়াবেটিস সাধারণত হয় না ডেলিভারির পরে, হয়তো হইতে গেলে তার 18 বছর, 25 বছর, 30 বছর, কিছু জন্মের পরে কিছু বাচ্চা 2-4-5 বছর পরে ডায়াবেটিস হতে পারে। যে বাচ্চাগুলোর মার ডায়াবেটিস প্রেগনেন্সিতে কন্ট্রোল ছিল না তাদের কিন্তু ডেলিভারির পরে 4-5 বছর পরে হতে পারে ওই বাচ্চা, তবে সেটা রেয়ার, খুব কম কেস, সেটাকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস, অর্থাৎ

0: রুগীগুলো শরীরে কোনো ইনসুলিন তৈরি হয় না, এবং ওই রুগীগুলোকে 18 বছর পর্যন্ত ইনসুলিন দিয়ে বেঁচে থাকতে হয়, কারণ ওই রুগীগুলো কোনো মুখের ওষুধ খেতে পারে না। তো সেক্ষেত্রে মার ডায়াবেটিস হলে বাচ্চার হবে না এটা বলা যাবে না, বাচ্চারও হবে, তবে বাচ্চার প্রেগনেন্সিতে হতে পারে যদি মেয়ে বাচ্চা থাকে, ছেলে বাচ্চা যদি থাকে 40-45 বছর হতে পারে, আবার শিশুদেরও হতে পারে। তবে আগে থেকে সচেতন থাকলে এটা ভালো থাকা সম্ভব। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, হ্যাঁ বলেন, শুনছি শ্রোতা বন্ধু।
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: আমার প্রশ্ন ছিল যে গর্ভবতী মায়ের যদি এই ধরেন যে 7 মাস কিংবা 7.5 মাস বয়স হয়ে গেছে, এই ক্ষেত্রে তারা কোন ধরনের কাপড় চোপড় পরবে, আর খাদ্য তালিকায় কোন কোন খাবার খাইতে দিলে 8-9 মাসে ধরেন যে তার ভালো হবে?
0: আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে।
2: আচ্ছা, খাবার দাবার কথা একটু আগেও বলেছি যে সহজে যে সব খাবার হজম হয় এবং সহজে পাওয়া যায় আপনার চারপাশে যে সব খাবার আছে সেগুলোই খাবে, খুব বেশি দামি খাবারও খেতে হবে না, আর তেল ঝাল কম খাবে, আর অল্প অল্প করে বারবার খাবে এবং সহজে হজমযোগ্য খাবার বেশি খাবে। আর যেটা কথা সেটা হচ্ছে কাপড় চোপড়, কাপড় চোপড় অবশ্যই ঢিলা ঢালা সুতি পোশাক, এবং যেটা মা কমফোর্ট ফিল করে যে আরামদায়ক কাপড় সেগুলো পরবে, কাপড়, তারপর জুতা, জুতার ক্ষেত্রে হাই হিল উঁচু হিল না পরাই ভালো, ফ্ল্যাট জাতীয় স্যান্ডেল যে স্লিপ করতে পারে বা পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে, এই জন্য যেটা আরামদায়ক হবে সেই কাপড় চোপড় এবং পোশাক পরিচ্ছদ পরতে হবে। অনেকে চিন্তা করে যত উপরে দিবে তত বাচ্চা উপরে উঠবে না নিচে থাকবে, এই ধারণা ভুল। বাচ্চা তার নিজের গতিতেই বাড়বে, সে মা যেখানে কমফোর্ট ফিল করবে এবং সেখানেই সে পেটিকোট বা সায়ার বন্ড অথবা পায়জামার বন্ড সেখানেই পরবে।
0: শ্রোতা বন্ধু আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধু আমরা আমরা লাইনে আসছি, আপনাদের পাচ্ছি না। জি আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: জামাল ভাই ভালো আছেন?
0: জি আলহামদুলিল্লাহ।
3: কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকরিয়া বাজার জেলা বরগুনা ভাইয়া।
0: জি জাফর সাহেব বলেন, শুনছি।
2: আচ্ছা, গর্ভবতী মাকে মিনিমাম 3-4 বার সে চেক আপে যাবে, আর এছাড়া যদি তার জটিলতা থাকে তাহলে অবশ্যই সে আরও, সেটা আমরা ডক্টরই বলে দিবে যে সে কয়দিন পরে আসবে বা কিছু, প্রথম 8-12 সপ্তাহে একবার, তারপরে হচ্ছে 12-24 সপ্তাহের মধ্যে একবার, 24-32 এবং তারপরে 32 শেষের দিকে সে আবার চেক আপে যাবে। কিন্তু যদি তার মায়ের জটিলতা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিজিট আপনার সুযোগ সুবিধা বা প্রয়োজন অনুসারে সে ভিজিট কম বেশি হবে। আর হচ্ছে যেটা কথা কি বলল আর সে আগের প্রেগনেন্সি মানে আগের গর্ভকালীন অবস্থায় এই ধরনের কোন সমস্যা ছিল কিনা তাহলে আগে থেকে তাকে সতর্ক হতে হবে, এবং রেগুলার চেক আপের মধ্যে থাকলে ওষুধ খেলে সাধারণত এই সমস্যাগুলো কিছুটা প্রতিরোধ করা যায়, তবে 100% প্রতিরোধ করা যায় না। তবে এখন যেসব আপনি যদি রেগুলার চেক আপে যান এবং সেই রকম খাবার দাবার ওষুধের মধ্যে থাকেন তাহলে মনে মানে আশা করা যায় ভালো থাকবেন। আর
0: আসসালামু আলাইকুম।
4: আমি সেলিম বলছিলাম মাদারপুর থেকে। আমার প্রশ্নটা হলো যে গর্ভবতী মায়েরা যে আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক যে ট্যাবলেটটা খায়, এটা কি সকল মায়েদের জন্য দরকার নাকি যার দরকার নাই সে যদি খায় তার কি কোনো সমস্যা হবে বা অতিরিক্ত বডিতে কোনো জমবে কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে যে সকল ওষুধ গর্ভবতী মায়েদের খাওয়া নিষেধ ওইগুলির প্যাকেটে বা ওই স্ট্রিপের মধ্যে কি লেখা থাকে যে গর্ভবতী মায়েদের জন্য খাওয়া নিষেধ, এটা একটু কাইন্ডলি বলবেন আর কি।
0: আচ্ছা,
2: প্রথমত কথা যে ওষুধ খাওয়া নিষেধ সেটা ওষুধ আপনাকে ডাক্তার দিবে, আপনি নিজে কিনে খাবেন না এবং দোকান থেকেও কিনবেন না। তাহলে প্যাকেটের গায়ে কি লেখা থাকুক না লেখা থাকুক সেটা আপনার চিন্তা করতে হবে না। কারণ হচ্ছে ওষুধ আপনার দোকান ডাক্তার দেওয়ার জন্য, দোকান থেকে কিনে খাওয়ার জন্য না, এটা গেল। আর যেটা আপনার প্রয়োজন না সেটা কখনোই আপনাকে ডাক্তার দিবে না। আর প্রথম কি বলেছিল,
0: আয়রন ক্যাপসুল,
2: আয়রন ক্যাপসুল, হ্যাঁ। আমাদের বাংলাদেশের বা আমাদের চারপাশে যেসব মায়েরা থাকে তাদের সবারই আয়রন ক্যালসিয়ামের ঘাটতি থাকে। আর ফলিক অ্যাসিড, জিঙ্ক ফলিক অ্যাসিড, এই যে বললাম আমরা গর্ভবতী হওয়ার প্ল্যানের প্রথম 2-3 মাস আগে থেকেই আমরা দিই, তাহলে জন্মগত বাচ্চার কিছু ত্রুটি থেকে আমরা বাচ্চাকে রক্ষা করতে পারি। অতএব সেটা প্রথম থেকেই খাবে। এবং জিঙ্ক ফলিক অ্যাসিড এটা প্রথম 3 মাস পর্যন্ত দেই, পরে আয়রন ক্যালসিয়াম আমাদের চলবে। কারণ যে পরিমাণ ঘাটতি আমাদের মায়েদের আমাদের থাকে সেটা একটা মা যখন গর্ভবতী হয় সেটা তখন আয়রন ক্যালসিয়াম দিয়েও পূরণ করা যায় না। এই জন্য আমরা রেগুলার ফলো আপ করি। যদি তাকে মুখে খাওয়ায় না হয় সেই ক্ষেত্রে আমাদের ইনজেকশন দিতে হয় বা অনেক সময় ব্লাডও দিতে হয়।
0: ব্লাডও দিতে হয়, এটা ঠিক। হ্যালো, সাগো।
5: ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আহাদ শেখ। আহাদ শেখ
0: জি বলেন, শুনছি আহাদ শেখ।
5: কামারা কি বলমারি ফরিদপুর, আমি জানতে চাই যে গর্ভবতী মায়ের যদি খিচুনি হয় তাহলে ওই বাচ্চার পরবর্তীতে বয়স হলে খিচুনি হওয়ার সম্ভাবনা আছে কি না?
2: আচ্ছা, গর্ভবতী মায়ের যদি খিচুনি হয়ে যায়, খিচুনি কিন্তু অনেক খারাপ একটা মানে রোগ এটা, যে সেই সময় কিন্তু তাকে যে কোনো ডিসিশন নিতে হয় যে সেটা কোন সময় হচ্ছে, সেটা কি তার ডেলিভারির আগে অল্প মানে 20 সপ্তাহ পরে হচ্ছে, নাকি তার ডেলিভারির সময় হচ্ছে, না ডেলিভারির পরে হচ্ছে। এবং মায়ের যখন খিচুনি ওঠে সেই বাচ্চা কিন্তু ডেলিভারি করে ফেলতে হবে, যে মাকে বাঁচানোর জন্য। তখন মায়ের যখন খিচুনি যাতে না ওঠে সেই ব্যবস্থা করতে হবে, এবং সেইভাবে জন্যই রেগুলার আমরা বলি চেকআপে যাবেন। কারণ খিচুনি উঠে গেলে সেই মাকে এবং বাচ্চাকে দুজনকেই বাঁচানো যাবে কি না সেটার কিন্তু পরের কথা। আর সেই ক্ষেত্রে মায়ের মানে সে বাচ্চাটা যে খিচুনিযুক্ত বাচ্চা মানে খিচুনির সময় বাচ্চা হয়েছে, সেই বাচ্চার হলেই যে সেই বাচ্চার আবার ডেলিভারির সময় মানে খিচুনি হবে ব্যাপারটা সেরকম না। তবে মায়ের যদি প্রথম এক বাচ্চার সময় খিচুনি হয় পরবর্তী বাচ্চার ক্ষেত্রেও কিন্তু খিচুনির চান্সটা বেশি থাকে।
0: তো সেক্ষেত্রে প্রোটেকশন নিতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে,
2: অবশ্যই রেগুলার চেকআপে থাকতে হবে।
0: হ্যালো, সাগো। হার্টের সমস্যা হলে কোনো সমস্যা নাই, কিন্তু রক্ত যদি 2% থাকে, কিডনি যদি সমস্যা হয়, তো ওই মায়েদের প্রেগনেন্ট হওয়াটা জরুরি না, মা সুস্থ থাকাটা জরুরি। কিডনি ড্যামেজ থাকলে বাচ্চা নেওয়া যাবে, কিন্তু সেটা ডাক্তারের পরামর্শ মোতাবেক। আর রক্ত 2% থাকলে রোগী বাঁচে না, মরে যায়। হিমোগ্লোবিন 2% নিচে থাকলে রোগী সাধারণত বাঁচে না, হার্ট ফেলুর হয়। তা 2% অনেক কিছু বেশি আছে, রোগীর সমস্যা আছে, হার্টের সমস্যা না, কিডনির সমস্যা, আবার ভাইরাস আছে, আবার ওদিকে রক্ত শূন্যতা আছে, তাই আগে তাকে সুস্থ হতে হবে, এটা জরুরি ভাইয়া। আচ্ছা, আরেকটা কথা এখানে নিয়ে আসি প্রশ্ন। হ্যালো, সালাম।
2: আচ্ছা, ডায়াবেটিস যদি থাকে তার যদি সিজার করতে হয় সেই চিন্তা ডাক্তারের। হ্যাঁ, আপনি নিয়মিত চেকআপে যখন যাবেন তাকে অবশ্যই আমরা হচ্ছে কন্ট্রোল করে নিয়েই আমরা সেটা একটা মানে সিজারটা করব। এবং হচ্ছে ডায়াবেটিস থাকলেই যে তার সিজার করতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আর যদি ইমার্জেন্সি হয় সেই ক্ষেত্রে আমরা ডায়াবেটিসের কথা না চিন্তা করে আগে বাচ্চা মাকে সুস্থ করার চেষ্টা করব। কারণ ডায়াবেটিস কম বেশিতে খুব বেশি যে একদম জীবন বিপন্নতর হবে না, এই জন্য ইমার্জেন্সি মানে

0: প্রেগন্যান্সির পর ডেলিভারি যে বাচ্চার জন্ডিস হয়, তাহলে জন্ডিসটা কিভাবে নিয়ন্ত্রণ করবে?
1: আচ্ছা, সাধারণত জন্ডিস বাচ্চা যদি অল্প অল্প বয়সে হয়, মানে প্রিম্যাচিউর বাচ্চা, যে অপরিপক্ক বাচ্চা যদি হয়, তাহলে তার জন্ডিসের ঝুঁকিটা বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কিন্তু বলি যে বাচ্চাকে, সাধারণত সবার ক্ষেত্রেই বলি যে বাচ্চা ডেলিভারির পরে রোদে দিবেন, সকাল 8টার আগে বিকাল 5টার পরে আপনারা দুবেলায় রোদে দিবেন। যদি সেটা সাধারণই হয়, সাধারণ জন্ডিস যেটা বলে, জন্ডিস দুই প্রকারের আছে, যদি সাধারণ জন্ডিস হয় তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। আর যাদের অপ্রাপ্তবয়স্ক, মানে পুরো মাস হয়ে বাচ্চাটা না হওয়ার আগেই যেসব বাচ্চা ডেলিভারি হয়ে যায়, তাদের কিন্তু ঝুঁকিটা বেশি থাকে। আর যদি তার মনে হয় যে জন্ডিসটা বাড়ছে, চোখে, হাতের তালুতে, পায়ের তালুতে, পেটে, হ্যাঁ, এগুলো যদি মনে হয় যে জন্মের পর থেকে ধীরে ধীরে বেশি বাড়ছে রোদে দেওয়ার পরেও, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এটা লেভেল দেখে আমরা তখন সেই বাচ্চার ট্রিটমেন্টটা শুরু করব।
0: জি, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: হ্যাঁ, জামাল ভাই ভালো আছেন?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: আমি মোহাম্মদ লুৎফর ডক্টর বড়খলা পাংশা থেকে বলছি।
0: জি বলেন, শুনছি।
2: হাঁটতে পারে না, আর বিশ্রাম নেবে, কি করি, কি করলে ভালো হয় একটু আপু বললে খুশি হতাম।
0: আচ্ছা ঠিক আছে।
1: হ্যাঁ, পা ফুলে গেছে এখন শেষের দিকে। পা ফোলার বিভিন্ন কারণ হতে পারে, আর তার প্রেশারটা বেশি থাকতে আছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। আর সাধারণত অনেক সময় দেখা যায় সকালে পাটা বেশি ফোলে, যদি রাতে ঘুমানোর পরে, ঘুম থেকে ওঠার পরে যদি পা ফোলাটা কমে যায়, যে আমরা বলি যে মাথার চেয়ে পায়ের উপর পা উঁচুতে থাকবে, মাথায় যদি একটা বালিশ দেন, পায়ের নিচে দুটো বালিশ দিয়ে পা উঁচুতে থাকে, যদি সকালে দেখেন যে ফোলাটা কমে গেছে, তাহলে হচ্ছে সেটা কিছুটা স্বাভাবিক। কিন্তু শেষের দিকে পা ফোলাটার বিভিন্ন কারণ থাকতে পারে। আর আমরা বলবো যে তা যদি প্রেশার বা অন্যান্য সব কিছু নর্মাল থাকে, তাহলে সবসময় পা ঝুলিয়ে বসবে না। সে যখন স্বাভাবিক কাজ করছে, চেষ্টা করবে যে চেয়ারে যদি একটা বসে, সামনে একটা টুল বা কিছু একটা দিয়ে পাটা একই লেভেলে রাখার। তারপরেও যদি পা ফোলাটা বেশি থাকে এবং সমস্যা হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন। হ্যাঁ, এগুলো তো করতেই হবে। আর হচ্ছে খাওয়া দাওয়া তো সবসময় বলা যে সহজে পাওয়া যায়। হ্যাঁ, অল্প অল্প করে বারবার খাবে। এই যে একসাথে অনেক খেলে একটা শ্বাসকষ্ট হয় অনেকে বলে, বা হজমের সমস্যা, এই জন্য আমরা বলি যে অল্প অল্প করে বারবার খাবেন। আর যেটা খেলে আপনার সমস্যা হয় সেই ধরনের খাবার বাদ দিবেন। হ্যাঁ, সেটা খেতে চাইলে খেতে পারে।
0: টক খাবারে কোনো গুরুত্ব আছে কি না?
1: গুরুত্ব মানে হচ্ছে সে যদি তা পছন্দ হয় সেটা খেতে পারে। এখন অনেকে যে বলে যে প্রেশারটা বেশি থাকলে টক খাবে, কিন্তু আসলে তার পা ফোলাটা কি কারণ, বা টকের উপর ফ্যাসিনেশন অন্য কোনো কারণে আছে কিনা, সেটা, যে তার যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, সেগুলো কন্ট্রোলে রাখতে হবে। আর টক সে খেতে চাইলে এমনি খেতে পারবে, সেটা অসুবিধা নেই।
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম
2: ভাই। আর কি আমি জানতে চাই, আমাদের এতে এত দূর কবে রোগ, আর এত রোগ, আমি
0: কথা বোঝা যাচ্ছে না আপনার শ্রোতা বন্ধু। আরো সময় লাগবে, এটা এখনো চালু হয়নি, সময় লাগবে ভাইয়া। কবে ফেসবুক চালু হবে? ফেসবুক চালু হবে কবে? ফেসবুকে দেখবে চেয়ার আমাদের।
2: কার্যকর হয় না। আর একটা বিষয় জানতে দিলাম, আমাদের কোন বিস্তার হবে কিনা আদর্শ একটা ভাবনা কেন আপনারা?
1: আচ্ছা, একটু করে বলে দিই, আইনের যে কথাটা বললেন এটা কিন্তু আপনাদের জন্যই হয় না, কারণ আপনারা এসে প্রথমেই জানতে চান যে ছেলে না মেয়ে। আপনারা জানতে চান না বাচ্চা কেমন আছে। যদি আগে নিজেরা সচেতন হন এবং যদি নিজেরা এটা জানতে না চান, তাহলে কোনো ডাক্তার আপনাকে বলবে না, কারণ ডাক্তারের নিজের কোনো স্বার্থ নাই আপনার ছেলে না মেয়ে এটা বলে দেওয়ার। আগে নিজে সচেতন হন, তাহলে সব আইনই রক্ষা করতে পারবেন।
0: শ্রোতা বন্ধুরা, শেষ পর্যায়ে চলে আসছি, আর প্রশ্ন নিতে পারছি না, কারণ আমাদের সময় শেষ, ঘড়ির কাটা 3টা সই সই। এখন আপনাদেরকে এটুকু বলতে পারি যে আজকে যে আলোচনা হলো গর্ভকালীন জটিলতা, ডলি আপু অনেক সুন্দরভাবে বুঝাইছেন, আপনারা অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস জিজ্ঞেস করছেন, আমরা সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আশা করি সামনের সপ্তাহে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে বসবো। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।

স্বাস্থ্যবিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন ডাক্তার এম বি জামান, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন বেলা তিনটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: দেশ তিনমুখী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোন বিকল্প নেই। তিনি বলেন, ফ্যাসিবাদী শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, কিংবা দেশের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকেই অকার্যকর করে দেয়নি, শিক্ষা ব্যবস্থাপকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবার সকলের ঘুরে দাঁড়ানোর পালা। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক নাগরিক সমাজ এবং শিল্পখাতসহ সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে। তিনি আজ রাজধানীতে এক সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র রাজনৈতিক প্রক্রিয়ায় সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। তিনি বলেন, ব্যাংকিং খাতে ইতিমধ্যে গণমাধ্যম সুশাসন নিশ্চিতে উল্লেখযোগ্য কাজ করেছে, যা অস্বীকার করা যাবে না। দেশের মানুষ নিজ অবস্থান থেকে সচেতন না হলে ডেঙ্গু মোকাবেলা সহজ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ ঢাকায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জলে স্থলে ছাদে তিনটি স্থানেই সমান নজর রাখতে হবে, একাজে সিটি কর্পোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম খেলা আগামী মঙ্গলবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল 9টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নাটক। আমাদের আজকের নাটক কথা দিলাম, রচনা ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, নাট্যানুষ্ঠান কথা দিলাম।
2: বন্ধ করে দিলেন কেন?
3: আমি বন্ধ করতে চাইনি। ওর বাবা মারা যাওয়ার পর থেকে সেই বছরে এসএসসি পাস করে, তারপর থেকেই তো বাবা এই অবস্থা।
2: ঠিক আছে, ওকে একটু তাড়াতাড়ি আসতে বলুন।
3: ও কি তোমার সঙ্গে কোথাও বেরোবে নাকি বাবা?
2: হ্যাঁ, আপনাদের এই গ্রামটা একটু ঘুরে ফিরে দেখব।
3: দিচ্ছি বাবা, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি।
2: চলুন, ওই গাছে চা একটু বসা যাক। অনেক ঘুরলাম, এবার একটু রেস্ট নেওয়া যাক।
3: বেশ, চলুন
2: বসুন মিস শালা।
3: দেখুন শুভ ভাই, আপনি আমাকে তুমি করে বলবেন।
2: কিন্তু
3: কোনো কিন্তু নয়, আপনি ডাক্তার, আমি রোগী, বয়সেও আপনি আমার সিনিয়র। তাছাড়া আপনি এখানে বেড়াতে এসেছেন, আমাদের অতিথি, অতএব তুমি বলাটাই।
2: বাহ, একসঙ্গে অনেক কথা বলে ফেললে।
3: আবার বললেন।
2: ঠিক আছে, জানো শৈলা, তোমার সরলতা আমার খুব ভালো লাগে।
3: আপনার মতো মহান উদার মনের মানুষের সঙ্গে আমারও খুব ভালো লাগছে।
2: সত্যি যদি তাহলে এত দূরত্ব কেন?
3: দূরত্ব না না, এটা আপনি ঠিক বললেন না। আমি আজ প্রথম কোন পুরুষের সঙ্গ লাভ করলেও দূরত্ব তো রাখিনি।
2: ওই যে আপনি বলাটা কি দূরত্ব নয়, বন্ধুত্ব যখন হল সেই বন্ধুত্বকে আরো গভীর করতে আমাকেও তুমি বলা ঠিক নয় কি?
3: না না, সেটা কি ভালো হবে? আপনি কত বড় ডাক্তার, উচ্চ ডিগ্রির জন্য বিদেশ যাচ্ছেন।
2: দেখো শৈলা, বন্ধুত্বের ক্ষেত্রে ছোট বড় শিক্ষা এর কোনো ভেদাভেদ নেই। বন্ধু অর্থ হল দুটি জীবনের সুখ দুঃখের ভাগী হওয়া।
3: তাই?
2: হ্যাঁ শৈলা, আমি তোমাকে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করব।
3: করুন।
2: করুন নয়, বলো করো।
3: হ্যাঁ করো।
2: আমার বিশ্বাস তুমি কোনো মানসিক রোগে ভুগছ। আমি ডাক্তার, কোনো সংকোচ না করে বলো কি অত ভাবো।
3: ডাক্তার সাহেব, এখানেও কি ডাক্তারি শুরু করলে নাকি?
2: দেখো শৈলা, একজন কুমারী মেয়ের মধ্যে যে সজীবতা বা উচ্ছলতা থাকে সেটা ধরতে গেলে তোমার মধ্যে নেই।
3: আমি ঠিক বুঝতে পারি না শুভ ভাই, কেন এমন হয়?
2: তুমি কোনো ছেলেকে ভালোবাসো?
3: এখনো ওদিকটা চিন্তা করিনি।
2: তাহলে কেন তুমি সবসময় ইমোশনাল হয়ে পড়ো? তোমার মা বলছিলেন প্রায় নাকি তুমি মাথা যন্ত্রণায় ভোগো। আমার প্রশ্ন, কেন এটা হয়?
3: আমি আমি ঠিক বুঝতে পারি না। বাবা মারা যাবার পর থেকে কেন জানি না আমি আমি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছি।
2: কেন?
3: ওসব কথা এখন থাক, চলো উঠা যাক, মা হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন।
2: না, উনি মোটেই ব্যস্ত হননি, আমি বলে এসেছি।
3: চলো, যেতে যেতে বলছি।
2: হ্যাঁ চলো।
3: দেখো শুভভাই, তুমি যেটা সন্দেহ করছো আসলে সেটা নয়। ভালোবাসা কাকে বলে সেরকম কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি।
2: তাহলে?
3: আমার বাবা সামান্য একজন কেরানি, রিটায়ার্ড করার পর একদিন পেনশনের টাকা তুলতে যাবে বলে বাড়ি থেকে বের হলেন।
2: তারপর?
3: ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা আমার বাবা মারা যান। মা কষ্ট পাচ্ছেন, একটা বড় ভাই নেই যে যে সংসারের হাল ধরবে।
2: তোমার মা বলেছিলেন তোমার বিয়ের ব্যাপারে অনেক জায়গা থেকে কথা এসেছে, কিন্তু তোমার নাকি পছন্দ কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছেলেকে।
3: দেখো শুভ ভাই, সাধ্যাতীত কিছু আশা করা ঠিক নয়, আর আর কোন সাহসে আমি এমন দাবি করব?
2: কিন্তু শৈলা,
3: আমি চাই সচ্চরিত্র উদার মনের একজন মানুষ যার শিক্ষা সংস্কৃতি থাকবে। অর্থ সম্পদ ধনৈশ্বর্যের কাঙাল আমি নই।
2: শৈলা, হাঁটতে হাঁটতে আমরা তোমাদের বাড়ির সামনে এসে পড়েছি।
3: বেশ তো, ভেতরে চলুন।
2: আজ থাক, শোনো, আগামীকাল বিকেল 4টার সময় আমার সঙ্গে দেখা করবে, জরুরি কথা আছে। কিন্তু
3: কিন্তু কোথায়?
2: যেখানে আমরা বসেছিলাম ওই কদমতলায়।
3: আচ্ছা আসব, কিন্তু মায়ের অনুমতি না নিয়ে।
2: তোমার মা অনুমতি নিশ্চয়ই দেবেন। আমি তাহলে আসি।
3: এসো।

0: বসো শায়লা। ও পা দুটো একেবারে ব্যথা হয়ে গেল।
1: আর ঘুরবেন
0: না বাবা, এবার মাফ করো, আর দুটো দিন তোমার সাথে ঘুরে ঘুরে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, বুঝেছো?
1: এটা শহর নয় সাহেব, যে রিক্সা গাড়িতে চড়ে ঘুরে বেড়াবেন।
0: হ্যাঁ সেটা অবশ্য ঠিক।
1: এখন বলো এখানে কেন আসতে বলেছিল?
0: আমি আগামী পরশু শহরে ফিরে যাব।
1: পরশু? তোমার বন্ধু ফিরোজ ভাই এ কদিনেই তার বন্ধুকে ছেড়ে দেবে?
0: ফিরোজকে বলেছি কাজ থাকলে ও না করবে কেন?
1: তা আবার কবে আসবে?
0: তা ঠিক বলতে পারছি না, তাছাড়া সামনের মাসের ফার্স্ট উইকে আমি বিদেশ যাব।
1: কতদিন থাকবে বিদেশে?
0: তা প্রায় বছর তিনেক।
1: 3 বছর? এতদিন মানে?
0: হ্যাঁ পড়া শেষ করেই তবে ফিরতে হবে।
1: আমি বলছিলাম বিদেশে এতদিন থাকলে তোমার বাবার কষ্ট হবে না?
0: শুধু বাবার কষ্ট হবে, আর কারো হবে না?
1: সে আমি কি করে বলবো।
0: আচ্ছা শালা, তোমার কাছে আমার কিছু পাওনা আছে তাই না?
1: পাওনা?
0: বাহ, এরই মধ্যে ভুলে গেলে? সেদিন বারবার আমাকে ডাক্তারের ভিজিট দিতে চেয়েছিলে।
1: তাই বলো, চলো বাড়ি চলো, দিয়ে দেব।
0: না আমার পাওনা এক্ষুনি চাই।
1: কি আশ্চর্য, এখনই মানে এই মুহূর্তে আমি কি করে দেব?
0: দেখো শালা, দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো, ঝাঁক বেঁধে সব পাখিরা ফিরে যাচ্ছে তাদের আপন নীড়ে।
1: এরা সব অতিথি পাখি, শীত মৌসুমে বেড়াতে আসে, আর শীতের শেষে আবার তারা ফিরে যায় তাদের আপন ঠিকানায়। এই তোমার মতো?
0: আমার মতো
1: নয় তো কি, 2 দিন এসে মায়ার জালে আবদ্ধ করে আবার ফিরে যাবে আপন পথে। এই অচেনা পথের কথা হয়তো মনেই থাকবে না।
0: এই অতিথি মনে রাখবে
1: শুভ,
0: এই শান্ত প্রকৃতির সুন্দর মনোরম পরিবেশে তোমাকে তোমাকে একটা কথা বলবো।
1: বেশ তো বলো, কি বলবে?
0: আমি মানে কথাটা যে কিভাবে বলবো আর কথাটা তুমি কেমন ভাবে নেবে আমি আমি জানি না, মানে
1: অত সংকোচ কিসের, সোজাসুজি বললেই তো হয়।
0: আমি তোমাকে তোমাকে ভালোবাসি শায়লা, আমি তোমাকে বিয়ে করতে চাই।
1: শুভ, না না এ হয় না।
0: কেন হয় না? আমি কি তোমার উপযুক্ত নই?
1: না সে কথা নয়।
0: তবে
1: দেখো শুভ, তোমার আমার মধ্যে সামাজিক ব্যবধান অনেক। শুনেছি তোমার বাবা অনেক বড় লোক, তুমি তার একমাত্র সন্তান, তিনি কখনো চাইবেন না এই গরিব ঘরের মেয়ে তার পুত্রবধূ হোক। অতএব এই অবাস্তব স্বপ্ন দেখে কি লাভ, যা হবে না যা হবার নয়।
0: প্লিজ শায়লা, তুমি তুমি আমাকে বিশ্বাস করো।
1: তুমি ভুল করো না, তুমি ধনীর একমাত্র সন্তান, তারপরে একজন পাশ করা ডাক্তার, উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ যাচ্ছ।
0: হ্যাঁ যাচ্ছি, কিন্তু শায়লা
1: দেখো শুভ, আকাশের সঙ্গে মাটির মিলন কোনোদিন হয় না। এই যেমন খানাডোবার সঙ্গে সাগর সম্পর্ক স্থাপন করতে আসে না, ঠিক তেমনি তোমার সঙ্গে আমার মিলন অসম্ভব।
0: তুমি বিশ্বাস করো শায়লা, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেই দিনই আমার মনে হলো তুমি যেন আমার অনেক অনেক দিনের চেনা। মনে হলো ঝুঁক ঝুঁক ধরে আমরা দুজনে একই সাথে থেকেছি। জানো শায়লা, আমি শত চেষ্টা করেও তোমাকে ভুলতে পারছি না।
1: আমি
0: তোমাকে না পেলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। শায়লা শায়লা, আমাকে তুমি দূরে সরিয়ে দিও না।
1: ক্ষণিকের চোখের নেশায় আজ আমাকে তোমার ভালো লাগছে। এই মোহ যখন কেটে যাবে, চোখ থেকে মুছে যাবে ভালোবাসার কাজল, তখন হয়তো চিরদিনের মতো ভুলে যাবে আমাকে। আর আর এটাই তো বাস্তব।
0: না শায়লা না
1: শুভ, আমি আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি শুভ, কিন্তু মুখ ফুটে বলার সাহস আমার কোনোদিন হয়নি
0: শায়লা।
1: হ্যাঁ শুভ,
0: বিয়ে মানে উভয়ের সম্মতি, তাই তোমাকে আমি আল্লাহকে সাক্ষী রেখে স্ত্রী বলে গ্রহণ করলাম।
1: কিন্তু আমার ভয় করছে।
0: আজই আমরা ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাব। তবে হ্যাঁ, এই মুহূর্তে কথাটা জানাজানি হলে বাবা হয়তো আমার বিদেশে যাওয়া বন্ধ করে দেবেন। জানো শায়লা, বিদেশে গিয়ে উচ্চ ডিগ্রি নেওয়া আমার জীবনের একটা স্বপ্ন, তাই আপাতত এই ঘটনা তোমাকে গোপন রাখতে হবে।
1: কিন্তু বিদেশে যেয়ে যদি আমাকে ভুলে যাও?
0: না শায়লা, না, অত বড় অমানুষ আমি নই। শোনো, একথা তোমার মাকে বলতে পারবে না, কারণ আমি বিদেশে থাকাকালীন বাবা যদি জানতে পারেন তাহলে বিদেশে টাকা পাঠানো বন্ধ করে দেবেন। আমি বিদেশে যেয়ে বিপদে পড়ি, এটা তুমি নিশ্চয়ই চাও না?
1: না না, কিন্তু তিনটা বছর আমি কেমন করে থাকব? শুভ, আমার আমার সারা অন্তর জুড়ে আছো শুধু তুমি।
0: চলো শায়লা, যাওয়া যাক।
1: হ্যাঁ চলো।
2: কি শুনলাম আমি, শায়লার মতো মেয়ে? না না, তা কি করে সম্ভব? আমার মেয়ে এমন হতে পারে না। তবে কি ডাক্তার ভুল বলল? না না, তাও বা বলবে কেন?
1: মা, মা!
2: শায়লা, আমি কি শুনলাম? ডাক্তার যা বলল তা কি সত্যি? কি চুপ করে আছিস কেন, জবাব দে।
1: মা, মা, মানে?
2: বল বল, সব সত্যি?
1: হ্যাঁ মা, সব সব সব সত্যি।
2: শায়লা,
1: তুই তুই তুই বিশ্বাস করো মা, আমি আমি কোনো অন্যায় করিনি।
2: তাহলে তুই কাউকে বিয়ে করেছিস?
1: হ্যাঁ মা।
2: কে সে, কোথায় থাকে?
1: ক্ষমা করো মা, তার নাম আমি এই মুহূর্তে বলতে পারবো না।
2: শায়লা, কেন কেন পারবি না?
1: আমি যে ওয়াদাবদ্ধ। তবে এইটুকু জেনে রাখো মা, তোমার মেয়ে কোনো ভুল করেনি।
2: ভুল যদি নাই করে থাকিস তবে তার নাম বলছিস না কেন?
1: এ বিষয়ে আমার কাছে কিচ্ছু জানতে চেও না মা, আমায় ক্ষমা করো।
2: শায়লা, বিষয়টা তুই যত সহজ ভাবছিস অত সহজ নয়। এই নিয়ে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হবে।
1: মা,
2: আমি চাই না তোকে নিয়ে মানুষ সমালোচনা করুক, কুসার অটাক। আমি আবারও বলছি মা, তুই আমাকে সব খুলে বল। জগতে এমন কোনো কথা নেই যা মায়ের কাছে বলা যায় না।
1: তবুও তবুও আমি বলতে পারবো না।
2: তুই কিন্তু তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। আমি চাই না তোর জন্য সমাজের কাছে হেয় প্রতিপন্ন হই। আমার শেষ কথা, আমার শেষ কথা শুনে রাখ, তুই তুই যদি মুখ না খুলিস তাহলে তাহলে আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব, চলে যাব।
1: না না, আমি পারবো না, পারবো না ওর প্রতিজ্ঞা ভঙ্গ করতে। কিন্তু কিন্তু এখন আমি কি করব? আমি আমি কোথায় যাব?
3: কথা তুমি কি করলে?
1: আমার আমার অনুরোধ সমীর ভাই, এ কথা যেন আর কেউ না জানে। আমি আমার মাকেও বলিনি এ কথা।
3: হ্যাঁ, সব তো বুঝলাম, কিন্তু শুভবাজান বুদ্ধিমান মানুষে এমন একটা ভুল করল, এ কথা যদি বড় সাহেব জানতে পারেন তাহলে রক্ষে থাকবে না।
1: সমীর ভাই, তুমি বলো এখন আমি কি করব? আমি
3: কিন্তু আমি এখন তোমার কোয়ানে রাহি, তাও আবার পেটে বাচ্চা, তা না হলে এই বাড়িতে জের কাজে লাগাই দিতাম। তারপর বাইজান ফিরলি যা হোক একটা কিছু তো তত।
1: সমীর ভাই, আজ সকালে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু যখনই ওর কথা মনে পড়ল পারলাম না।
3: কাঁদে না ভাবি, কাঁদে না।
1: না না, ভাবি বলে তুমি আমায় ডেকো না, কেউ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে।
3: হয় তাই তো। আচ্ছা, এই ঘটনার কথা বাইজান ছাড়া আর কেউ জানে না?
1: না, আমাকে বারবার নিষেধ করে গেছে একথা যেন কাউকে না বলি। কিন্তু তার এই গচ্ছিত ধন আমি কেমন করে আগিয়ে রাখবো সমীর ভাই?
3: আচ্ছা, তুমি এই বাড়ি সির কাজ করবা?
1: কিন্তু কিন্তু কিভাবে?
3: না, কোনো কিন্তু নেই।
1: যদি চিনে ফেলে?
3: ধোয়া, ওসব আমি দেখ পানি। সাসাদান দানসারি কবা, তোমার নাম কোহিনুর, আর সম্পর্কে তুমি আমার ফুয়োতো বোন। কেমন
1: তুমি আমায় বাঁচালে সমীর ভাই।
4: সমীর, সমীর,
3: সাসাদান, সাসাদান, এই মেয়েটি কে রে?
4: চাচা সেদিন কাজের মেয়ের কথা কইলেন না, সেই মেয়ে।
3: ও কাজের মেয়ে?
4: হ্যাঁ,
3: কিন্তু চেহারা দেখে তো কাজের মেয়ে বলে মনে হয় না।
4: চাচা জান, ও বড় ভালো মেয়ে, বয় নেই, চুরি টুরি করে পলাবে না। ও আমার ফুয়োতো বোন।
3: ও
4: যা, ওকে ভেতরে নিয়ে যা। ওর স্বামী যতদিন না আসে ও আমার বাড়িতেই থাকবে।
3: চাচা জান, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় কহিনুর, এই মেয়েটা আমার বাড়িতেই থাকবে, আমার মেয়ে হিসেবে থাকবে। ওর বাচ্চা না হওয়া পর্যন্ত ওর দেখাশোনার জন্য আজই একটা কাজের মেয়ে খোঁজ করবি, বুঝেছিস?
1: চাচা জান, আপনি এত মহৎ চাচা জান।
3: না না না, চাচা নয়, চাচা নয়, আজ থেকে তুই আমার মেয়ে, আর আর আমি তোর বাবা। কিরে মা, আমাকে বাবা বলে ডাকতে পারবি? আরে হতভাগি, আপনি নয়, আপনি নয়, বাবাকে কেউ আপনি বলেন
1: না।
3: যা শুনিস, ওকে ভেতরে নিয়ে যা, দাঁড়িয়ে দেখছিস কি হতভাগা? যা ভেতরে নিয়ে যা।
5: সমীর, সমীর, আমার চা দিয়ে যা।
6: দিচ্ছি চাচা জান।
3: দেখতে দেখতে তিনটি বছর পার হয়ে গেল, বিদেশে ডিগ্রি নিয়ে শুভ কয়েক মাসের মধ্যে বাড়ি ফিরবে একটা মাত্র ছেলে শুভ। আজ যদি ওর মা বেঁচে থাকতো।
1: বাবা, তোমার চা।
3: চা এনেছি দে মা, দে দে। বাহ বাহ বাহ বাহ, চাটা তো খুব ভালো হয়েছে, কি বানিয়েছে রে মা?
1: আমি বাবা?
3: হ্যাঁ হ্যাঁ, সে আমি মুখে দিয়েই বুঝতে পেরেছি, ও আমার মায়ের হাতের চা। আচ্ছা, তা তোর ছেলে কোথায়? আমার দাদু ভাই
1: ঘুমিয়ে আছে, আমি যাই বাবা।
3: শোন মা, শোন,
1: কিছু বলবে?
3: বলতে তো অনেক কিছু চাই রে মা, কিন্তু পারি কই। আচ্ছা, আমি কি তোকে খুব কষ্টে রেখেছি রে মা?
1: এ কথা বলছো কেন বাবা?
3: তাই যদি না হবে তাহলে তুই সবসময় মুখ ভার করে থাকিস কেন বলতো? তিন বছরের মতো তুই আমার বাড়িতে এসছিস
1: বাবা।
3: সেদিন দেখলাম তোর ছেলেটা কাঁদছে, অথচ সেদিকে তোর খেয়াল নেই। মারে, তোর মনের দুঃখটা কি তুই আমাকে খুলে বল মা, কোথায় তোর ব্যথা?
1: বাবা, এখানে এসে আমি সব দুঃখ কষ্ট ভুলে গেছি বাবা।
3: তাই যদি হয় তাহলে সবসময় তুই কেমন যেন উদাস হয়ে থাকিস, কি এত ভাবিস তুই মা?
1: সে কথা কাউকে বলা যায় না বাবা, আমার আনন্দময় বেদনা আমি আমার অন্তরের মাঝে সযত্নে লালন করে চলেছি। আমার সে সুখ, সে স্বপ্নের কথা কাউকে বলা যাবে না বাবা, আর আর আমি তো বলতে পারবো না বাবা।
3: তোর এই মার্জিত কথাবার্তা শুনে আমার মনে হয় তুই ছবিজের বোন নস
1: বাবা।
3: তোর অন্য কোনো পরিচয় আছে যা তুই আমার কাছে লুকোচ্ছিস
1: বাবা।
3: তুই না বলতে চাইলে আমি জোর করব না রে মা, কারণ তুই এসে আমার শূন্য বুকটা ভরিয়ে দিয়েছিস। তুই তুই আসার পর আমার বাড়ির শ্রীটা বদলে গেছে রে মা।
1: বাবা, আমি
3: শোন না, তোর স্বামী যতদিন ফিরে না আসে আমার দাদু ভাইকে নিয়ে তুই এখানেই থাকবি। জানিস মা, তোর ছেলেটা দেখতে না ঠিক ঠিক আমার শুভর মতো হয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ, তোর ছেলেকে দেখলে আমার আমার শুভর কথা মনে পড়ে যায়, ছোটবেলায় শুভ ঠিক এমনই ছিল।
1: বাবা, আমি এখন যাই।
3: কেন রে মা, আমার কথায় কি তোর বিরক্ত বোধ হচ্ছে?
1: বাবা, আমার ভুল বুঝবে না, তুমি আশ্রয় দিয়েছো বলেই তো আমার খোকা মানুষ হচ্ছে। তোমার এই মহত্ব জীবনে ভুলবার নয় বাবা, জীবনেও না।
4: না না রে মা, না, এটা মানুষের কর্তব্য। তাছাড়া তুই তো আমার জন্য কম করছিস না রে মা, নিজের মেয়ের মতো সংসার সাজাচ্ছিস, নিজের বাবার মতো আমাকে সেবা যত্ন করছিস, এটা কি আমার কম পাওয়া রে মা?
1: বাবা, তোমার ছেলে কবে দেশে ফিরবে?
4: চিঠিতে লিখেছে দু একদিনের মধ্যেই দেশে ফিরবে। ওই ওই তোর ছেলে কাঁদছে, যা যা মা যা, দাদুভাইকে আমার কাছে নিয়ে
1: আয়। বাবা,
4: আচার আচরণে মনে হয় কহিনুর শিক্ষিতা।
3: আচ্ছা সাসাদান, আপনি কি কমবি, ওর সাথে কি কবেন তা একটু ভাবে দেখতে হয় না? ছোট কালে শুভবেদন কেমন ছিল তা ওর কাছে কর, কি দরকার?
4: আহা, তুই বুঝিস না তাই বলছিস, তোর চোখ থাকলে দেখতে পেতিস।
3: সাসাদান,
4: কহিনুরের ছেলে একেবারে আমার শুভর মতো।
3: সাসাদান
1: বাবা।
4: হ্যাঁ
1: বাবা, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, ওষুধটা খেয়ে নাও।
4: আবার জ্বালাতন করতে এলি। আচ্ছা তোর ছেলে কোথায়?
1: ও আবার ঘুমিয়ে পড়েছে, নাও ওষুধটা খাও তো।
4: না এ বই, এর থেকে তো ওষুধ আমি খাবো না, তার চেয়ে তুই বরং এক কাপ চা নিয়ে আয়।
1: আহা, ওষুধটা খাও না বাবা, না আমাকে জোর করে খাওয়াতে হবে, হ্যাঁ করো বলছি।
4: কি জ্বালায় পড়লাম রে বাবা, বলছি ওষুধ আমি খাবো না।
1: কি আমার কথার অবাধ্য, হ্যাঁ করো বলছি।
4: ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দে খাচ্ছি, এই হা করলাম।
1: না না, খবরদার মুখে নিয়ে ফেলে দেবে না কিন্তু, নাও পানি নাও।
4: ওরে বাবা রে, কি তেতো ওষুধ, যা যা যা এসব নিয়ে যা, এখন চা একটু চা দে আমাকে খেতে।
1: যাচ্ছি। শোনো বাবা, আমি যতদিন এই বাড়িতে আছি ঠিক এমনি ভাবে জ্বালাতন করবো, তারপর তোমার ছেলের বউ এলে এই কহিনুর আর তোমাকে জ্বালাতন করতে আসবে না বাবা, যাই।
4: পাগলি কোথাকার।

0: ওকে মা, কোথায় যাচ্ছিস?
1: বাবা খুব তোমার কাছে থাক, আমি আমি রান্নাঘরে যাচ্ছি।
0: শোন শোন মা, শোন
1: বাবা, আমি যাই।
0: দাঁড়া, আমার মনে হয় তুই সমীর আমার কাছে কিছু একটা গোপন করছিস।
1: কি গোপন করবো বাবা?
0: যদি বলি তোর পরিচয়?
1: না না না বাবা না, এই আপনার ভুল ধারণা।
0: না, ভুল ধারণা নয়, আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না। তোর এই আনমনা, ওই ভীতু ভাবি প্রমাণ করে তুই প্রথম দিন যা বলেছিলি সব মিথ্যে।
1: বাবা বাবা, আমি যাই।
0: দাঁড়া, তুই আমাকে যতটা সহজ সরল বা উদার মনে করছিস আমি অতটা সহজ নই।
1: বাবা
0: বল, তোর আসল পরিচয়টা কি? কি হলো, কিছু বলছিস না যে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? আমি জানি তুই শিক্ষিতা, তোর কথাবার্তাতেই তাই প্রমাণিত হয়।
1: বাবা,
0: আর তুই সমীরের কোনো বোন নস, ভদ্র পরিবারের মেয়ে, যার প্রমাণ তোর কাজকর্মে আচার আচরণের মধ্যেই ফুটে উঠেছে।
1: বাবা আমি,
0: এবার বল, আমার ধারণা মিথ্যে? কি হলো, আমার কথার জবাব দে, বল আমি যা বললাম সব মিথ্যে?
1: না বাবা না, তোমার তোমার সব কথা সত্যি।
0: তাহলে বল তোর আসল পরিচয়, তোর নাম, বাড়ি, তোর স্বামীকে কোথায়?
1: বাবা
0: বল, মা বল, সব খুলে বল। তোর স্বামী যেখানে থাকুক আমি আমি তাকে নিয়ে আসবো, যত টাকা লাগে আমি তোদের সংসার আবার ফিরিয়ে দেব। মা, কার এত বড় দুঃসাহস যে আমার মাকে এমনি করে কাঁধাবে?
1: না না না, আমি বলতে পারবো না।
0: কেন
1: বলতে পারবো না?
0: কেন মা, কেন বলতে পারবি না?
1: তোমার তোমার এই প্রশ্নের জবাব কাল সকালেই তুমি পাবে।
0: যাসনে যাসনে মা, শোন শোন, চলে গেল। না না, যেমন করে হোক আমাকে আসল পরিচয় জানতেই হবে, জানতেই হবে।

0: শায়লা, মা শায়লা, ঘুম থেকে ওঠ মা, সকাল হয়ে গেছে, আমার দাদু ভাইকে আমার কাছে নিয়ে আয় মা।
1: সুজন,
0: কি রে সমীর, শায়লা এখনো ঘুম থেকে ওঠেনি?
1: সুজন,
0: কি হলো, কথা বলছিস না কেন?
1: শায়লা, শায়লা,
0: শায়লা কি আমার মামনি?
1: শায়লা নেই।
0: নেই মানে কি বলছিস তুই?
1: ওর ঘরের মেঝেতে এই কাগজটা পড়ে ছিল।
0: কাগজ দেখি দেখি,
1: এই নাও।
0: হ্যাঁ, এই তো চিঠি। হ্যাঁ, শায়লা লিখেছে।
1: কি লিখেছে?
0: লিখেছে, বাবা,
2: প্রথমে রইল আমার হাজারো সালাম। তুমি হয়তো আমার এইভাবে হঠাৎ চলে আসাতে আশ্চর্য হয়েছ, হয়তোবা আমাকে নষ্টা দুশ্চরিত্রা ভাববে। সব অপবাদ আমার খোকাকে বুকে ধরে অজানার উদ্দেশ্যে পা বাড়ালাম, কারণ তুমি আমার কাছ থেকে যা জানতে চেয়েছ সে কথা এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার স্বামীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ।
0: এটি তোমার মেয়ে কোহিনূর।
3: সমীর, সমীর, এ কি হলো রে? হ্যাঁ, আমার দাদু ভাই। হ্যাঁ সমীর। হ্যাঁ, আচ্ছা
1: চাচাজান,
3: আচ্ছা সমীর, ওর কাছে কোনো টাকা পয়সা ছিল?
1: আমি আমি জানি না চাচাজান।
3: কোহিনূর চিঠিতে এ কথা লিখলো কেন?
1: কি কথা?
3: ওই যে আমি তোমার অতি আপনজন।
1: তা আমি কি এটা কব?
3: নিশ্চয় জানিস আমার ধারণা কোহিনূর এবং তুই কি যেন আমার কাছে গোপন করছিস। বল বল, কোহিনূর কে, কি ওর আসল পরিচয়?
1: আমি কলাম তো, আমি কিছু জানি নে।
3: সমীর, তুই তো ভালো করে জানিস আমি অন্যায় করি না, আর কোন অন্যায়কে প্রশ্রয় দেই না। চুপ কর, আমার প্রশ্নের জবাব দে। কোহিনূর দুধের বাচ্চাকে নিয়ে চলে যাওয়াতে আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। আমাকে উৎকণ্ঠার মধ্যে না রেখে সত্যি করে বল ওকে।
4: আসতেছি।
3: আহা, দেখ তো দেখ তো, আমার মা দাদু ভাই ফিরে এসছে কিনা দেখ।
1: দেখতেছি সাধুদান, দেখতেছি।
4: কিজা আসতেছি।
3: আহা, দেখ তো দেখ তো, আমার মা দাদু ভাই ফিরে এসছে কিনা দেখ।
1: দেখতেছি সাধুদান, দেখতেছি।
5: কিজা ভাইজান, ভাইজান তুমি কেমন আছো? সমীর ভাই,
1: ভালো আছি ভাইজান। তা তুমি কেমন আছো?
5: ভালো। তা বাবা কোথায়?
1: ওই ঘরে আছে।
4: কে এসেছে সমীর?
5: বাবা।
3: হ্যাঁ,
5: কেমন আছো বাবা?
3: শুভ। হ্যাঁ, শুভ এসেছিস
5: বাবা?
3: ভালো ভালো বাবা। কিন্তু তুই কোনো খবর না দিয়ে হঠাৎ,
5: তোমার শরীর কেমন আছে বাবা?
3: এতদিন ভালো ছিল, কিন্তু
5: কিন্তু কি?
3: না কিছু না, তুই যা, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নে বাবা, যা।
5: ঠিক আছে, যাচ্ছি।
3: কিরে কিরে সমীর, তোর চোখে পানি কেন?
1: কই কই পানি? না না, তা তোমার চোখে তো পানি, তুমি তো কাঁদছিস।
3: হ্যাঁ, আমি আমি কাঁদছি?
1: হ্যাঁ,
3: কই কাঁদছি আমি? হ্যাঁ, আমি কাঁদবো কেন, আমি কাঁদবো কেন?
1: তোমার চোখের পানি তার সাক্ষী দিচ্ছে।
4: সমীর ভাই, সমীর ভাই।
5: জি ভাইজান।
3: শোন শোন সমীর, এসব ব্যাপার শুভকে কিছু বলিস না যেন।
1: আচ্ছা,
3: কিছু ভাষা
1: কব না।
5: আমার ঘরে বাচ্চাদের খেলনা, প্যান্ট, গেঞ্জি, তোয়ালে।
1: আমারে ডাকতেছো ভাইজান?
5: হ্যাঁ, কি ব্যাপার বলো তো সমীর ভাই? এ কি তোমার চোখে পানি? কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন?
1: না না, ও কিছু না ভাইজান, ও কিছু না। আমি আমি তোমার জন্য চা বানায় নিয়ে আসতেছি ভাইজান।
5: টেবিলের উপর একটা ভাঁজ করা কাগজ। হ্যাঁ, চিঠি বলেই তো মনে হচ্ছে। হ্যাঁ, চিঠি তো এ দেখছি, আমারই নাম লেখাটা পরিচিত বলে মনে হচ্ছে। কে লিখেছে? একে শায়লার চিঠি, নিশ্চয়ই শায়লা এখানে এসেছিল।
4: সমীর ভাই, সমীর ভাই, আসতেছি
1: ভাইজান।
0: এই নাও তোমার চা।
5: সমীর ভাই, শায়লা এসেছিল?
0: বসেন, চা খাও।
5: চা থাক, চা থাক। আগে যা জিজ্ঞেস করছি বলো, চুপ করে থেকো না, বলো, উত্তর দাও। আমার ঘরে বাচ্চাদের খেলনার জিনিস, বলো কে এসেছিল?
0: ভাইজান, শায়লা তোমার কি হয়?
5: ও, ও আমার স্ত্রী।
0: ভাইজান,
5: বলো সে কোথায়, এখানে আছে?
0: না, গতকাল রাত্রি আমাকে কাউরে কিছু না কে ওই বাচ্চাটার নিয়োগ চলে গেছে।
5: শায়লার বাচ্চা মানে?
0: হ্যাঁ ভাইজান, একটা ছেলে হয়েছে। ওই ওই সাসাদান আসতেছে, আমি চাই, আমি চাই।
3: শুভ
5: বাবা,
3: শুভ, জানিস ওই কোহিনুরের বাচ্চাটা দেখতে না ঠিক তোর মতো হয়েছে। আমি খুব ভালো করে দেখেছি, তুইও ছোটবেলায় ওই রকমই ছিলি। জানিস ছেলেটা এমন পাজি হয়েছে, আমাকে দেখলেই দু হাত বাড়িয়ে দিত
5: বাবা।
3: আর আর আমিও ছেলেটাকে কোলে নিয়ে খুব তৃপ্তি পেতাম রে বাবা, অথচ অথচ আমাকে না বলে ও চলে গেল
5: বাবা। ওরা চলে গেল?
3: আচ্ছা ইয়ে
5: বাবা,
3: কোহিনুরকে চিনিস?
5: চিনি বাবা, কিন্তু ওর নাম কোহিনুর নয়, শায়লা।
3: শায়লা?
5: হ্যাঁ বাবা, ওদের বাড়ি দিগলিয়া নন্দন প্রতাপ গ্রামে।
3: শায়লা?
5: হ্যাঁ, ও ও ও আমার
3: কি বল বল, ও তোর কে?
5: ও ও আমার স্ত্রী বাবা।
3: শুভ,
5: তোমাকে না জানিয়ে বিয়ে করা আমার অপরাধ হয়েছে বাবা, পারলে পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি চললাম।
0: কোথায় যাবি তুই?
5: ওদের খুঁজতে।
3: শোন শুভ।
5: বলো বাবা।
3: আমি আমি ভাবতেও পারছি না আমার একমাত্র সন্তান হয়ে তুই আমাকে তুই আমাকে এত বড় আঘাত দিতে পারিস
5: বাবা।
3: হ্যাঁ, সে আঘাত হলো তোরই ভুলের কারণে। আমার দাদু ভাই, আমার মা শোকে দুঃখে অভিমানে হয়তো কোথাও হারিয়ে যাবে, আর আর এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে
5: বাবা।
3: আর এই শাস্তি হলো আমার বৌমা আর আমার দাদু ভাইকে নিয়ে বাড়িতে ঢুকবি। যদি না পারিস তাহলে এ বাড়িতে ঢুকবি না
5: বাবা।
3: হ্যাঁ, আরে আমার আদেশ, তোমার বাবা আনোয়ার চৌধুরীর আদেশ। আমার বংশের শেষ প্রদীপ মানুষ হবে কিনা বস্তিতে, না না না, আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই সহ্য করব না, কথাটা তুমি মনে রেখো।
5: তাই হবে বাবা, তাই হবে।
3: এই জন্য এই বাচ্চাটাকে দেখলে আমার হৃদয় কেমন ব্যাকুল হয়ে উঠত। উরি, যে রক্তের টান! হে খোদা, ওরা যেখানেই থাকুক তুমি ওদের ভালো রেখো খোদা, ভালো রেখো।
5: দেখতে দেখতে তিনটে বছর পার হয়ে গেল, আজও আজও শায়লাকে আমি খুঁজে পেলাম না। এই জনবহুল শহরে আর কত খুঁজব, কত বাচ্চা ছেলে ঘুরে বেড়াচ্ছে, কি করে চিনব আমার বুকের মানিককে? আমি তো কোনোদিন দেখিনি তাকে। বাবা বলছিল সে দেখতে নাকি আমার মতো হয়েছে।
6: সাহেব, লজেন্স নেবেন? ও সাহেব, লজেন্স নেবেন? একটা মাত্র, এক টাকা।
5: কে? ও ও, তুই? তোর নাম যেন কি?
6: এরই মধ্যে ভুলে গেলেন? কালকেই তো একবার বললাম, আজও একবার বলছি, ভুলে গেলে আর বলবো না। আমার নাম খোকন। দেব সাহেব একটা, খেতে খুব ভালো।
5: লজেন্স আমি খাই না রে।
6: আপনি না খান, আপনার ছেলেকে দেবেন।
5: আমার ছেলে?
6: আপনার ছেলে নেই সাহেব?
5: হ্যাঁ না, মানে বিয়ে আছে জানিস, তোর মতো আমার একটা ছেলে আছে, কিন্তু তাকে আমি আমি হারিয়ে ফেলেছি রে, হারিয়ে ফেলেছি।
6: ও তাই বুঝি রোজ এখানে বসে খোঁজেন? আচ্ছা, আপনার ছেলের নাম কি, দেখতে কেমন আমাকে বলুন, আমি খুঁজে এনে দেব।
5: হ্যাঁ, আমি তাকে চিনি না রে খোকন, নামও জানি না।
6: তাহলে তো আমার মতো, আমি আমার বাবাকে কোনো দিন দেখিনি। জানেন সাহেব, আমরা খুব গরিব, এই লজেন্স বিক্রি করে যা লাভ হয় তাই দিয়ে চাল কিনে নিয়ে যাই।
5: তোর বাবা কোথায় থাকে?
6: মা বলে বাবা বিদেশ গেছে।
5: বিদেশে?
6: আমার মা কাগজ দিয়ে ঠোঙা বানাতো, কিন্তু হঠাৎ অসুখে পড়ল, তাই এখন আর কাজ করতে পারে না।
5: কি অসুখ তোর মায়ের?
6: তা জানি না, তবে রাত্রে জ্বর আসে আর কাশি হয়।
5: ও, জ্বর হয়, ভীষণ খোকন। আমি ডাক্তার, তোর মাকে আমার চেম্বারে নিয়ে আসিস, আমি দেখব। এই নে আমার কার্ড, এই ঠিকানে চলে আসিস।
6: ঠিক আছে ডাক্তার সাহেব, নেবেন লজেন্স?
5: বেশ দে, আর শোন, রাস্তা থেকে পার হোস, কেমন?
6: এই নিন ডাক্তার সাহেব, চারটে দিলাম।
5: এই নে টাকা।
6: পঞ্চাশ টাকা দিলেন কেন? চার টাকা দিন, আমার কাছে খুচরা নেই।
5: ফেরত দিতে হবে না, বাকি টাকায় তোর মাকে কিছু কিনে দিস, কেমন?
6: না সাহেব, মা বলেছে কাউকে কিছু না দিয়ে কিছু নিতে নেই। এই নিন চার টাকা দিন।
5: খোকন, বেশ তাহলে নে।
6: চলি সাহেব।
5: শোন খোকন, শোন, শুনে যা। না, চলে গেল, কিন্তু কি বলে গেল? কিছু না দিয়ে কিছু নিতে নেই, এ কোন মা? এ তো বস্তির মানুষ নয়। তবে কি খোকন, ওকে দেখলে কেমন যেন, না কিসব ভাবছি।
7: মৃত্যু আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে আমার জীবন শক্তি। হে খোদা, মৃত্যুর আগে কি তার সাথে আমার দেখা হবে না? খোকন, আমার খোকন কেন আসছে না? খোকন, খোকন রে!
6: মা, মা গো, আমি এসেছি। মা,
7: এসেছিস? কিন্তু আজ এত দেরি করলি কেন বাবা?
6: লজেন্স বেসতে একটু দেরি হয়ে গেল। জানো মা, আজ এক ডাক্তার সাহেবের সঙ্গে দেখা হলো, কাল তোমাকে নিয়ে যেতে বলেছে।
7: আচ্ছা,
6: ডাক্তার সাহেব খুব ভালো। জানো মা, আমার মতো তারও নাকি একটা ছেলে ছিল, সে নাকি হারিয়ে গেছে। আসার সময় সে আমাকে পঞ্চাশটা টাকা দিয়েছিল, কিন্তু আমি নেইনি, ফেরত দিয়েছি।
7: ভালো করেছিস বাবা। তা কোথায় হারিয়ে গেছে ডাক্তার সাহেবের ছেলে?
6: বললো এই শহরে। ডাক্তার, সে ছেলের নামও জানে না, তাকে চেনেও না।
7: খোকন, যা বাবা যা, হাত মুখ ধুয়ে লেগে যা।
6: এ কি মা, তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছে।
7: ও কিচ্ছু না বাবা, তুই যা, তুই যা খেয়ে নে।
6: আচ্ছা।
7: নিজের ছেলেকে চিনি না, কে সে? সুলেমান ভাইকে দিয়ে খবর দিয়ে জানলাম, শুভ, সমীর ভাই আর বাবা তারা নাকি শহরে চলে এসেছে। তবে কি তারা সবাই এই শহরেই আছে?

0: কিজা আসতেছি।
1: কারে সাই?
2: ডাক্তার সাহেব বাড়ি আছে?
1: তুমি কিডা? ডাক্তার সাহেব রে, তোমার কি দরকার?
2: আমি খোকন, তুমি কে?
1: আমি এই বাড়িতে থাকি, আমার নাম সমীরুদ্দিন।
2: আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করব, ডাক্তার সাহেবকে গিয়ে বলো আমি ডাকছি।
1: তা তোমার বাড়ি কোয়ানে?
2: বাড়ি নেই, বস্তিতে মা আর আমি থাকি।
1: তা ভাইজানের সাথে তোমার কি দরকার?
2: তা তাকেই বলবো, তোমাকে ডেকে দিতে বলেছি, তুমি ডেকে দাও।
1: আমি পারবো না।
2: পারবে না মানে? তুমি এ বাড়িতে থাকো মানে তুমি এ বাড়ির চাকর?
1: কি কি করে? আমি এই বাড়ির চাকর?
2: না, চাকর হবে কেন, তুমি নবাব।
1: সাংঘাতিক রে বাবা, কেমন সুয়ান
2: সাংঘাতিকের দেখেছো কি? যা বলছি তাই করো।
1: শোনো ছেলে, তোমার সঙ্গে ডাক্তার ভাইজানের দেখা হবে না।
2: তোমার কথায়, তোমার কথায় যাবো। ডাক্তার সাহেব কোথায় বলো?
1: বললাম তো, কব না।
3: কার সঙ্গে ঝগড়া করতেছে সমীর?
4: এ কি খোকন, তুই কখন এলি?
2: এই তো এলাম, কিন্তু আপনাদের চাকরটা না ভারী পাজি।
1: ভাইজান, তুমি তুমি এর চেনো?
4: হ্যাঁ, আমার ছোট্ট বন্ধু।
0: বন্ধু বটে তোমার।
4: যাও সমীর ভাই, খাবার রেডি করো।
0: আচ্ছা,
4: সকালে কিছু খেয়েছিস খোকন?
2: খেয়েছি, মা রাত্রে রুটি বানিয়েছিল তাই একখানা ছিল, সকালে ভিজিয়ে খেয়ে এসেছি।
4: ভাত খাবি আমার সঙ্গে?
2: না।
4: কেন?
2: মাকে জিজ্ঞেস না করে খেতে পারবো না।
4: মাকে বলিস ডাক্তার সাহেব জোর করেই খাইয়ে দিয়েছে।
2: মা যদি রাগ করে?
4: আচ্ছা খোকন, তুই তো ভালো করে কথা বলা কার কাছে শিখেছিস? তুই তো স্কুলে যাস না।
2: কেন? আমার মার কাছ থেকে। আমার মা লেখাপড়া জানে, কলেজে পড়েছে, রোজ রাতে মা আমাকে পড়ায়।
4: কলেজে পড়েছে কে মহিলা?
2: কি হলো ডাক্তার সাহেব, বিড়বিড় করে কি বলছে?
4: হ্যাঁ ও, আচ্ছা খোকন, আমি যদি তোকে পোষ্য নিই তোর মা দেবে?
2: পোষ্য কি
4: সে তুই বুঝবি না, তোর মাকে বলিস। ও ভালো কথা, আজ তোর মাকে তো নিয়ে আসার কথা, আনলি না কেন?
2: মা হেঁটে আসতে পারবে না, আপনি ওষুধ দিন, মার কাশি খুব বেশি, মাঝে মাঝে কাশিতে রক্তও পড়ে।
4: হ্যাঁ রক্ত উঠে, তার মানে ছক্কা হয়েছে।
2: ডাক্তার সাহেব, আমার মা ভালো হবে তো?
4: হবে হবে, আজ ওষুধ দিচ্ছি নিয়ে যাস, কাল যে আমি দেখে আসব।
2: আমার মাকে ভালো করে দিন ডাক্তার সাহেব, আমি ফেরি করে আপনার সব টাকা শোধ করে দেব, মা ছাড়া আমার আর কেউ নেই ডাক্তার সাহেব, মা না থাকলে আমি কার কাছে থাকবো ডাক্তার সাহেব?
4: শোন কাজিস নে, হ্যাঁ বাবা আমার কাছে আয়।
2: আমার মা ভালো হবে তো ডাক্তার সাহেব?
4: হবে বাবা হবে, তোর মা ভালো হয়ে যাবে। কেন জানি না খোকনকে দেখলে আমার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে।
0: ভাইজান, ভাইজান ভাত দিচ্ছি খাইয়ে দাও।
4: সমীর ভাই, খোকন আমার সঙ্গে খাবে।
0: আচ্ছা,
4: আমাদের দুইজনের খাবার দেওয়া, চল খোকন আজ আমার সঙ্গে খাবি।
2: চলুন। আর কত দূর খোকন? আমি আমি তো আর হাঁটতে পারছি না রে বাবা।
5: এই তো আমরা এসে গেছি মা, ওই যে দালানটা দেখছো না ওখানে, ওই হলো ডাক্তার সাহেবের বাড়ি।
2: ও আচ্ছা।
5: মা আমাকে ধরে সাবধানে চলো। মা তাড়াতাড়ি রাস্তা পার হও, ওই যে গাড়ি আসছে মা।
2: চল বাবা তাড়াতাড়ি চল।
5: মা আমরা এসে পড়েছি, তুমি এই বেঞ্চিটায় বসো, আমি ভেতরে গিয়ে ডাক্তার সাহেবকে ডাকি, তুমি বসো।
2: খোকা
5: তুমি বসো মা, আমি যাব আর আসব। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব।
1: কি ব্যাপার খোকন সাহেব?
5: আমার বাবাও খুব বড় ডাক্তার, বিদেশে পড়তে গেছে আর ফিরে আসেনি।
1: কি বললি, তোর বাবা ডাক্তার বিদেশে গেছে, এ কথা কে তোকে বলেছে?
5: আমার মা বলেছে, বাবা মস্ত বড় ডাক্তার, মার সঙ্গে ঝগড়া করে আর আসে না। জানো দাদু, আমার বাবাকে না আমি কোনো দিন দেখিনি।
4: কখন?
5: মা আরো বলে আমার দাদু নাকি বিরাট বড় লোক।
4: মা মা বলে মানে? আচ্ছা আচ্ছা, তোর বাবার নাম কি বলতে পারিস?
5: বাবার নাম জানি না, আমার মার নাম শায়লা। আরে ওই তো ডাক্তার সাহেব যাচ্ছে, যাই দাদু। ডাক্তার সাহেব দাঁড়ান, ডাক্তার সাহেব।
4: দাদু ভাই, দাদু ভাই আসতে যা, সামনে গাড়ি আসছে। খোকন দাদু ভাই, হে খোদা, হে খোদা, এ কি করলে? আমার দাদু ভাই যে গাড়ির সঙ্গে ধাক্কা খেল, হে খোদা, তুমি আমার দাদু ভাইকে রক্ষা করো খোদা।
5: মা মা গো,
4: খোকন খোকন কথা বলো বাবা, কথা বলো।
5: মা মা গো, কে?
4: আমি বাবা, আমি
5: ডাক্তার সাহেব। আমার মা কই?
4: তোর মা, তোর মা
5: ওই ওই আপনার চেম্বারে বসে রেখে এসেছিলাম। মা মা গো,
4: শুভ শুভ, বাবা খোকনের কোনো ক্ষতি হয়নি তো বাবা?
6: না বাবা, কোনো ভয় নেই, খুব সামান্য লেগেছে।
4: আচ্ছা,
6: ড্রাইভার ব্রেক না করলে মাথাটা হয়তো গুঁড়ো হয়ে যেত। ও যে আমাকে দেখে এমনি ভাবে ছুটবে আমি বুঝতেই পারিনি। কেন যে মা বাবা এসব দুধের বাচ্চাদের ফেরি করতে পাঠায়, তারা কি মানুষ?
1: তোমার মতো নির্বোধ বিবেকহীন বলে।
6: বাবা, সেই পুরনো কথা তুলে আমার বুকটাকে আর কত বিক্ষত করে দিও না বাবা।
1: তোমার ভাগ্য ভালো, তোমার ভাগ্য ভালো শুভ। খোকন মানে আমার দাদু ভাইয়ের কিছু হলে তোমাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারতাম না।
6: বাবা বাবা, খোকন কে? ওই কি তাহলে?
7: তারা বললো একটা ছোট্ট বাচ্চা গাড়ি যাওয়া পড়েছে।
1: না না না, কিছু হয়নি বৌমা, কিছু হয়নি। ওই দেখো, ওই দেখো আমার দাদু ভাই ওর বাবার কোলে কেমন শুয়ে আছে দেখো।
6: শায়লা
1: দাদু ভাই, ও দাদু ভাই, উঠো চোখ মেলে দেখো দাদু ভাই, তুই তোর বাবাকে খুঁজছিলি না?
5: কে এ? কি ডাক্তার সাহেব?
1: আরে কত বাগা, ডাক্তার সাহেব নয় রে, ডাক্তার সাহেব নয়, ও তোর বাবা।
5: বাবা
6: খোকন, মানিক আমার।
1: আয় আয় দাদু ভাই, আমার বুকে আয়, আমার বুকে আয়
5: দাদু।
1: আর কান্না নয়, আর কান্না নয় দাদু, আয় আমার সঙ্গে আয়, কালই আমরা গ্রামে চলে যাব। আয়
5: মা,
7: যাও মানিক যাও, ওই তোমার দাদু খোকন।
1: চলো দাদু ভাই আমার সঙ্গে, চলো আমার সঙ্গে,
5: চলো।
6: শায়লা, এত কাছে থেকেও আজ তিনটি বছর তোমার দেখা পেলাম না। শালা শালা, তোর সব আমারই। তুমি তুমি আমাদের বাড়িতে ছেলে, কিন্তু কেন পরিচয় দাওনি? কেন?
7: তোমার কথা রাখতে, তোমায় আমি কথা দিয়েছিলাম, আমি আমার কথা রেখেছি। আমি জীবন দিয়ে হলেও আমি আমার কথা রাখবো, এই ছিল আমার প্রতিজ্ঞা।
6: শায়লা আমার শায়লা, চলো আমরা ফিরে যাই।
7: চলো

রেখা বিশ্বাস, রফিক মোহাম্মদ, রবিউল ইসলাম রবি, সিরাজ, শেখ আতিয়ার রহমান, রিতা খায়রুন্নেসা, চম্পা, রিমানা পিন্তে রশিদ, ইমরান, আতিয়ার রহমান মোল্লা, আনোয়ার সুকুমার জোয়ারদার। কামার চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন কবির রবি, চম্পার বাবা মোহাম্মদ এনামুল হক মিলু, তসিরুদ্দিন এস এম মতিউর রহমান, খোকন শোয়েব করিম, সম্পাদনা মোহাম্মদ আকরামুজ্জামান। শফিক চরিত্রে অভিনয় করেছেন এবং সেই সাথে নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। রাজধানীর পল্লবীতে শিশু রানিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এ আদেশ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দেশের ইতিহাসে প্রথমবারের মতো 19 দিনের মাথায় কোন মামলার রায় ঘোষণা করা হল। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রানিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান রানিসার বাসায় গিয়ে এক মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 9-2 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে সোহেল রানাকে 5,00,000 টাকা এবং স্বপ্নাকে 2,00,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর আগে সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। রায় ঘোষণার সময় তারা এজলাসে উপস্থিত ছিলেন। শিশু রামিসার বাবাও এ সময় আদালত কক্ষেই ছিলেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, সোহেল যে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেছে তা প্রমাণিত।
2: আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে উল্লেখ করে ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন।
1: রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এই রায় ভারতীয় উপমহাদেশেও দৃষ্টান্ত হয়ে থাকবে।
3: আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে।
1: এত দ্রুত সময়ে বিচার সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
4: একজন নাগরিক হিসেবে কন্যা হত্যার বিচারের জন্য তার শোকসন্তপ্ত পরিবার এবং পিতা যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের প্রতি আস্থা স্থাপন করে এবং নির্বাহী বিভাগ যখন তার যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালন করে, আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা।
1: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারিক রহমান দেশে সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময় উপযোগী করার কোন বিকল্প নেই। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। বৈঠকে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন সেলিমা রহমান, মোহাম্মদ ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ কার্য পরিচালনা করবেন। পরে সংসদে 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য এবং শিশু রামিসা সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যু শোক প্রস্তাব গৃহীত হয়। আগামী বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে প্রশ্নোত্তর পর্ব চলছিল। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ব্যাংকিং খাতে সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে। তিনি আজ রাজধানীতে এক সেমিনারে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
5: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বিকেল 4টের বাংলা সংবাদ শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে ছায়াছবির গান। শুরুতেই স্বামী ছিনতাই ছবির গান শুনবেন কুমার শানু এবং অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছেন ছায়াছবির গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে শুনবেন আব্বাজান ছবির গান মনির খান এবং কনক চাপার কণ্ঠে।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা, আগামী 11 জুন বৃহস্পতিবার বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর 2026-2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা প্রচারিত হবে। এই অনুষ্ঠান শুনতে পাবেন সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে। অনুষ্ঠান প্রচারিত হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন, প্রেসটা শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান। এবারে মনের সাথে যুদ্ধ এই ছবির গান শুনবেন জেমসের কণ্ঠে।

0: এই গানটির সাথে শেষ হল ছায়াছবির গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন রয়েছে আল্লাহ পাকিস্তানে হামদ।
1: শুনিল আকাশ শ্যামল মাটি

তুমি সর্বশক্তিমান, খরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মরে, খরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মরে, তোমার দয়া তখন জানি বৃষ্টি হয়ে ঝরে, তোমার দয়া তখন জানি বৃষ্টি হয়ে ঝরে, তোমার দয়ায় যাই মুছে যায়।

0: তারা আলো দিয়ে যায়, আধার রাতে চন্দ্র তারা আলো দিয়ে যায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সর্বজীবে পরাণ ভরে গাই যে গুণ গান, শুনিল আকাশ শ্যামল মাটি সবই তোমার দান, আপন রূপে মহান তুমি সর্বশক্তিমান।
1: আল্লাহ পাকের সামনে হামদ শুনলেন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপরে দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানে হামদ শুনবেন।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: began today. The House began a session this afternoon with Speaker Major Retired Hafizuddin Ahmed B. Vikram in the chair. At the beginning, Parliament nominated panel speaker. They were Salima Rahman, Muhammad Usman Farooq, Janul Abidin, Muhammad Shahjahan and Shahjahan Chaudhry. They will conduct the proceeding of the House of the sense of the Speaker and the Deputy Speaker. Later, the Jatiya Shongshid adopted a condolence resolutions on the death of the 16 former minister, state minister, whips and the members of parliament and the child Ramisa, as well as local and the foreign dignitaries. Power, Energy and the Mineral Resource Minister Iqbal Hassan Mahmood informed the House that the government has adopted a long-term plan to ensure the future energy of the country. To this end, international tenders have been floated under offshore bidding for oil and gas exploration in a total of 26 blocks in the deep and the shallow seas of the Bay of Bengal. Besides, onshore bidding activities are ongoing in the same areas of the countries, he added, replying to a supplementary question on behalf of the Information and Broadcasting Minister Zahiruddin Chopun. State Minister Yasir Khan Chaudhry informed the Jatiya Shongshid that the government is working to prevent disinformation, misinformation and rumour. He said the ministry is formulating policy for online and digital journalism. Replying to another question, the State Minister for Information and Broadcasting said action will be taken against media workers who work against upholding democracy according to the prevailing law. It may be mentioned that the Finance and the Planning Minister Ami Khosrow Mahmood Chaudhry will present the proposed national budget for the fiscal year 2026-27 on Thursday. The third meeting of the Business Advisory Committee of the 13th Jatiya Shongshid was held today with the Prime Minister Tariq Rahman in the chair. The meeting was held at the Cabinet Room in the Shongshid Bhavan this afternoon. Prime Minister Deputy Press Secretary Zahidul Islam Roni informed this. Prime Minister Tariq Rahman has called for developing a skill and technology-based practical and job-oriented education system in the country instead of certificate-based education. He said this while addressing the inaugural session of the training program of the job-oriented and technical education for teachers at the Bangladesh-China Friendship Conference Center in the capital today. The Prime Minister said in this era of the fourth industrial revolution, there was no alternative to modernizing and updating the traditional education curriculum to face and challenges of the artificial intelligence and automation. He said the fascist rule and the exploitation has not only taken away the democratic political rights of the people of the country, but also disrupted the country's education system. It is now the time to turn around the democratic Bangladesh. Highlighting the role of the National University in expanding the higher education, Tariq Rahman said more than 40 lakh students are currently studying in over 2,000 affiliated colleges across the country. A special tribunal has sentenced Sohail Rana and his wife Shopna Akhtar to death to sentence rape and the murder case of the student Ramisa Akhtar in the capital's Polavi area. Judge Mashrur Salikin of the Dhaka Metropolitan Children's Violence Suppression Tribunal pronounced the verdict this morning. The court began its proceeding at 11 a.m. and immediately started reading out the judgment. The tribunal also fined 5 lakh taka to Sohail Rana and 2 lakh taka to Shopna Akhtar. Ramisa Akhtar was raped and beheaded by his neighbor Sohail Rana at his flat at Pollobi on 19th May. His wife Shopna Akhtar was convicted to destruction of evidence, providing false information and assisting her husband to commit the offense. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government is satisfied with the verdict in child Ramisa rape and murder case and hopes it will be upheld by the higher court. He said at a press briefing at the Secretariat today, the law minister said the government was able to get the trial completed within 6 working days, adding that it was the first time in the country's judicial history that such a case was concluded within such a short period. Information and Broadcasting Minister Zahiruddin Chopun has said that the media is an indispensable mirror of the state, society and the modern civilization, and its objective is vital to reflect reality accurately. He made the remarks while speaking as the chief guest at a seminar at Poltoon in the capital today. The Information and Broadcasting Minister stressed the objectivity must remain the core standard and strength of the media to ensure transparency in society. The minister emphasized that the role of the media in ensuring banking sector's good governance is closely linked with the country's overall politician process and governance standard. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west. Northwesterly gusts are squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Ratchahi, Pabna, Bogoret, Tangail, Mymensingh, Dhaka, Faridpur, Joshua, Kushtia, Khulna, Borisal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to West Cautionary Signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh better. Banijik Shongbad Purchi, Rujina Sultana. Hard copy ba kago chakari dakhil kora shob. ভ্যাট রিটার্ন ই ভ্যাট সিস্টেমে এন্ট্রির সময়সীমা আগামী 30 জুন পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র এ তথ্য জানায়। এনবিআর জানায় করদাতাদের দাখিল করা পূর্ববর্তী সব হার্ড কপি মাসিক রিটার্ন ই ভ্যাট সিস্টেমে সংরক্ষণের লক্ষ্যে হার্ড কপি রিটার্ন এন্ট্রি নামে একটি নতুন সাব মডিউল তৈরি করা হয়েছে। এই সংক্রান্ত কার্যক্রমের পরিচালনার জন্য গত 5 জানুয়ারি একটি পরিপত্র জারি করা হয়েছে। দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ ও রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 20,000 কোটি টাকার একটি প্রাক পুনঃ অর্থায়ন প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নীতির আওতায় যোগ্য শিল্প ও সেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট গোষ্ঠীগুলোর 7% সুদে 200 কোটি টাকা পর্যন্ত মূলধন গ্রহণের সুযোগ রয়েছে। বিদ্যমান মুদ্রানীতির আলোকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার 14% ছাড়িয়ে দেওয়ায় এই পদক্ষেপ উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ গত মাসে লেনদেনের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটি তাদের ইতিহাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড গড়ার পাশাপাশি ঈদ উল আজহার আগে উৎসব কেন্দ্রিক কেনাকাটা, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার কারণে এ মাসে প্রতিষ্ঠানটির লেনদেন, অ্যাক্টিভ ব্যবহারকারী সংখ্যা এবং দৈনিক লেনদেনের পরিমাণ সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। গত মাসে 44,639 কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে এক মাসে নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছিল চলতি বছরের মার্চ মাসে। সে সময় গ্রাহকেরা নগদের মাধ্যমে 41,469 কোটি টাকার লেনদেন করেছিলেন। যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। আজ থেকে বর্ধিত এই সেবা চালু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 10:30 এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়ে গত বছর 10 মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। DSE মোট 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 184টির, কমেছে 160টির এবং অপরিবর্তিত ছিল 49টির। এর প্রভাবে প্রধান সূচক DSEX 41 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,516 পয়েন্টে। DSE আজ 1,529.5 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25, ক্রয় 122.20। ইউরো বিক্রয় 143.44, ক্রয় 140.76। পাউন্ড স্টার্লিং বিক্রয় 166.10, ক্রয় 163। সৌদি রিয়াল বিক্রয় 33.07, ক্রয় 32.37। কুয়েতি দিনার বিক্রয় 403.61, ক্রয় 396.06। সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.07, ক্রয় 94.10। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.77, ক্রয় 30.16। এবং থাই বাত বিক্রয় 3.78, ক্রয় 3.70। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: দূরেরও কাছের বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রজিৎ রায়, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে আছে দুজন শিক্ষার্থী বন্ধু, তারা এক একে তাদের পরিচয় দিচ্ছে।
1: আমি আলজাবির জুন্নুন, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ছি।
2: আমি আবু ওবায়দা মোহাম্মদ সাফওয়ান আবদুল্লাহ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা, অষ্টম শ্রেণী।
0: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তাহলে এসো, আর দেরি না করে আমরা মূল পাঠে চলে আসি। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্য থেকে আমরা আজকে নির্বাচন করেছি বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি, হুমায়ুন আজাদের লেখা বাংলা ভাষার জন্মকথা। তোমরা জানো যে ভাষার ধর্মই হল পরিবর্তন। চুন্নন, কি বলো, ভাষার ধর্ম কি?
1: পরিবর্তন, যুগে যুগে পরিবর্তন হচ্ছে,
0: পরিবর্তন হচ্ছে। সাফওয়ান, তুমি কি মনে করো ভাষার ধর্ম কি?
2: ভাষার ধর্মই পরিবর্তন হওয়া।
0: আজকে যে বাংলা ভাষায় আমরা কথা বলছি, পূর্বে কি এরকম বাংলা ভাষা ছিল?
2: না,
0: বাংলা ভাষা এরকম ছিল না। তো ভাষাটা হয়েছে প্রবাহমান নদীর মতো, মানে প্রতি দুই মাইল পর পরই দেখা যাবে যে ভাষা, কিন্তু এই ঢাকা শহরের মধ্যে কিন্তু দেখা যাবে বিভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করছে, করছে না? আচ্ছা, আমাদের যে প্রাবন্ধিক, আমরা প্রাবন্ধিক সম্পর্কে আমরা একটু জানব যে হুমায়ুন আজাদ 1947 সালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। উনার শিক্ষা জীবন শেষের পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। উনার সবচেয়ে আরেকটি বিষয় পরিচয় আছে, সেটি হয়েছে উনি বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক। উনার গবেষণা গ্রন্থের মধ্যে শামসুর রহমান, নিঃসঙ্গ শেরপা, বাক্যতত্ত্ব উল্লেখযোগ্য। কিশোর পাঠকদের জন্য তিনি গ্রন্থ রচনা করেছেন, লাল নীল দীপাবলি, কত নদী সরোবর, এবং কাব্যগ্রন্থের মধ্যে আছে অলৌকিক স্টিমার, জলু চিতাভাগ। উনি 2004 সালের জার্মানির মিউনিক শহরে তিনি মৃত্যুবরণ করেন। আমরা এই একজন বাংলা ভাষা ও সাহিত্যের গবেষকের একটি প্রবন্ধ, বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি আজকে আমরা আলোচনা করছি। দূরের বন্ধুরা, তোমাদের পাঠ্যবইয়ের 68 পৃষ্ঠায় যে বাংলা ভাষার জন্মকথা যে প্রবন্ধটি আছে, সে প্রবন্ধটি আমরা শুরু করব। প্রথমেই যে বিষয়টা বলছি যে কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা, ভাষা কি জন্ম নেই মানুষের মতো? জুনুন, কি বলো, ভাষা কি জন্ম নেই মানুষের মতো?
1: না, এটা আসলে চেঞ্জ হতে হতে এক সময় এক এক রকম হয়ে যায়।
0: খুবই ভালো বলেছ। সাফওয়ান, কি বলো, ভাষা কি মানুষের মতো জন্ম নিতে পারে?
2: না, এটা মানুষে মানুষে
0: মানুষের মতো জন্ম নেয় না, কিন্তু মানব বিবর্তনের মধ্য দিয়ে ভাষা সৃষ্টি হয়। কিন্তু তোমরা কি জানো ভাষার মৃত্যু আছে? মানুষের যেমন মৃত্যু আছে, ভাষারও কিন্তু মৃত্যু আছে, সেটা তুমি জানো? সাফওয়ান,
2: জানতাম না আগে।
0: যেমন ধরো, পৃথিবীতে অনেক ভাষা আছে এখন মৃত, প্রায় অনেক ভাষা আছে মৃত, কোন মানুষ কথা বলে না, চর্চা করে না, এই ভাষাগুলো কিন্তু মারা গিয়েছে। ভাষার কিন্তু জন্ম নেই কিন্তু মৃত্যু আছে, অর্থাৎ ভাষা যদি কথা, মানুষ যদি ভাষায় কথা না বলে, সে ভাষা ব্যবহার না করে, এই কারণেই কিন্তু আমাদের বাংলাদেশে একটি ইনস্টিটিউট আছে, ওই ভাষাগুলোকে, পৃথিবীর যত ভাষা আছে সব ভাষাগুলোকে সংরক্ষণ করার জন্য আমাদের দেশে একটি ইনস্টিটিউট আছে। সেই ইনস্টিটিউটের নাম তুমি জানো জুনুন? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এটা কোথায়? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর একটি ইনস্টিটিউট, এটা আমাদের ঢাকায় অবস্থিত। আমরা অনেক প্রোগ্রামে যাই না আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। দূরের বন্ধুরা, তোমরাও হয়তো অনেক সময় গিয়েছ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। এবং এই যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যে হয়েছে, এটা কিন্তু বাংলাদেশেই কেন হয়েছে, দূরের বন্ধুরা তোমরা হয়তো জানো, সেটা হয়েছে কিন্তু যে আমাদের যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার জন্য যত রক্ত দিতে হয়েছে, 21 ফেব্রুয়ারি 1952 সালে ভাষা আন্দোলনে যে রক্ত দিতে হয়েছে, যে আমরা আমাদের মাতৃভাষা বাংলা ফিরে পেয়েছি, পৃথিবীর কোন দেশ কিন্তু এত রক্ত দিতে হয়নি ভাষা, মাতৃভাষা বাংলার জন্য, যেরকম আমরা মাতৃভাষার জন্য দিয়েছি। সেই কারণেই কিন্তু যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কিন্তু আমাদের দেশে রচিত। এখন আমরা যে বিষয়টা আজকে আমরা আসলে শিক্ষার্থীদের আসরে আলোচনা করছি যে না, ভাষা মানুষ বা তরুণ মতো জন্ম নেয় না, বাংলা ভাষাও মানুষ বা তরুণ মতো জন্ম নেয়নি, কোন কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি, 1000 বছর আগে তা ঠিক এরকম ছিল না। চিন্তা করে দেখো, এখন আমরা যে ভাষায় কথা বলছি, তুমি বুঝতে পারছো, বুঝতে পারছো না আমার কথা? দূরের বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু 1000 বছর আগে কি বাংলা ভাষা এরকম ছিল?
1: না,
0: এরকম ছিল না। 1000 বছর পরও কি ঠিক এরকম থাকবে?
2: না,
0: তাও না। ভাষার ধর্মই হল বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল, সে ভাষার এদেশের মানুষ কথা বলত, গান গাইত, কবিতা বানাত। তোমরা জানো এখন যে বাংলা যে গদ্য, এই যে গদ্য আমরা আজকে পড়ছি, বলছি প্রবন্ধ, তোমরা জানো একসময় এই গদ্য ছিল না। প্রাচীন যুগ বাংলা ভাষা ও সাহিত্যটাকে যদি আমরা ভাগ করি দূরের বন্ধুরা, তাহলে আমরা তিনটা যুগে ভাগ করতে পারি। একটা প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে মধ্যযুগ, আরেকটা হচ্ছে আধুনিক যুগ বা বর্তমান যুগ। কিন্তু প্রাচীন যুগে বা মধ্যযুগের প্রথমার্ধে এই যে গদ্য, এই গদ্য কিন্তু ছিল না। তখন ছিল কি, কবিতা। কবিতা শব্দটা ছিল না, আমরা বলতাম তখন পদ, বিভিন্ন পদাবলী, পদ রচনা, মানে কোন নাটক বলো বা কোন কিছু সৃষ্টি বলো, এগুলো কবিতার ছন্দে ছন্দে ব্যবহার হতো। এই গদ্য কিন্তু সৃষ্টি হয়েছে আধুনিক যুগে 1801 সালে। তো ভাষার ধর্মই হলো বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল, সে ভাষা এদেশের মানুষ কথা বলত, গান গাইত, কবিতা বানাত। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেকদিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে, আর সে ভাষার বদল ঘটে জন্ম হয়েছে বাংলা ভাষার। তাহলে ভাষার জন্ম মানুষের যেরকম জন্ম হয় কিংবা গাছের যেরকম, উদ্ভিদের যেরকম জন্ম হয়, ঠিক সেইভাবে জন্মটা হয় না। ভাষার ধর্ম হল পরিবর্তনের মধ্য দিয়ে নতুন আরেকটি ভাষা জন্ম নেয়। বুঝতে পেরেছ? এখন আমরা দেখব যে বাংলা ভাষার ইতিহাসটা সম্পর্কে, যে 100 বছর আগেও কারো কোন স্পষ্ট ধারণা ছিল না যে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানত না কত বয়স এ ভাষার। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। তোমরা জানো বাংলা দ্বিতীয় পত্র অংশ, দূরের বন্ধুরা তোমরা জেনেছ যে বাংলা ভাষার আদিগোষ্ঠী আছে। একটি আদিগোষ্ঠীর নাম কি জুনুন, ইন্দু ইউরোপীয় ভাষা গোষ্ঠী, অর্থাৎ ভাষা বংশ। ইন্দু ইউরোপীয় যে ভাষা বংশ আছে, সেই ইন্দু ইউরোপীয় ভাষা বংশের শাখা আছে, দুইটি শাখা আছে। একটি শাখা হয়েছে কেন্তুম, আর একটি শাখা আছে শতম। কেন্তুম থেকে যতগুলো ভাষা এসেছে, দূরের বন্ধুরা তোমরা একটু লক্ষ্য রাখবে যে কেন্তুম থেকে যে ভাষাগুলো এসেছে এগুলো প্রায় লুপ্ত, মৃত। কিন্তু শতম থেকে আসছে ভারতীয় আর্য ভাষা। আমরা যে এখন বাংলা কথা বলছি, সেই বাংলা ভাষাটা কিন্তু ভারতীয় আর্য ভাষাটি পরিবর্তিত রূপ। এখন কিভাবে ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষাটা মানে সৃষ্টি হয়েছে সেটাই আজকে আমরা দেখব। সে সম্পর্কে বলেছেন, সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। বাংলা ভাষার মধ্যে অনেক শব্দ আছে যেগুলো সংস্কৃত শব্দ, যেগুলিকে আমরা বলি বাংলা ব্যাকরণ অনুযায়ী আমরা তৎসম শব্দ। খুবই ভালো বলেছ। একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষায় বাংলার জননী, মানে এক শ্রেণীর একদল লোক যারা ভাষা বিজ্ঞানী। ভাষা কিন্তু সায়েন্স, জানো তো, বিজ্ঞান, ভাষা বিজ্ঞান। এই ফিজিক্স কেমিস্ট্রি যেরকম ল্যাব আছে, তুমি যখন ইউনিভার্সিটিতে পড়বা তখন এই ল্যাঙ্গুয়েজেরও কিন্তু ল্যাব আছে। তুমি সে সাউন্ড, ধ্বনি যে উচ্চারণ করছো, এই ধ্বনিটা সঠিকভাবে উচ্চারিত হয়েছে কিনা, এটার কিন্তু ল্যাঙ্গুয়েজের কিন্তু ল্যাব আছে, ল্যাব ক্লাস হয়। তোমার এই যে সংস্কৃত ভাষায় একসময় মানুষ বলতো যে সংস্কৃত ভাষা হয়েছে বাংলার জননী, অর্থাৎ বাংলার মা হয়েছে সংস্কৃত ভাষা, মানে সংস্কৃত ভাষা থেকে বাংলা আসছে, আর বাংলা হয়েছে সংস্কৃত মেয়ে, তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি। এখন সাফওয়ান, একটা প্রশ্ন এখানে পরীক্ষার মধ্যে আসতে পারে, দূরের বন্ধুরা তোমাদেরকেও বলছি, একটা খুবই চমৎকার একটি প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষাকে সংস্কৃতের দুষ্টু মেয়ে বলেছে কেন। এখন পরীক্ষায় যদি আসে কেন দুষ্টু মেয়ে বলেছে, তুমি কি সাফওয়ান বলতে পারবা?
2: কারণ সে মায়ের কথা মতো না চলে বদলে গিয়েছে।
0: এই যে মায়ের কথা মতো চলেনি, এটার মানেটা কি হলো? যেমন ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি দূরের বন্ধুরা তুমি একটু শোনো, যেমন ধরো হস্ত, হস্ত কি শব্দ? সংস্কৃত শব্দ। এখন সে যখন পরিবর্তিত হয়েছে, হয়েছে হস্ত, হস্তকে বলেছে যে হস্ত তুমি বাসায় যাবে। হস্ত কি করেছে, পরিবর্তিত হতে হতে সে সরাসরি বাসায় আসেনি, ঘুরে ঘুরে আসছে। তো যখন ঘুরে ঘুরে আসছে তখন হয়েছে কি, হস্ত। তো সে মায়ের কথা শুনেছে
2: না,
0: আবার আরো যখন সে ঘুরে ঘুরে যখন বাসায় গিয়েছে তখন হয়েছে কি, তার হাত। তাহলে দূরের বন্ধুরা আমরা যদি উদাহরণটাকে এইভাবে টানি যে হস্ত, হত্ত, হাত, তাহলে ওই যে সংস্কৃত থেকেই এসেছে কিন্তু মায়ের কথা শুনিনি, সে কারণে বলেছে কি দুষ্ট মেয়ে। আবার সূর্য যদি শব্দটা বলি, সূর্য, ধর্ম, ভবন, পাত্র, এগুলো আবার কি করেছে, মায়ের কথা শুনেছে, সরাসরি বাংলায় আসছে, যেগুলোকে আমরা বলছি তৎসম শব্দ। তাহলে এই যে বাংলা সংস্কৃতির মেয়ে, তবে দুষ্ট মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি। পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে কেন দুষ্ট মেয়ে বলেছে, ব্যাখ্যা কি তুমি দিতে পারবে না জন্য?
1: জি অবশ্যই।
0: না কথা মতো চলেনি, না চলে চলে অন্যরকম হয়ে গেছে, অর্থাৎ কথা না শুনে শুনে না চলে চলে অন্যরকম হয়ে গেছে। তবে ১৯০০ থেকে আরেক দুর্লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। আবার যারা ভাষা নিয়ে গবেষণা করেছেন তাদের একদল মনে করত কি যে বাংলা ভাষার সাথে সংস্কৃতের সম্পর্কটা দূরের। আর প্রথম দ্বার গবেষণা করেছেন তারা কি ভাবতেন, বাংলা হয়েছে সংস্কৃতের মেয়ে। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোন ভাষা থেকে। সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে কিন্তু এখানে, যে সংস্কৃত ছিল উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা ছিল সংস্কৃত, তা কথ্য ছিল না। কথ্য মানে কি,
1: যে ভাষায় কথা বলা হয়,
0: কথা বলা হয়, অর্থাৎ সংস্কৃত ভাষায় কথা বলতো না কিন্তু
1: লেখালেখি করত,
0: কথা বলতো মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষায়। তাহলে কথা বলতো কিভাবে, কোন ভাষায় কথা বলতো?
1: প্রাকৃত ভাষায়।
0: প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা, অর্থাৎ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা ছিল প্রাকৃত। তারা মনে করতেন, তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষা। তাহলে সাফওয়ান, যতটুকু পর্যন্ত আমরা পড়েছি এখানে আমরা কয়টা ইনফরমেশন পেলাম বাংলা ভাষার সৃষ্টি সম্পর্কে? কয়টা ইনফরমেশন পেলাম?
2: দুইটা।
0: দুইটা ইনফরমেশন। একটা ইনফরমেশন একদল ভাষাবিজ্ঞানী কি বলেছে, যে সংস্কৃত থেকে এসেছে। আরেকদল কি বলেছে, জন
1: প্রাকৃত ভাষা থেকে,
0: প্রাকৃত ভাষা থেকে এসেছে। তাহলে যদি সংস্কৃত ভাষা থেকে এসে থেকে তারা একদল বলছেন, তারা বলছেন বাংলা ভাষা হয়েছে সংস্কৃতের মেয়ে। আবার আরেকদল বলছেন যে না, সংস্কৃত থেকে নয়, কারণ সংস্কৃত ছিল উচ্চ শ্রেণীর মানুষের
1: লেখার ভাষা,
0: আর যারা কথা বলতো কোন ভাষায়,
1: প্রাকৃত ভাষায়,
0: প্রাকৃত ভাষায়। তাহলে প্রাকৃত ভাষা থেকে বাংলা এসেছে, কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ প্রাকৃতির মধ্যে আবার ভাগ আছে, নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। তাহলে প্রশ্ন জাগে যে কোন প্রাকৃত থেকে বাংলা এসেছে, বাংলা ভাষার সৃষ্টিটা কোন প্রাকৃত থেকে এসেছে। এ সম্পর্কে স্পষ্ট প্রথম কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, এ সম্পর্কে প্রথম যিনি স্পষ্ট মত প্রকাশ করেন তিনি একজন বিশেষজ্ঞ, ভাষা বিশেষজ্ঞ, গবেষক, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। বুঝতে পেরেছ? অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে, যে কোন প্রাকৃত থেকে বাংলা এসেছে, এই সম্পর্কে প্রথম যিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন তিনি হয়েছেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। তিনি বলেছেন বহু প্রাকৃতের একটি নাম হয়েছে মাগধী প্রাকৃত। বহু অনেকগুলো প্রাকৃত আছে, গৌড়ীয় প্রাকৃত আছে, মাগধী প্রাকৃত আছে। তিনি বলেছেন যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার কি হয়েছে, উৎপত্তি হয়েছে। তার মতে মাগধী প্রাকৃতের কোন পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে, পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর। অর্থাৎ প্রথম ধারণাটা যিনি দেন তিনি হচ্ছেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। উনি বলেন যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনিও বলেন যে হ্যাঁ, বাংলা ভাষার সৃষ্টি হয়েছে প্রাকৃত থেকে। তবে এই ইতিহাসটা জানার জন্য আমাদেরকে বলছে যে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। খুবই একটি চমৎকার কথা। তুমি কি বলতে পারো জুনুন, যে বাংলা ভাষার সাথে পাশাপাশি বাংলা ভাষার, তুমি অন্য ভাষা বুঝো না কিন্তু বাংলা ভাষার শব্দ হয়তো বা কোন একটা মিলে যায়, বা কোন একটা ধ্বনি মিলে যায়, এরকম কয়েকটা ভাষার নাম বলতে পারো, যে কোনো একটি ভাষার নাম বাংলার পাশাপাশি? হিন্দি আছে, আসামি আছে, উড়িয়া আছে, এরকম বিভিন্ন ভাষা আছে না, তো এগুলো কি মিলে যায়? আবার এই যে জার্মান ভাষার সাথে কিন্তু মিলে যায় কিনা, বা ইংরেজি ভাষার সাথে মিলে যায় কিনা? অর্থাৎ যেমন ধরো ই, এখন আমরা যদি ইটা ব্যবহার করি আমরা বলি না রস্ব ই, আবার ইংরেজিতে ক্যাপিটাল লেটারে আমরা যদি ই লিখি, এই ই এবং ই ধ্বনিটা এক উচ্চারণ না?
2: হ্যাঁ
1: জি।
0: ইউরোপ বানান যখন আমি বাংলায় লিখি তখন কি দিয়ে লিখি?
2: রসই
0: দিয়ে। আবার ইংরেজিতে যখন ইউরোপ লিখি তখন কি দিয়ে লিখি?
1: ই দিয়ে।
0: ই দিয়ে। দূরের বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, তাহলে এই যে ই দিয়ে যে আমরা লিখি, কিংবা আয় আয় আই দিয়ে আমরা একটা শব্দ বলি, ইঙ্ক আমরা যদি বলি, আই দিয়ে লিখি না, তাহলে আই দিয়ে যখন লিখি আবার বাংলায় আই ধ্বনিটা আসে না, আ আর রস্যই আই আসে তো, তাহলে আবার আই আই এদিকে আই আই আ অন্তস্ত, তাহলে আই যে ধ্বনিটা এই ধ্বনিটার সাথে ইংরেজি ধ্বনিটার কি মিল আছে? আর এই যে মিলটা তোমরা কি কখনো চিন্তা করেছো যে এই মিলটা কোথায় ইংরেজি ভাষা কোথায় বাংলা ভাষা, কিন্তু মিলটা কেন? মিলটা এক জায়গায় গিয়ে দেখবে যে বাংলার যে আদিপুরুষ, বাংলার যে উৎপত্তি অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, ঠিক ইংরেজিটার জার্মানের ভাষার এই মানে প্রায় 500 ভাষার সৃষ্টি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে, সে কারণে মিলটা আছে। সেই কথাটাই বলা হয়েছে যে ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে কিংবা শব্দে লক্ষ্য করা যে গভীর মিল, এ ভাষাগুলো যে সব অঞ্চলে ছিল ও এখন আছে, তার সবচেয়ে পশ্চিম ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। ভাষাতাত্ত্বিকেরা এ ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য বলে মনে করেন। যে কথাটা বলেছিলাম যে পশ্চিম ইউরোপ, পূর্বে ভারত এবং বাংলাদেশ, ভাষাতাত্ত্বিকেরা মনে করেন যে এ ভাষাগুলোকে একটা ভাষা বংশের সদস্য, সেই কারণে মিলটা আছে। মিলটা আছে কেন?
1: একই ভাষা বংশের সদস্য
0: আর এই ভাষা বংশের নাম হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতী ইউরোপীয় ভাষা বংশ। তাহলে পরীক্ষার মধ্যে যদি আমরা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বলি, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আরেকটি নাম আমরা কি বলতে পারি?
1: ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ।
0: ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হয়েছে ভারতীয় আর্য ভাষা। আমরা যে বাংলায় কথা বলছি এটাও কিন্তু ভারতীয়
1: আর্য ভাষা।
0: ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। অর্থাৎ জন্য দেখো, ভারতীয় আর্য ভাষার আমরা যদি ভাগ করি তাহলে আমরা তিনটা ভাগ করব। একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, একটা প্রাচুর্য, এটা হচ্ছে প্রথম স্তর, বুঝতে পেরেছ? এরপরে তোমার মাঝামাঝিতে একটা আছে, শেষ দিকে আরেকটা আছে। তাহলে বলা হয়েছে যে ভারতীয় আর্য ভাষার একটা শাখা হয়েছে কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কোথায়? ঋগ্বেদের মন্ত্রগুলোতে। আমাদের হিন্দু ধর্মের বেদ হয়েছে চারটি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো ঋগ্বেদের যে শ্লোকগুলো আছে, মন্ত্রগুলো আছে, এই মন্ত্রগুলোর মধ্যে এই যে প্রাচীন ভারতীয় যে আর্য ভাষার সেটা রূপ পাওয়া যায়। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশুখ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে। যীশুখ্রিস্টের জন্মের আরো 1000 বছর আগে ঋগ্বেদের যে মন্ত্রগুলোতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপটা পাওয়া যায়। শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিৎ রায়, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন মেলায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হামিম আহমেদ।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন হামিম আহমেদ।
1: প্রচন্ড গরমে করণীয় সম্পর্কে জানাচ্ছি, দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন, বাইরে বের হলে ছাতা টুপি বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন, হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন, বাসি খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। প্রচণ্ড গরমে যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের ঠান্ডা পানি পান করবেন না। যদিও এ সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে, কিন্তু এটা শরীরের প্রশান্তি ভাব আনতে পারে, কিন্তু এটি আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে, হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য ঠান্ডা পানি খাওয়া থেকে আপনি বিরত থাকুন। এই অনুষ্ঠান আপনি শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয়শ্রোতা, আয়োজনে এখন রয়েছে খাল খননের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

খাল খননের গান শুনলেন মনির খান, রেজিয়া পারভীন এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: স্যার, আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। এবার শুনবেন আধুনিক গান শিল্পী সানিয়া সুলতান আলিজা, গানের গীতিকার বায়েজিদ খুরশিদ রিয়াজ, সুর করেছেন শেখ সাদী খান।

0: সানিয়া সুলতানা লিজার কণ্ঠে পতাকা দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সানজিদা সুলতানা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। বৈঠকে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন সেলিনা রহমান, মোহাম্মদ ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাজাহান এবং শাজাহান চৌধুরী। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ কার্য পরিচালনা করবেন। পরে সংসদের ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য এবং শিশু রামিসা সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। আগামী বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

0: 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে প্রশ্নোত্তর পর্ব চলছিল। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশে সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোন বিকল্প নেই। রাজধানীর পল্লবীতে শিশু রাবিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনি আদেশ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দেশের ইতিহাসে প্রথমবারের মতো 19 দিনের মাথায় কোন মামলার রায় ঘোষণা করা হল। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান রামিসার বাসায় গিয়ে এক মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 9-2 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সোহেল রানাকে 5,00,000 টাকা এবং স্বপ্নাকে 2,00,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর আগে সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। রায় ঘোষণার সময় তারা এজলাসে উপস্থিত ছিলেন। শিশু রামিসার বাবাও এ সময় আদালত কক্ষেই ছিলেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, সোহেল যে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেছে তা প্রমাণিত।
2: আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে তারা ক্লিয়ারলি উল্লেখ করে ভিক্টিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন।
1: রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এই রায় ভারতীয় উপমহাদেশেও দৃষ্টান্ত হয়ে থাকবে।
3: আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে।
1: এত দ্রুত সময়ে বিচার সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
4: একজন নাগরিক হিসেবে কন্যা হত্যার বিচারের জন্য তার শোকসন্তপ্ত পরিবার এবং পিতা যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের প্রতি আস্থা স্থাপন করে এবং নির্বাহী বিভাগ যখন তার যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালন করে, আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা।
1: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, ব্যাংকিং খাতে সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে। তিনি আজ রাজধানীতে এক সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের পশ্চিম মধ্য পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
5: বাংলাদেশ
6: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো।
5: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
6: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফশাল। A discussion meeting titled Let's Prevent Dengue was held at the Mohammadpur Upajila Health Complex Conference Room in Magura today. The meeting emphasizes on increasing public awareness to prevent the spread of dengue and destroy the breeding grounds of Aedes mosquitoes. Presided over by the Upajila Health and Family Planning Officer, the meeting was attended by the politicians, health workers, representatives of NGO and teachers. Earlier, a rally was brought out from the Upajila Health Complex premises and ended at the same venue after pairing different main roads on the occasion. The Health Department organized it. A discussion meeting was held at Kaliganj Press Club in Satkhira today on the occasion of World Environment Day. Presided over by the president of a non-government organization project, the meeting was attended by the Upajila Social Service Officer, President and Joint Secretary of the Press Club, journalist and local elite. Earlier, a colorful bicycle rally was brought out from in front of the press club and ended at the same venue after parading different main roads of the town on the occasion. A non-government organization organized it. A training workshop on the office financial management was held at the Deputy Commissioner's Conference Room in Meherpur today. The workshop laid emphasis on training to ensure financial management of the office, record keeping, transparency and accountability. Besides, the workshop urged all to enhance the skills of officials and employees and make the financial activities of local government institutions more dynamic. Presided over by the Deputy Commissioner, the Additional Deputy Commissioner and concerned officials were present at the time. A day-long farmer training workshop on the cultivation of Bona Aush Paddy was held at the training room of Magura Sub-Center today. Bangladesh Atomic Agriculture Research Institute BINA's Training and Planning Director Dr. Shamsun Nahar attended it as the chief guest. Presided over by the Deputy Director of the Department of Agricultural Extension, Divisional Officer of BRI Kushtia Regional Office, and officials of the concerned departments, including 30 farmers from Magura, Jhinaida, and Meherpur districts, were present at the time. Bangladesh Atomic Agriculture Research Institute, BINA, Magura Sub-Center, announced. CI sheets were distributed among 10 families affected by the natural disaster at the Gongarampur Union Parishad premises of Shalika Upajila in Magura today. The joint convener of District BNP distributed this as chief guest. Beneficiaries, including Assistant Commissioner Land, relief officers and political figures, were present at the time. His family was given one bundle of CI sheets. The Upajila administration organized it. A day-long National Primary Education Medal Competition at the district level was held at Birampur Adorsho Government Primary School premises in Joshua Sodor Upajila Charay. The Deputy Commissioner attended it as chief guest. Presided over by the District Primary Education Officer, the function was attended by teachers, students, guardians and concerned officials. Students of different educational institutions of 8 Upajilas took part in 40 events in the competition. The district administration and district primary education office have jointly announced it. Meanwhile, a similar competition was arranged at Bir Shrestha Hamidur Rahman Stadium in Jhinaida today. The additional deputy commissioner of education and ICT inaugurated it as chief guest. Presided over by the district primary education officer, the function was attended by the district sports officer, Upajila education officer, teachers of various government primary schools, guardians and students. The small students of different Upajilas of the district took part in 4 events of the competition. Later, prizes and medal were distributed among the winners of the competition. Aunara 11 defeated Nohata 11 by 16-10 points in the 8 teams Hajudu tournament at Chorboruria ground of Mohammadpur Upajila in Magura today. Finally, weather and forecast fairly tailored today says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty to squally wind at a speed of 45-60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Tangail, Moyamonsingh, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
5: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, দ্বিতীয় অধিবেশনের এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আমি ওয়াহিদা খানম। অধিবেশন তত্ত্বাবধানে শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন বাউল গান। প্রথম গানের শিল্পী সঞ্জয় দাশঞ্জু।

বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 9 জুন মঙ্গলবার 2026 খ্রিস্টাব্দ থেকে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলো হার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগা হার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন প্রিয় শ্রোতা, আপনারা বাউল গান শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শিল্পী সন্তোষ মজুমদার।

0: বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। আগামী 11 জুন 2026 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার বিকেল 3টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা প্রদান করবেন। এই বাজেট অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন।
1: আপনারা আপনারা বাউল গান শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শিল্পী বিজন কুমার বিশ্বাস।

0: করে কন্ঠ
1: বলছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন।

দেখুন, আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনলেন। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। রাইহাকি, আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ। পরিপূর্ণ মোমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফ। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: Over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rajshahi 36.5 degrees Celsius and the minimum was at Hatia 20.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.2 degrees Celsius and minimum 25.2 degrees. Humidity recorded in air at 9 a.m. was 74% and at 6 p.m. 67%. Sunrise over Dhaka tomorrow at 5:10 a.m. and sunset at 6:45 p.m. And that's all for weather for this time.
3: Bangladesh Bepar. Ekhon shunben bigyopti. Bangladesh biman bahinir bibhinno prokar juddho biman protidin sokal 8ta theke bikel 5ta porjonto Kutubdiya firing range BGD 2 ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ BGD 43 আকাশ সীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে আগামী 11 জুন 2026 পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান বিজিডি টু কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ অক্ষাংশ 21 ডিগ্রি 51 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি 23 মিনিট পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 25 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি 23 মিনিট পূর্ব। ভিজিটি 43 কক্সবাজার ফায়ারিং রেঞ্জ অক্ষাংশ 21 ডিগ্রি 40 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 3 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 6 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 30 মিনিট 56 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 10 মিনিট 58 সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 18 মিনিট 55 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 18 মিনিট 5 সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 30 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 2 মিনিট 58 সেকেন্ড পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এবারে একটি দেশাত্মবোধক গান।

0: শিল্পী নাহিদ সুলতানার কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধ্যে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আবুল কালাম আজাদ। ত্রয়োদশে জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। বৈঠকের শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন সেলিমা রহমান, মোহাম্মদ ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ কার্য পরিচালনা করবেন। পরে সংসদের ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য এবং শিশু রামিসা সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। আগামী বৃহস্পতিবার অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রিজাউল করিম আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন। সভায় বিশ্ববিদ্যালয়ের টার্ম পরীক্ষা, অ্যাক্রেডিটেশনের চূড়ান্ত প্রস্তুতি, ক্যারিকুলাম উন্নয়ন, মাঠভিত্তিক গবেষণা সম্প্রসারণ সহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া

0: বিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ ও গবেষণার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে 2-3 আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুন রশিদ খান এবং ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী, বিভিন্ন স্কুলের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং বিভিন্ন দপ্তরের পরিচালকগণ এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং মজুদদারি ও অনিয়ম রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর তদারকি ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা এগুলো নিয়ে আলোচনা করা হয়। পুলিশের মাসিক কল্যাণ সভা আজ সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় বিগত মাসের কার্য বিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করা হয়। এছাড়া সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার নির্দেশ দেওয়া হয় এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপারের সভাপতিতে অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে অবসরপ্রাপ্ত একজন কনস্টেবলকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অফিস আর্থিক ব্যবস্থাপনার শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। অংশগ্রহণমূলক গবেষণার ফলাফল অবহিতকরণ এবং নাগরিক অংশগ্রহণ ও সুশাসনে অন্তর্ভুক্তি, বাধা, সুযোগ ও অ্যাডভোকেসি বিষয়ক এক আলোচনা সভা আজ খুলনার দাকোপে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, সেবা প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা, সম্ভাবনা বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালা আজ যশোরের শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আদালতের কার্যকারিতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে গ্রাম আদালতের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খেলার খবর হাডুডু। মাগুরার মোহাম্মদপুর উপজেলার চরবড় রিয়াগ মাঠে আট দিল হাডুডু টুর্নামেন্টে রাজকীয় খেলায় আউনাড়া একাদশ 16-10 পয়েন্টে নহাটা একাদশকে পরাজিত করেছে। সবশেষ আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী আয়োজনমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার, মাটি আমার।
3: আমার
4: পালানের তো আমার নিজের হাতের করা
5: জৈব রাসায়নিক সার দেয় না।
3: এই যে নিরাপদ খাদ্যটা একেবারে নিরাপদ, তুমি তোমার বাচ্চারে খাওয়াও, আমার তোমার বুড়া মারে খাওয়াও, আর একজন অসুস্থ মানুষকে খাওয়াও, তোমার কোনো ভয় নাই। তো এইটা মানুষকে স্মরণ করা দেওয়ার জন্যই কিন্তু সারা বিশ্ব জুড়ে যে আমাদের নিরাপদ খাদ্য কত দরকার, কতটুকু দরকার।

0: দরকার, কতটা গুরুত্বপূর্ণ এটা মনে করে দেওয়ার জন্য কিন্তু আজ সারা বিশ্বজুড়ে প্রতিপালিত হচ্ছে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। আমরা এই কারণটাকে কিন্তু মাথার মধ্যে রাখব যে আমি যে জিনিসটা উৎপাদন করব সেটা যেন খাদ্য হিসেবে নিরাপদ হয়, তুমি যে জিনিসটি গ্রহণ করবে খাওয়ার জন্য সেটা যেন খাদ্য হিসেবে নিরাপদ হয়, তুমি আরেকজনকে যেটা দিবা বিক্রি করছো অথবা তুমি যে জিনিসটাকে তুমি মানুষের খাওয়ার জন্য তৈরি করছো সেটা যেন নিরাপদ হয়। তুমি ইচ্ছা করো কিন্তু তোমার গরুটাকে খারাপ ঘাস খাওয়াতে তুমি পারবা না, যাবে না, যাবে না। তো এই কারণে আমাদের বিশ্ব নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় আজকে আসবে বিষয়টা। তো দেখো আমাদের তো মেহমান ভাই এসেই গেছেন, আমাদের স্যার ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। তিনি আজকে আমাদেরকে এই বিশ্ব নিরাপদ খাদ্য দিবসের যে কি তাৎপর্য, কেন আমরা এটাকে গ্রহণ করব, কেন আমরা এটাকে পালন করব, কেন আমাদের জীবনে এটা যোগ করব, এই বিষয়টার জন্যই আজকে তিনি আলোচনা করবেন। তো ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন ভাই, অধ্যাপক, আপনাকে স্বাগত জানাই, আপনি শুরু করতে পারেন।
1: আপনাদেরকেও ধন্যবাদ যারা শুনছেন। আপনি খুব সুন্দর করেই বলছিলেন আসলে কেন আমাদের নিরাপদ খাদ্য দরকার। তা আমরা জানি যে WHO যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 60 কোটি মানুষ হল খাদ্যবাহিত রোগে আক্রান্ত, আর প্রায় 4,20,000 মানুষ হল যে এই রোগে কিন্তু মারা যাচ্ছে। এর মধ্যে 5 বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে, দূষিত খাদ্যের কারণে আমাদের প্রতিনিয়ত আমরা যে সমস্যাগুলি প্রতিনিয়ত ফেস করছি এগুলি হল যে ডায়রিয়া হচ্ছে আমাদের, টাইফয়েড হচ্ছে, হেপাটাইটিস হচ্ছে, আর সবচেয়ে বড় যে বিষয়টি যে আমরা এই যে ক্যান্সার, কিডনি রোগ বা নানা ধরনের এই যে দীর্ঘমেয়াদী যে স্বাস্থ্য সমস্যা কিন্তু আমরা প্রতিনিয়ত সম্মুখীন
2: হচ্ছি, এটা কিন্তু আগে বেশি আছে, এখন বেশি।
1: তো ফলে খাদ্য নিরাপদতা যেটাকে আমরা বলছি যে নিরাপদ খাদ্য কেবল স্বাস্থ্যগত একটা বিষয় না, এটা কিন্তু অর্থনৈতিক উৎপাদনশীলতা এবং জাতীয় উন্নয়নের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত।
0: অর্থনৈতিক উৎপাদনশীলতা বেশ বড় একটা শব্দ, এটা সম্পর্কে যদি আপনি আমাদের খুলে বলেন জিনিসটা।
1: একদমই ঠিক যে আমি যদি আসলে আমি যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু আমি আমার কাজের জায়গায়, আমি যেখানে চাকরি করি বা আমি যেখানে কাজ করতে যাই তাহলে আমার কাছ থেকে কিন্তু সেই
2: প্রতিষ্ঠান পাবা নয়,
1: তাহলে কিন্তু এটা আমার এই যে আমি যেখানে কাজ করছি সেখানে কিন্তু কাজটা কম হবে, তাহলে আমার দ্বারা যে কাজটা হইত অর্থনৈতিকভাবে যেটা জাতীয়ভাবে এটা একটা ভালো অবস্থানে যেত সেই কাজটা হবে না,
0: হবে না,
1: তাহলে এই কাজটার জন্য কিন্তু আমরা বলছি যে আমার ইভেন আমাদের ছোট বাচ্চা সবারই কিন্তু এই যে স্বাস্থ্যগত দিকটা কিন্তু খেয়াল রাখলে তারা কিন্তু এই যে পুষ্টি গুণাগুণ বিবেচনা করে একটা নিরাপদ খাবার খাইলে তখন কিন্তু তাদের স্বাস্থ্যগত দিকটা ভালো হবে এবং তারা কিন্তু ভবিষ্যতের জন্য তাদের একটা ভালো প্রস্তুতি।
2: হ্যাঁ, সুস্বাস্থ্যবান মানুষ তো ভালো কর্ম দিতে পারবে, তাই না ভাই? আমার একটা প্রশ্ন ছিল, ওই যে কিসের জন্য মনে করেন যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা দরকার, এটা যদি একটু বুঝায় তারপরে
1: একদমই জি জি জি একদমই ঠিক কথা,
0: বুঝি না যে ভালো জিনিস খাইতে হবে,
1: একদমই ঠিক কথা। যে আজ আমরা বলছি যে 7ই জুন বিশ্ব নিরাপদ খাদ্য দিবস, আমরা বলছি যে নিরাপদ খাদ্য কেবল এটা একটা ভোক্তা অধিকার নয় বরং এটা জনস্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন, মানব সম্পদ গঠন এবং টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি। খাদ্য মানুষের মৌলিক চাহিদা হলেও সেই খাদ্য যদি দূষিত, ভেজালযুক্ত বা ক্ষতিকর রাসায়নিক দ্বারা আক্রান্ত হয় তাহলে তার জীবন রক্ষার পরিবর্তে জীবন ও স্বাস্থ্যকে বরং হুমকির মুখে
2: ফেলে।
1: এই কারণে আমরা ওই যে বাজার একসাথে খাবার কিনে খাই আবার কিন্তু একই সাথে দোকান থেকে ওষুধও কিনে খাচ্ছি, কিন্তু আমার খাদ্যটা যদি নিরাপদ হইত
3: ভাই। আমরা তো এই যে নিরাপদ খাদ্য খাইতেছি না, বাংলাদেশে নিরাপদ খাদ্যের অগ্রগতি আমরা কতটুকু পাই?
1: একদমই সঠিক কথা। আসলে আজ থেকে আমরা যদি 20-25 বছর আগে চিন্তা করেন, মানুষ কিন্তু মানে এখন যতটুকু আপনি আমি বা আমাদের পরিচিত জনরা তারা যতটুকু এই খাবারগুলি নিরাপদ খাবারগুলি খুঁজে, আজ থেকে 25-30 বছর আগে কিন্তু মানুষজন এইভাবে খুঁজত না। তাহলে এই যে এটা আসলে 2015 সালে আমাদের ফুড সেফটি অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আমাদের জাতীয় সংসদে পাশ হয়ে দেন, এটা আমাদের ফুড সেফটি অথরিটি, যে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, 2018 থেকে কার্যক্রম শুরু করে।
3: আচ্ছা,
1: এরপর থেকে কিন্তু মোটামুটি ভাবে আমাদের বিভিন্ন জেলা শহর বা আমাদের বিভাগীয় শহরগুলোতে আপনারা মাঝে মাঝে দেখবেন যে আমাদের বিভিন্ন অফিসাররা গিয়ে মনিটরিং করে কোথায় ভেজাল আছে এটা চেক করার চেষ্টা করে। তো এই অগ্রগতি কিন্তু আমরা মানে কার্যক্রমটা শুরু হয়েছে, কিন্তু এটা যেভাবে আরো বেশি কার্যক্রম হইলে হয়তো আমরা অনেক বেশি সচেতন হইতাম, তো সেই জায়গাটায় হয়তো আমাদের এখনো হয়তো শুরু হয়নি, হয়তো আমাদের বর্তমান সরকার হয়তো সেই জায়গাটায় আরো গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে।
0: আমাদের নিজেদের তো সচেতন হওয়ার দরকার সবচেয়ে বেশি।
4: আমি যেটা কইতেছিলাম আর কি, যে আগের আগের সময়টা তো আমরা ওই প্যাকেজ জাতীয় তো খাবার খোপার খাইতাম, থেকে উঠাইতাম, ভাজি ভুনা করতাম, টচ করে খাই ফেলতাম, বেশ সারা যেত। এখন তো একটা খাবারে অনেকদিন খাওয়ার জন্য এই কি সব কি পিজা পিজি পিজা
2: মেহমান ভাই, আমার একটা বিষয় জানার ছিল, এই যে দৈনন্দিন জীবনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার উপায়টা কি?
0: প্রতিদিনের জীবনে
1: আমাদের নিরাপদ খাদ্য পাইতে পারি। আসলে আপনি আমি হয়তো একদমই কৃষি কাজের সাথে জড়িত না, বা বিশেষ করে আমরা শহরাঞ্চলগুলিতে যারা থাকি তাদের সাথে হয়তো কৃষির আমাদের কোন সম্পর্ক না, হয়তো আমরা টুকটাক ছাদে বা আমার বাসার সামনে যদি সম্ভব হয় এই কাজগুলি করি, কিন্তু বড় পরিসরে কিন্তু আমরা আসলে কৃষির কাজের সাথে
2: বাণিজ্যিকভাবে অনেক
1: সুযোগ নাই। তো এই কারণে আমরা কিন্তু বাজারের উপরই কিন্তু নির্ভরশীল। তাহলে আমার কি করণীয়? আমি বাজার থেকে যে খাবারটা কিনে আনছি, এটা সবজি হোক বা ফল হোক, আমি কিন্তু জানি না যে এটার মধ্যে কি পরিমাণে এরকম ভেজাল আছে বা এরকম
2: ওষুধ দেওয়া আছে।
1: আমি যেটা করব, বাজার থেকে এরকম সবজি বা আমরা ফল যদি কিনে আনি, প্রথমে বাসায় এনে এটাকে 20-30 মিনিট একটা বলের মধ্যে নিয়ে বা বালতির মধ্যে এটাকে ভিজিয়ে চুবাইয়ে রাখবো।
0: খুব গুরুত্বপূর্ণ কথা।
1: সাথে আমি বলবো যে বাজার থেকে সবজি বা ফল এনে আমরা বালতির মধ্যে চুবাইয়ে রাখবো। পারলে লবণ, লবণ খুব দামি জিনিস না, বা সিরকা, যে এরকম 1-2 চামচ সিরকা বা এরকম প্রতি লিটার পানিতে এরকম 1-2 চামচ লবণ আমরা যদি এরকম 30 মিনিট যদি আমরা এটা ভিজিয়ে রাখি, তারপরে যদি আমরা এটাকে আমরা যে ট্যাপ ওয়াটার, যে রানিং ওয়াটার বা আমরা যেখানে ধুই সেখানে যদি এটাকে ভালো মতো ওয়াশ করি, কাটতে হয় যেসব সবজিগুলি, এগুলো যদি কাটার আগেই ওয়াশ করে ভালো মতো, এরপরে যদি কাটি, এরপরে যদি আমাদের বাংলাদেশের মানুষের একটা ভালো স্বভাব হইল যে আমরা চাইনিজ বা জাপানিজ কোরিয়ানদের মতো আমরা কিন্তু র জিনিসটা খাই না, আমরা সিদ্ধ করে খাই। এরকম করে যদি আমরা খাই, আমরা কিন্তু বলি যে মিনিমাম আমরা একটা সেফটি, আমরা একটা 100% না, কিন্তু আমরা ভালো একটা এই যে নিরাপদতার জায়গায় আমরা যে কথাগুলি বলছি এগুলি কিন্তু অনেক কিছু দূর হয়ে যায়।
2: ভাই
1: কিন্তু এই কাজটা করবার কিন্তু সুযোগ আছে।
2: একটা কথা শুনছিলাম, সেটা হলো যে পয়লাই বলে ওই যে চলন্ত পানি দিয়ে ধুয়ে নেওয়া লাগে, তারপরে বলে ভিজি থাওয়া লাগে।
1: জি জি,
2: প্রথমে চলন্ত পানি দিয়ে বলে ধুয়ে নিয়ে তারপরে বলে ভিজি থাওয়া লাগে,
1: কোনো মাটি বা অন্য কোন আবর্জনা এগুলো না থাকে, কারণ আমরা বলি চলন্ত পানি দিয়ে ধুয়ে নেওয়া। এরপরে এটাকে আমরা এই যে ভিনেগার বা লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখি, এটার মধ্যে যত
2: পয়লাই নাকি পানির মধ্যে ভিজিয়ে রাখলে ওটা নাকি আরো ঢুকে যায় ভেতরে,
1: মিনিমাম এই জায়গাগুলোকে যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের খাদ্যটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যেটা নিরাপদ।
3: ভাইজান, ওই যেখানে তো আপনার কল কিংবা চলন্ত পানি নাই, সেখানে কিরকম ভাবে এটার ব্যবস্থা করা
1: যায়? সেখানে আমরা বাজার থেকে, এখন আমার বাসায় এখন গ্রামের টিউবওয়েল আছে, আমরা কি করতে পারি,
2: টিউবওয়েলের
1: চাপ দিয়ে আমি এটাকে ধুয়ে নিতে পারি। আর বাসায় হলো তো আমাদের ট্যাপ ওয়াটার, যারা আমরা একটু শহরে থাকি তারা হয়তো বাসার মধ্যে ট্যাপ
2: ওয়াটার
1: সাপ্লাই।
0: গুরুত্বপূর্ণ কথা,
1: এই বিষয়গুলি যদি আমরা একটু মেনে চলি তাহলে কিন্তু এই যে আজকে আমরা এই যে কিডনি ড্যামেজ বা আমাদের ক্যান্সার, এটা কিন্তু এখন আর মানে পাড়া প্রতিবেশীর মধ্যে না, এখন কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা বলে যে এটা কিন্তু আমাদের এই খাদ্যাভ্যাসের
2: কারণে,
1: ভেজাল খাওয়ার কারণে আমাদের এই রোগগুলি কিন্তু।
0: তারপরে যে আমার ছড়া ভাই যেটা বললো যে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে ভাজি ভুজি কি চিপস মিপস
2: খাওয়ার,
1: আপনি যেটা বলছিলেন, এখন আমরা আমাদের বাচ্চাদের, আমরা যদি বাহিরের দিকে তাকাই, তারা কিন্তু উন্নত বিশ্বগুলো, তারা অনেক ছোট বাচ্চাকে চকলেট খাইতে দেয় না, কিন্তু আমরা কিন্তু মানে এমন চকলেটও দেই যেগুলি হলো 100% বিষ।
2: আপনার
1: অনেক বাচ্চারা কিন্তু এমন জিনিস খায় যে 10 টাকা করে নেয়, যে ফুলানো থাকে, হ্যাঁ, রঙলা জিনিস
2: সম্পাপড়ি
1: বা এটাকে
2: ফুলানো থাকে,
3: গোলাপি
2: রঙের
1: এই ধরনের হাওয়াই মিঠাই, এগুলো কিন্তু মানে আমাদের পুরোটাই হলো বিষ, মানে এগুলো আমরা বলি যে ইন্ডাস্ট্রির রং, আপনার জিভ্যাসহ কালার হয়ে যাবে। আমরা ছেলে বুড়ো যারাই হই না কেন, এই রং খাওয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ এই রং গুলো সরাসরি আমাদের ক্যান্সার মানে তৈরি করে ইন্ডাস্ট্রি। তাহলে আমাদের কিন্তু
2: রং
1: ভাই 100%
0: খাওয়াচ্ছি। যাই হোক, এই বিশ্ব নিরাপদ খাদ্য দিবস আজ এই কথাগুলোই আমাদের স্মরণ করে দেওয়ার জন্য যে আমাদের ঘরের বা আমাদের সকলের জন্য যে খাদ্য আমরা খাবো, যে খাদ্য আমরা উৎপাদন করব এবং যে খাদ্য আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সেটার জন্য নিরাপদ হয়। ভাই আমাদের আসলে তো মানে যদি এখন আর কোন আপনার পরামর্শ থাকে দিতে পারেন।
1: না, আমি শুধু সবাইকে এতটুকুই বলবো যে যারা এই অনুষ্ঠানটা শুনছেন আসলে নিজে নিরাপদ থাকার চেষ্টা করতে হবে, কারণ আমি ভোক্তা হই, আমি কৃষক হই, আমি যদি নিরাপদ থাকার চেষ্টা না করি তাহলে আমাকে কিন্তু অন্য কেউ বুঝিয়ে সেটা পারবে না। আমি যদি কৃষক হই আমার চিন্তা করতে হবে আমি কিভাবে আমার ছেলেমেয়ের এই খাবারটা খাইতে পারবো,
2: আমিও খাবো,
1: আমার আত্মীয়
2: স্বজন
1: সেভাবে এটাকে উৎপাদন করার চেষ্টা করবো। আর আমি যদি ভোক্তা হই বাজার থেকে কিনে আনি, আমার চেষ্টা থাকবে যে আমার বাসায় যে ছেলেমেয়ে বুড়ো যারাই আছে তাদেরকে নিরাপদে রাখতে হবে। এই কারণে আমার নিজ দায়িত্ব হলো বাসায় এই সবজিটা বা ফলটা এনে আমি বাসায় এটাকে বিজ্ঞানসম্মত উপায়ে, আমরা যে কথাগুলি বলেছি যে পানিতে চুবাই রাখা, তারপরে এটাকে ট্যাপ ওয়াটার দিয়ে ধোয়া, পারলে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখা বা সিরকা দিয়ে ভিজিয়ে রাখা, তারপরে এটাকে আমরা যে আমাদের যে রান্নার যে টেম্পারেচার আছে সেটা অনুযায়ী যদি আমি খাই আমরা কিন্তু
2: সরকারও নাকি এগুলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দেয়, দাঁড়াবে যে বেশি
1: সরকার এরকম নানান পদক্ষেপ,
0: কিন্তু আমাদের সহযোগিতা আমাদের সবাই করা লাগবে,
1: কৃষক আমরা যারা ভোক্তা সবাই মিলেই কিন্তু আমাদের বাংলাদেশ।
0: ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। আপনি আমাদেরকে যথার্থই বিশ্ব নিরাপদ খাদ্য দিবসের তাৎপর্য সম্পর্কে বেশ বুঝিয়ে বললেন। আমার মনে হয় আমাদের সকলেরই এখান থেকে বেশ একটু
2: সচেতনতা।
0: যাই হোক, এটা ওনাকে অনেক ধন্যবাদ। তো চলো আমরা একটা কৃষি বিষয়ক গান আমাদের মেহমান এবং খুব মিষ্টি ফলের রাজা আম, ফলের রাজা আম, শিল্পী নাজমুল হক, সাইফুল ইসলাম সর্দার আর সুরকার লোকমান হাকিম, গানটা শুনানি আমরা। হ্যাঁ,
2: আচ্ছা।

0: সেই ফলের রাজা আমের গানটা কেমন লাগলো?
1: ভালো লাগলো, সুস্বাদু, এত সুস্বাদু ফল বিশ্বের আর কোন জায়গায় নেই,
2: সবারই
1: আমার কাছে, আমার অনেক পছন্দ।
0: হ্যাঁ, গানও যেমন পছন্দ। এখন একটা আমাদের এই সপ্তাহের কৃষকের কথা ছিল, কিন্তু কথক আসেন নাই, তার বদলে আমরা এখন বিকল্প একটি কথিকা শোনাব। লবণাক্ত এলাকায় সবজি চাষে ড্রাগওয়েল, বলবেন মোসাদ্দেক হোসেন জীবন, সহকারী প্রকৌশলী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আর তার সাথে কথা বলেছেন তামান্না সিদ্দিকি। আমরা শুনি।
3: চাষাবাদে পানি খুবই জরুরি উপাদান, আর যদি আপনি সবজি চাষি হয়ে থাকেন বা সবজি চাষ করতে চান, তাহলে তার জন্য দরকার মিঠা পানি সেচের। কিন্তু আমাদের দেশে এমন কিছু অঞ্চল আছে যেখানে পানিতে মাত্রাতিরিক্ত লবণ, এমনকি মিঠা পানির আধার পুকুরও কম। সেক্ষেত্রে অবশ্যই দরকার বিকল্প ব্যবস্থা, আর সেই বিকল্প ব্যবস্থার একটি হতে পারে ডাগওয়েল। লবণাক্ত এলাকায় সবজি চাষের ডাগওয়েল, এই সম্পর্কে আমরা আজ কথা বলব, এবং সেই সাথে কথা বলব পলি সেচ নিয়ে। আর এই সম্পর্কে কথা বলার জন্য আজকে আসরে আছেন আমাদের সাথে উপস্থিত মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সহকারী প্রকৌশলী বিএডিসি কৃষি ভবন ঢাকা। সাথে আছি আমি তামান্না সিদ্দিকী। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আসরে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা বলছি যে আমাদের দেশের অনেক অঞ্চল রয়েছে যেখানে আসলে অনেক লবণাক্ত পানি রয়েছে, এই যে লবণাক্ততার কথা আমরা বলছি, এই লবণাক্ততা বিষয়টা আসলে কি, এবং লবণাক্ততার ভিত্তিতে মাটির শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়?
4: পানি তো আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেচের জন্য। তো সেচের পানিটা আসলে লবণাক্ত হয়, কখনো মিঠাও হয়। তো লবণাক্ততা পানি হলে ওখানে আসলে সেচের জন্য কোনোভাবে উপযুক্ত নয়। আসলে লবণাক্ততা বলতে আমরা বুঝি যে সকল এলাকার মাটিতে মাত্রাতিরিক্ত লবণ, বিশেষভাবে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি থাকে, সে সমস্ত এলাকাগুলোকে লবণাক্ত এলাকা হিসেবে বিবেচিত করা যায়। তো লবণাক্ততাটা নির্ধারণ করা হয় আসলে একটা ইউনিট আছে, পিপিটি, পার্স পার থাউজেন্ড। তো পানির লবণাক্ততা যদি 1 PPT বলা হয়, তাহলে বুঝতে হবে প্রতি 1 kg পানির মাটিতে সেখানে 1 গ্রাম লবণ রয়েছে। যদি আবার বলি 2 PPT, তাহলে সেটা বলতে বোঝাবে প্রতি 1 কেজি মাটিতে 1 গ্রাম লবণ রয়েছে।
3: আমাদের দেশে কোন অঞ্চলগুলোতে আসলে এরকম লবণাক্ত পানি বেশি পাওয়া যায়?
4: আসলে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা, যেমন খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, বীরবরগুনা, ভোলা, বাগেরহাট, কক্সবাজার, যশোর, এসব জেলাগুলোতে আসলে লবণাক্ত মাটি রয়েছে। আর লবণাক্ত মাটি হওয়ার কারণে ওই এলাকার পানিতে লবণাক্ত থাকার সম্ভাবনাটা বেশি থাকে।
3: পানিতে লবণ থাকতেই পারে, মাটিতে লবণ থাকতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের কৃষি ব্যবস্থা বা কৃষি যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা চাষ করতে পারব না। তো সেখানে হয়তো একটু কিছু পরিবর্তন আছে। সেক্ষেত্রে এই যে লবণাক্ত এলাকা রয়েছে, এই লবণাক্ত এলাকার জন্য কি ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এবং সেগুলো কি কি?
4: অবশ্যই লবণাক্ত এলাকায় সেচ পদ্ধতি আনার জন্য আমাদের কিছু বিকল্প, কিছু আধুনিক প্রযুক্তি রয়েছে। তার মধ্যে ডাগওয়েল বা রেইন ওয়াটার হার্ভেস্টার, এগুলো এক একটা পদ্ধতি। তো আমরা সাধারণত দক্ষিণ পশ্চিম উপকূল এলাকায় যেগুলো এলাকাতে লবণাক্ততার পরিমাণ বেশি, তো ওগুলোতে আমরা আসলে ডাগওয়েলটাও করতে পারি, রেইন ওয়াটার হার্ভেস্টার করতে পারি। দুটি ইকোনমিক্যাল এবং পানিতে কম সেচ লাগে এবং ফসলের জন্য ভালো, সেরকম পদ্ধতির মধ্যে ডাগওয়েলটা খুব ভালো একটা পদ্ধতি।
3: এই যে ডাগওয়েল পদ্ধতির কথা বলছি, এই ডাগওয়েল পদ্ধতিটা আসলে কি, এবং এই পদ্ধতি ব্যবহারে সুফল কি রয়েছে বা অসুবিধা কি রয়েছে সবকিছুই জানতে চাই।
4: আচ্ছা, আমরা নর্মালি জানি যে গ্রাম বাংলাতে আমরা কুয়াব জিনিসটি ইউজ করি। কুয়ো তো আমরা খনন করি, আমরা পানি নিতে পারতাম মাটির নিচে, ভূগর্ভস্থ স্তরে পানিটা আমরা উত্তোলন করি। তো সেটির একটি আধুনিক প্রযুক্তি হচ্ছে বিদ্যুৎ চালিত, সৌরচালিত, বিদ্যুৎ চালিত ডাগওয়েল। তা আসলে আমরা কুয়াতে কি করি যে অনেক নিচ থেকে প্রচলিত পদ্ধতিতে দড়ি বালতি ব্যবহার করে পানি উত্তোলন করে থাকি। এটাতে আসলে অনেক কষ্ট হয়, মা বোনেরা বা যারা পানি তুলে তাদের কষ্ট হয়। সেই জিনিসটাই আমরা আসলে একটা আধুনিকভাবে করি, কি বৃষ্টির পানিটা ফানেল আকৃতির একটা কাঠামোতে জমিয়ে ডাগওয়েলে পতিত করে ভূগর্ভস্থ পানির স্তরের মজুদ বৃদ্ধির খাবার পানির পাশাপাশি সেচ কাজে ব্যবহার করে থাকি। তো এই যে ডাগওয়েলগুলোতে যে আমরা বৃষ্টির পানি জমি জমিয়ে রাখি, এটা আসলে সহজেই আমাদের সংরক্ষণ করা যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর ডাগওয়েল ব্যবহারের বেশ কিছু সুফল রয়েছে। তার প্রথম সুফলটা হচ্ছে ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমানো। আসলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিং করলে আমাদের ভূগর্ভস্থ পানির যে লেয়ার, সেই লেয়ারটা নিচে নেমে যায়। যদি আমরা ওটা যদি আমরা কমাতে চাই, তাহলে আমরা বৃষ্টির পানিটা যদি ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিংটা প্রয়োজন পড়ে না। তখন দেখা যায় বৃষ্টির পানিটা আমরা জাস্ট সংরক্ষণ করতে পারলেই আমাদের এই কাজটা সহজে সমাধান হয়। আরেকটা জিনিস, বৃষ্টির পানি ভূগর্ভে যদি প্রবেশ করে, তাহলে ভূগর্ভস্থ পানির স্তরে যে উচ্চতা, সেই উচ্চতাটা কিন্তু বৃদ্ধি পায়। মানে আমরা যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিং করি, তাহলে আমাদের লেয়ারটা নেমে যায়। আবার পানি যদি বৃষ্টি যদি হয়, বৃষ্টি পানিটা যদি আমরা সংরক্ষণ করি, সেটা তো আবার ভূগর্ভস্থরেই যাচ্ছে, ভূগর্ভস্থ তাহলে দেখা যায় লেভেলটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে যে এলাকায় যে পরিবেশ বান্ধব কৃষি যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাতে মানুষ সচেতন হয়, আরো আধুনিক যুগ ব্যবস্থায় তারা উন্নতি হতে পারে। এদিক থেকে ডাক হইলে আমাদের সুবিধাটা বেশি থাকছে।
3: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার উপস্থিতির জন্য।
0: শুনছিলাম আমরা একটা বিকল্প অনুষ্ঠান যে বিশেষ করে লবণাক্ত এলাকায় সবজি চাষে ড্রাগ অয়েল পদ্ধতি বলছিলেন জনাব মোসাদ্দেক হোসেন জীবন, অনেক কিছু জানা হল। তো দেখো এই সময়টাই কিন্তু এই অনুষ্ঠানটি প্রচলিত হলো কিন্তু বিকল্প হিসাবে, অর্থাৎ এর সপ্তাহের কৃষি শোনানো হল না, আসেননি, তাই সেই জন্য এটা বিকল্প হিসেবে গেল। আচ্ছা এখন কিন্তু আউশের বীজ বোনা যদি না হয়েও থাকে, অতি দ্রুত কিন্তু বীজ বপন করতে হবে, বিশেষ করে আউশের উচ্চ ফলনশীল যে বৃধান ২১, বৃধান ২৭, তারপরে ধরো বৃধান ৪৩, বৃধান ৪৮, বৃধান ৬৫, বৃধান ৮৩, বৃধান ৮৫, তারপরে বৃধান ৯৮, বৃধান ১০৬, বিনাধান ১৯, এসব জাতগুলো চাষের উপযোগী, মনে রাখবে তো। আচ্ছা আরেকটা হচ্ছে চারার বয়স ১২-১৫ দিন হলে ইউরিয়া সারের প্রথম কিস্তি হিসেবে একর প্রতি ১৮ কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে, ১৮ কেজি কেমন
2: এক একরে।
0: আর এর ১৫ দিন পর একই মাত্রায় দ্বিতীয় কিস্তি উপরি প্রয়োগ করতে হবে। ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে জমিতে সার প্রয়োগের সময় ছিপছিপে পানি রাখা সহ জমি আগাছা মুক্ত রাখতে হবে। আর নিচু এলাকায় বোরো ধান কাটার পর ৭-১০ দিন আগে বোনা আমনের বীজ ছিটিয়ে দিলে বা বোরো ধান কাটার সাথে সাথে আমন ধানের চারা রোপণ করলে বন্যা বা বর্ষার পানি আসার আগেই চারা সতেজ হয়ে ওঠে এবং পানি বাড়ার সাথে সাথে সমানতালে বাড়ে। চারা রোপণের ১০-১৫ দিন পর সামান্য পরিমাণ ইউরিয়া যদি ছিটিয়ে দেওয়া যায় চারা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে।
1: নিয়ম করে সবকিছু করলে ভালো হয়,
0: ফলনটা ভালো হয়, সমানতালে বাড়ে। চারা রোপণের ১০-১৫ দিন পর সামান্য পরিমাণ, খুব সামান্য পরিমাণ ইউরিয়া ছিটিয়ে দিলে চারা তাড়াতাড়ি বাড়ে এবং ফলন ভালো হয়। এটা মাথার মধ্যে রাখতে হবে, যার বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে আউশ এবং বোনা আমনের জমিতে পামরি পোকার আক্রমণ দেখা যায়। পামরি পোকা এবং এর কীড়া পাতার সবুজ অংশটা খেয়ে গাছের অনেক ক্ষতি করে। আক্রমণের প্রাথমিক পর্যায়ে হাত জাল, গামছা, লুঙ্গি, মশারি দিয়ে পামরি পোকা ধরে মেরে ফেলে এর আক্রমণ কমানো যায়। তো যাই হোক, আমাদের আজকের আসর কিন্তু শেষ হওয়ার সময় চলে এসেছি আমরা। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মধ্যে।

0: সন্ধে 7:30 বাংলাদেশ বেতার। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, লায়লা পারভিন কেয়া, কনুজ শিকদার, বৈশাখী খাতুন এবং আমি সাইফুল ইসলাম সাইফ। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের শুনছেন, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান দুর্বার। সৈনিক ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আমরা কজন। আমি কনুত শিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: এবং আমি বৈশাখী।
0: সৈনিক ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকের নিবেদন চিত্রগীতি, ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান।
2: চিত্রগীতির আয়োজনে আজ শুনবেন প্রথমেই আশীর্বাদ ছায়াছবি থেকে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গান।

আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম। সৈনিক ভাই ও বোনেরা, এই গানটি শোনাব আমার প্রাণের স্বামী ছায়াছবি থেকে। যুগলে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ।

সৈনিক ভাই বোনেরা, চিত্রগীতি অনুষ্ঠানে এবারে শোনাব স্বামীর সংসার ছায়াছবির গান। যুগলকণ্ঠে গিয়েছেন সামিনা চৌধুরী ও এস আই টুটুল।

চিত্রগীতির আয়োজনে এবারে শুনবেন আকাশ ছোঁয়া ভালোবাসা ছায়াছবি থেকে ন্যান্সি ও হাবিব ওয়াহিদের কণ্ঠে পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই এই আশা এই গানটি।

সৈনিক ভাই বোনেরা, অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাব স্বপ্নে দেখা রাজকন্যা ছায়াছবি থেকে। যুগলকণ্ঠে গিয়েছেন ইমরান ও মিথিলা।

0: সৈনিক ভাই বোনেরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনাদের আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দুর্বারের সব আয়োজন। এতক্ষণ দুর্বার জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি কনুত শিকদার,
1: আমি লায়লা পারভিন কিয়া
2: এবং আমি বৈশাখী।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিপি কার্যালয়ে বিসিপির পরিচালনা পর্ষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। এতে পরিচালকদের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল এবং সহ সভাপতি হয়েছেন ফাহিম সিনহা। এর আগে সর্বোচ্চ 73 ভোট পেয়ে পরিচালক হন তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরি থেকে অন্যান্যরা নির্বাচিত পরিচালকরা হলেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসু, সাইদ ইব্রাহিম, শাহানিয়ান তামিম, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডাক্তার মাহবুব শামীম ও সাকিফ আহমেদ সালাম। লর্ডসে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে 115 রানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আজ টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 138 রানে আউট হয়ে গেলে সফরকারীরা এই পরাজয়ের সম্মুখীন হয়। চূড়ান্ত রান সংখ্যা ইংল্যান্ড 140 ও 226, নিউজিল্যান্ড 113 ও 138। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট চলতি মাসের 17 তারিখে ওভালে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে। লেস্টারশায়ারে আগামী মঙ্গলবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে আগামী শুক্রবার ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। ভারতের চণ্ডীগড়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত 451 রানে এগিয়ে রয়েছে। আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 5 উইকেটে 113 রান করেছে। এর আগে ভারত 8 উইকেটে 564 রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। এই সফরে টেস্ট ম্যাচ ছাড়াও আফগানিস্তান স্বাগতিকদের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে। আগামী 13 জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। কিংস্টনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 1:30 খেলা শুরু হবে। 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে শ্রীলঙ্কা 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি পরিত্যক্ত হয়। এই সফরে শ্রীলঙ্কা একদিনের ম্যাচ ছাড়াও স্বাগতিকদের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এদিকে স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামী মঙ্গলবার ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল 9টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ফ্রেঞ্চ ওপেন টেনিস নারী এককে রাশিয়ার মিরা আন্দ্রেভা চ্যাম্পিয়ন হয়েছে। গতরাতে প্যারিসে অনুষ্ঠিত নারী এককের ফাইনালে আন্দ্রেভা পোল্যান্ডের খেলোয়াড় মায়া চাওলিনাস্ককে সরাসরি সেটে পরাজিত করে ক্যারিয়ারে প্রথমবারের মতো এই শিরোপা লাভ করেন। এই জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে এসেছেন মিরা আন্দ্রেভা। উল্লেখ্য, 2005 সালের পর আন্দ্রেভা পুরুষ ও নারী উভয় বিভাগে মিলিয়ে কম বয়সের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 4 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী বুধবার থেকে বয়সভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ঢাকায় রাজধানী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে। 5 দিনব্যাপী এবারের প্রতিযোগিতায় 2টি গ্রুপে 6টি দেশ অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। খেলাধুলা খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 7।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং যোগ দিয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনের সাথে আজ এই সন্ধ্যায়। বন্ধুরা, গ্রীষ্মের প্রখর তাপ, তারই মাঝে হঠাৎ কালো মেঘের আনাগোনা, এদিকে মধু মাসের মধু ফলের সমারোহ চারিদিকে। সুস্বাদু এই ফলের আছে পুষ্টিগুণ, সময়ের উপহার এই ফল, আর সাথে পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি, পুষ্টিকর খাবার যেমন তেল মশলা কম দিয়ে রান্না করা খাবার, এই সবকিছু মিলেই কিন্তু হতে পারে আমাদের সবার জন্য ভালো থাকার আয়োজন। আর আপনারা সবাই যেন ভালো থাকেন সবসময়, সেজন্য আমরা বলে যাই ভালো থাকার জন্য কিছু নিয়মের কথা, কিছু সচেতনতার কথা। শুরু করছি ডাকবাক্স, আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন। অন্যান্য দিনের মতোই চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, স্বাগত সবাইকে আজকের ডাকবাক্স পর্বে, আশা করি সবাই ভালো আছেন।
0: আজকে শুরু করছি ইমেল দিয়ে। ইমেল করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়ন, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে। লিখেছেন, বেতারের মাধ্যমে এমন অনুষ্ঠান পরিবেশন করা হয় যা শ্রোতাদের সমাজ সচেতন করে তোলে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমাদের সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবন গঠনের জন্য প্রচার করছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেমন সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, সুখী সংসার, এসো গড়ি ছোট পরিবার, কথা জ্ঞানের সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান, আর খুঁজে পাচ্ছি সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। কথার মাধ্যমে জানতে পারছি বাল্য বিয়ে, যৌতুক, অতিরিক্ত জনসংখ্যা সহ বিভিন্ন বিষয় সচেতনতা, গঠনমূলক পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছি। বেতারের এমন নিঃস্বার্থ ভালোবাসায় সত্যি আমরা ধন্য ও কৃতজ্ঞ।
1: অনেক ধন্যবাদ রবিউল ইসলাম ময়েন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলোকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন। আপনার মতামত জেনে আমাদের ভালো লাগলো, আর আপনাদের আগ্রহ এবং ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে চলেছি। সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে, বাংলাদেশ বেতারের সাথে।
0: বেড়া পাবনা থেকে ইমেল করেছেন স্বপন কুমার শীল। লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত সকল অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। ডাকবাক্স আমার নিকট পছন্দের একটি অনুষ্ঠান। এছাড়াও সাপ্তাহিক নাটক আমাদের কথা আমাদের গান, কথায় গানের সঙ্গীতমালা, তারুণ্যের কণ্ঠ, এসো গড়ি ছোট পরিবার সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবসময় মানুষ হিসেবে যেটা জানা জরুরি সেটা রেডিওর মাধ্যমে সচেতন করা হচ্ছে। এই সেল থেকে প্রচারিত সকল অনুষ্ঠানই জনগণের জন্য কল্যাণকর।
1: স্বপন কুমার শীল, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শোনেন, এর জন্য অনেক ধন্যবাদ। এসব অনুষ্ঠানের মাধ্যমে আপনি প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য পাচ্ছেন, একথা জেনে আমাদের ভালো লাগলো। সামনের দিনগুলোতেও থাকবেন এই সেলের সাথে, এটাই আমাদের প্রত্যাশা।
0: মোহাম্মদ আব্দুর রহমান, পাংশা রাজবাড়ি থেকে। আপনি লিখেছেন, আমার প্রাণের প্রিয় ডাকবাক্স, আমি তোমায় ভালোবাসি। তোমাকে আমি একজন আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বলেই মনে করি। এই বন্ধু আমার সুখে অসুখে বিপদে আপদে মনের সকল কথা প্রকাশ করার স্থান করে নিয়েছে। ডাকবাক্স তোমাকে কাছে পেয়েছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বিনা পয়সায় ডাক্তারের পরামর্শ দেওয়া হয়, মন ভালো করার মতো শিক্ষাও দেওয়া হয়ে থাকে। সত্যি কথা বলতে কি, যেদিন থেকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে বন্ধুত্ব করেছি সেদিন থেকে অসুখ কমে গেছে, সুখে জীবনযাপন করছি, হয়েছি সচেতন, গড়েছি সুখের সংসার। নার্গিস আক্তার, দৌলতপুর মানিকগঞ্জ থেকে। আমি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে থেকে অনেক বেশি ভালো আছি। আমি সহ আমার পরিবারের সবাই এই সেলের প্রতিটি অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। শুধু শ্রোতাই নই, অক্ষরে অক্ষরে পালন করি প্রতিটি সুন্দর পরামর্শ, তাই তো দিন শেষে আমরা সুস্থ সুন্দর জীবন অতিবাহিত করছি, সে কৃতিত্ব শুধুমাত্র এই সেলেরই। যুগ যুগ এরকম সচেতনতামূলক অনুষ্ঠান আমাদের উপহার দিয়ে যান, সেই কামনাই শেষ করছি।
1: পাংশা রাজবাড়ির শ্রোতাবন্ধু মোহাম্মদ আব্দুর রহমান এবং দৌলতপুর মানিকগঞ্জের শ্রোতাবন্ধু নার্গিস আক্তার, আপনারা দুজনই আমাদের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং অনুষ্ঠানের যেসব তথ্য পরামর্শ পাচ্ছেন সেগুলো থেকে উপকৃত হচ্ছেন, ভালো ও সুস্থ থাকার উপায় খুঁজে পাচ্ছেন, একথা জেনে আমাদের খুবই ভালো লাগলো। আপনারা সবসময় থাকবেন আমাদের সাথে, অনুষ্ঠান শুনবেন নিয়মিত, চিঠিও লিখবেন আমাদের কাছে, নিয়মিত আমরাও চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে উত্তর দিতে।
0: মাদারগঞ্জ জামালপুর থেকে ইমেল করেছেন দুলালী আক্তার সুন্দরী। আপনি লিখেছেন, আমি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একজন নিয়মিত শ্রোতা ও পত্রলেখিকা। এই সেল আমার জীবনের আমূল পরিবর্তন এনে দিয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমার বড় ভাইয়ের মাধ্যমেই এই সেলের অনুষ্ঠান শোনার হাতেখড়ি হয়। নিয়মিত প্রতিটি অনুষ্ঠান, সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসব করি ছোট পরিবার সুখী সংসার শুনতে শুনতে এই সেলের কখন যে নিজেই প্রেমে পড়ে গিয়েছি বুঝতেই পারিনি। এই সেল থেকে শিক্ষা নিয়ে আমি পরিকল্পিত পরিবার গঠন করেছি। এছাড়াও আপনি লিখেছেন যে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলি অত্যন্ত তথ্যবহুল ও জনসচেতনতামূলক। এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টিকর খাদ্য, টিকাদান, স্বাস্থ্যবিধি এবং বিভিন্ন রোগ প্রতিরোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় তুলে ধরা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতা সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধি করে এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করে।
1: দুলালী আক্তার সুন্দরী, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে ইমেইল পাঠানোর জন্য। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে, একথা জেনে আমাদের খুবই ভালো লাগলো। এই সেলের অনুষ্ঠানগুলো আপনার কাছে তথ্যবহুল এবং সচেতনতামূলক মনে হয়েছে, এবং আপনি একই সাথে লিখেছেন যে গ্রাম ও শহরের সব শ্রোতার জন্য অনুষ্ঠান সমানভাবে উপকারী। আপনার মতামত আমাদের উৎসাহ অনুপ্রেরণা যোগাবে, সাথেই থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের।
0: আলী আহমেদ আরিফ, যার কাছ থেকে আমরা নিয়মিতই ইমেল পেয়ে থাকি, তিনি আজও ইমেল করেছেন। তার তিনটি ইমেল পেয়েছি আমরা আজ। তিলনা সাপাহার নওগাঁর বন্ধু তিনি। আপনি যথাক্রমে লিখেছেন, 24 মে ডাকবাক্স অনুষ্ঠান শুনলাম, একে একে সবার চিঠি ইমেল পড়া হয়, আমার ইমেল পড়া হয় না, দুঃখ পেয়েছেন আপনি। আরেকটি ইমেলে লিখেছেন, 25 মে আমার পুরো পরিবার মিলে সুখী সংসার শুনলাম, যেখানে আমার পরিবারের সদস্য উপস্থিত ছিলেন, তারা হলেন মা, ভাই এবং স্ত্রী সঞ্জিদা সরকার, এবং সেই দিন গুণীজনের কথা পর্বটি ভালো লেগেছে এবং গান ভালো লেগেছে বলে জানিয়েছেন। 2রা জুন আমি এবং আমার মিসেস সঞ্জিদা সরকার এবং আম্মাকে নিয়ে সুখী সংসার শুনলাম। ওইদিন সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা শুনেছি, অনুষ্ঠানের শেষে জনসংখ্যার গান প্রচার করা হয়, সব মিলে দারুণ উপভোগ করলাম আমরা অনুষ্ঠানগুলো।
1: আলী আহমেদ আরিফ, আপনি সবসময় আপনার পরিবারের সদস্যদের নিয়ে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে থাকেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। নিয়মিত আমাদের কাছে লিখেও থাকেন, আপনার অনুষ্ঠান ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগে। এই সপ্তাহেও আপনি বিভিন্ন দিনের অনুষ্ঠান শুনেছেন এবং ভালো লাগার কথা জানিয়েছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই, প্রযোজক ডাকবাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শের-ই বাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের ইমেলের ঠিকানাটি, betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আবারও পড়ছি ইমেল থেকে। আফিয়া খানম জুলি, আপনার দুটি ইমেল পেয়েছি। আপনি ইমেল পাঠিয়েছেন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। 27 মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য দূর করতে পরিকল্পিত পরিবারের ভূমিকা শীর্ষক সাক্ষাৎকারটি সময়োপযোগী ছিল। 30 মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে আপনি জানিয়েছেন।
1: ধন্যবাদ আফিয়া খানম জুলি, আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন এবং মতামত জানিয়ে লিখেছেন। আশা করি দিনগুলোতেও শুনবেন এবং আবারও লিখবেন।
0: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিগঞ্জ থেকে ইমেল করেছেন, বেতার ঢাকা থেকে ঈদের দিন বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানমালার মধ্যে ছিল স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত ঈদ আড্ডা, এসগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানে প্রচারিত হয় বিশেষ নাটক এবং সুখী সংসার অনুষ্ঠানে ছিল সাক্ষাৎকার। প্রতিটি অনুষ্ঠানে মনোযোগ সহকারে শুনেছি। বৈচিত্র্যময় ও শ্রুতিনন্দন আয়োজনের জন্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। ভবিষ্যতেও শ্রোতাদের জন্য এমন মানসম্মত অনুষ্ঠান উপহার দেবেন এই প্রত্যাশা রইল।
1: রাসেল শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠান সবগুলোই আপনি শুনেছেন এবং আপনার ভালো লাগার কথা জানিয়ে আমাদের কাছে লিখেছেন।
0: প্রচারিত অনুষ্ঠান শুনে আমাদের আরও দুজন বন্ধু ইমেল করেছেন, ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। 31 মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে তামাক সেবন মুখগহ্বর ক্যান্সারের অন্যতম কারণ, এই বিষয়ে ডাক্তারের পরামর্শ শুনে সবাই উপকৃত হয়েছেন বলে মনে করি, এমনটি লিখেছেন সুলতানশাহী গোপালগঞ্জের আরেক বন্ধু তাসলিমা খানম। আপনি 1 জুন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে জরায়ু মুখের
2: বাংলাদেশ বেতার, বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গড়িয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশা নামাজের আজান।
1: তাসলিমা খানম সুমি, আপনারা

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: প্রচারিত অনুষ্ঠান শুনে আমাদের আরও দুজন বন্ধু ইমেল করেছেন। ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, 31 মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে তামাক সেবন মুখগহ্বর ক্যান্সারের অন্যতম কারণ, এই বিষয়ে ডাক্তারের পরামর্শ শুনে সবাই উপকৃত হয়েছেন বলে মনে করি, এমনটি লিখেছেন। সুলতানশাহী গোপালগঞ্জের আরেক বন্ধু তাসলিমা খানম, আপনি 1 জুন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ভায়া টেস্ট এই বিষয়ে পরামর্শ নির্দেশনাগুলি গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন।
5: এবং তাসলিমা খানম সুমি, আপনারা অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছেন এবং এসব অনুষ্ঠান শুনে উপকৃত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই।
4: বন্ধুরা, এবারে চলে যাচ্ছি সেরা চিঠির কথায়। এ সপ্তাহে সেরা চিঠি নির্বাচিত হয়েছে একটি হাতে লেখা চিঠি এবং চিঠিটি আজকের আয়োজনে পাওয়া একমাত্র চিঠি। চিঠিটি লিখেছেন তাবারাকা সোনাডাঙ্গা খুলনা থেকে।
5: সোনাডাঙ্গা খুলনার বন্ধু তাবারাকা, আপনার সুন্দর চিঠি আমরা হাতে পেয়েছি এবং এই চিঠিটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। বিভিন্ন রঙের কালিতে লেখা হাতে লেখা চিঠিটি আপনার আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আমরা পড়ছি আপনার চিঠি থেকে।
4: প্রিয় ডাকবাক্স, 14 এপ্রিল রাত 8:10 সুখী সংসার অনুষ্ঠানে বাল্যবিবাহ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার করা হয়েছিল। এমন অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী অনুষ্ঠান হিসেবে আমাদের শ্রোতাদের নিকট বিবেচিত হয়েছে। আলোচকগণ বাল্যবিবাহের কারণ ও তার প্রতিকার এবং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাল্যবিবাহের পরিস্থিতি সম্পর্কে অত্যন্ত বস্তুনিষ্ঠ আলোচনা করেন। এছাড়া গণমাধ্যম কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে এ সম্পর্কেও অতিথিগণ আলোচনা করেন বিস্তারিতভাবে। এই আলোচনা অনুষ্ঠানটি যে সমস্ত শ্রোতাবন্ধুরা শুনেছেন তারাও আমার মতো বাল্যবিবাহ সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ পেয়ে উপকৃত হয়েছেন বলে আমার বিশ্বাস। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের যেসব অনুষ্ঠান আমরা বেতারে শুনে থাকি তার প্রতিটি অংশে জনস্বাস্থ্যের উপর আলোকপাত করে অনুষ্ঠান নির্মাণ করা হয়, যা আপামর জনসাধারণের কাছে পরম আনন্দের, কারণ এখানকার অনুষ্ঠানগুলি বেশ তথ্য সমৃদ্ধ ও সমসাময়িক বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়, যা প্রতিটি জনসাধারণের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সবসময় উপকারী বন্ধুর মতো পাশে থাকবে এই প্রত্যাশায় আজ এখানেই লেখার ইতি টানছি।
5: তাবারাকা, আপনার প্রত্যাশা পূরণে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। আপনি যেমনটি বলেছেন যে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা উপকৃত হন এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, আমাদেরও প্রত্যাশা তাই যে শ্রোতারা অনুষ্ঠান শুনবেন, অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগাবেন, নিজেরা ভালো থাকবেন, অন্যদেরকেও উৎসাহিত করবেন ভালো থাকতে। আপনার সুন্দর চিঠি পড়ে অনেক ভালো লেগেছে, সে কথা আগেই বলেছি, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চিঠির জন্য, আশা করি নিয়মিত লিখবেন।
4: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরও যারা ইমেল করেছিলেন, আফিয়া আফরিন নাগরপুর টাঙ্গাইল থেকে, মোহাম্মদ নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে, নীলুফা আক্তার নীলা সাঁথিয়া পাবনা থেকে, মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন। মাদারগঞ্জ জামালপুর থেকে বিপ্লব খান ইমেল করেছেন, ফরাদ হোসেন টুটুল আদমদিঘি বগুড়া থেকে, মোহাম্মদ ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে, মোহাম্মদ আজমাইন হোসেন পলাশতলী জয়পুরহাট থেকে ইমেল করেছেন।
5: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজ হাতে আর সময় নেই, এখানে শেষ করতে হবে। আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে আপনাদের চিঠি এবং ইমেইল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
4: বন্ধুরা, আমরা সবসময় আপনাদের চিঠি এবং ইমেইলের
1: শেষ হল জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি নীলুফার জাহান। শুরুতেই শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামি সোহেল রানা ও শ্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড, দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন। রামিসা হত্যা মামলার রায়ে আইনমন্ত্রীর সন্তোষ প্রকাশ, উচ্চ আদালতও এই রায় বহাল থাকার প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, বৃহস্পতিবার উত্থাপন করা হবে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্ব আরোপ। ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত, আহত আরও 30 জন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদে নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এ আদেশ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশের ইতিহাসে প্রথমবারের মতো 19 দিনের মাথায় কোন মামলার রায় ঘোষণা করা হল। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে খুনের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে 1 মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 9-এর 2 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে সোহেল রানাকে 5 লক্ষ টাকা এবং স্বপ্নাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর আগে সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। রায় ঘোষণার সময় তারা এজলাসে উপস্থিত ছিলেন। শিশু রামিসার বাবাও এ সময় আদালত কক্ষে ছিলেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, সোহেল যে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেছে তা প্রমাণিত।
3: আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে উল্লেখ করে ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন।
2: রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এই রায় ভারতীয় উপমহাদেশেও দৃষ্টান্ত হয়ে থাকবে।
4: আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে।
2: এত দ্রুত সময়ে বিচার সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
5: একজন নাগরিক হিসেবে কন্যা হত্যার বিচারের জন্য তার শোকসন্তপ্ত পরিবার এবং পিতা যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের প্রতি আস্থা স্থাপন করে এবং নির্বাহী বিভাগ যখন তার যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালন করে, আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা।
2: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এদিকে রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এ মামলা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান বলেন, একটি নৃশংস ও হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেফতারের মাধ্যমে সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে ডেথ রেফারেন্স শুনানি যেন আইনগত প্রক্রিয়া মেনেই সিরিয়ালি কিছুটা এগিয়ে আনা যায়, সেজন্য সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
6: যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় কাউকে, সেটা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা, যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসেবে, তবে ব্যতিক্রম হিসেবে দুই একটা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলব যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে, তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে তখন কার্যকর করা কোন সময়ের বিলম্ব হবে।
0: রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক এবং পুলিশের তদন্তের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে ডিএনএ টেস্ট ও ময়না তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদের ঈদের ছুটি বা জুডিশিয়াল লিভ বাতিল করে এই মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছেন। এটি একটি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ, নৃশংস হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি জটিল মামলা দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন ও আসামি গ্রেফতারে পুলিশ বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ও পেশাদারী ভূমিকা পালন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। বৈঠকের শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন সেলিমা রহমান, মোহাম্মদ উসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ কার্য পরিচালনা করবেন। পরে সংসদে 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য এবং শিশু রামিসা সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। প্রস্তুত পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।
7: চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধির ফলে বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সরকার পূর্ব পরিকল্পনা অনুসারে চাহিদা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 2026 সালের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন পরিবর্তন করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় সর্বোচ্চ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
0: এ লক্ষ্যে বঙ্গোপসাগরের গভীর ও অগভীর সমুদ্রে মোট 26 ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য অফশোর বিডিং এর আওতায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে সবার জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। তিনি বলেন, দেশে 7,928 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন মোট 32 বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদকে জানান, অপতথ্য, অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছে সরকার এবং অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার নীতিমালা তৈরি করা হচ্ছে।
8: যারা সাংবাদিক হিসাবে নিবন্ধিত নয় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকম মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন তারা উপস্থাপন করেন, সেই বিষয়ে আমরা একটি টিম সাজিয়েছি এবং মনিটরিং করে তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে।
0: সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোন হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তিনি বলেন, যেসব সংবাদকর্মী গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, হামের সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করতে বাংলাদেশ বেতার নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ প্রচার করছে। এছাড়া মাদকদ্রব্য সেবন ও বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠান সংবাদ প্রচার করছে বলেও জানান তিনি। এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় প্রসঙ্গে আজ সংসদে 300 ধারায় বিবৃতি দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সরকার রামিসার বাবাকে আইনের প্রতি আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছে। পরে জাতীয় সংসদে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উত্থাপিত হয়। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী এবং কমিটির সভাপতি ইকবাল হাসান মাহমুদ রিপোর্টটি উত্থাপন করেন। রিপোর্টে জ্বালানি তেলের কৌশলগত মজুত সম্প্রসারণ করে কমপক্ষে 3 মাসের সক্ষমতা অর্জন, আমদানির উৎস বহুমুখীকরণ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার ডিজিটাল মনিটরিং সহ 12টি সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। সংসদের বৈঠক আগামীকাল বেলা 3টায় আবার বসবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশে সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
10: দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোন বিকল্প নেই, এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই।
9: তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি কিংবা দেশের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকেই অকার্যকর করে দেয়নি, শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার উপর জোর দিয়ে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ অর্জন থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে সম্মান জানাতে দেশের শিক্ষা দীক্ষায় জ্ঞানী, বিজ্ঞানী ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করাতে হবে, অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হবে। শিক্ষকদের সমাজ পরিবর্তনের অগ্রদূত ও রোল মডেল হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ছাত্র ও যুব শক্তিকে প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারলে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে। তিনি আজ রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যাংকিং খাত, পুঁজিবাজার এবং উদ্যোক্তা উন্নয়নকে একই ধারায় শক্তিশালী করতে হবে, যাতে টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করা যায়। এসবের তথ্য ও সম্প্রচার মন্ত্রী উদ্যোক্তা তৈরিতে ব্যাংকের পাশাপাশি শেয়ার বাজারকেও শক্তিশালী পুঁজির উৎস হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। এদিকে চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে আজ চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সফরকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আগামীকাল থেকে 11 জুন অনুষ্ঠিতব্য পঞ্চম সিএমজি ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই সংকট মোকাবিলা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় বা হাসপাতালের দায়িত্ব নয়, বরং দেশের প্রতিটি নাগরিককে এতে সম্পৃক্ত হতে হবে। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ক একটি জাতীয় ট্রেনিং অব ট্রেইনার্স কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। এ সময় ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির বার্তা জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়দ ইসলাম বিমানবন্দরে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 17 জুন দিন ধার্য করেছেন আদালত। আজ তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেবাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। উল্লেখ্য, গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও 7 জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1,227 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকা জুড়ে সকাল থেকে ইসরায়েলি হামলায় অন্তত 9 জন নিহত এবং আরও 30 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের আল মাওয়াসি এলাকার একটি পুলিশ ফাঁড়িতে এক হামলায় 5 জন নিহত হন। 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই তাদের হামলা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা হরমুজ প্রণালীর জন্য হুমকিস্বরূপ দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি ও বিক্ষিপ্ত গোলাগুলির মধ্য দিয়ে চলা পরোক্ষ আলোচনার পর মধ্যস্থতাকারী পাকিস্তান ইরানের সর্বোচ্চ নেতাকে একটি বার্তা দেওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। এদিকে মিশর, জর্ডান, কাতার ও সৌদি আরব সম্প্রতি বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তেহরান বলেছে তাদের উপকূলীয় অঞ্চলে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। এতে পরিচালকদের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল এবং সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা। এর আগে সর্বোচ্চ 73 ভোট পেয়ে পরিচালক হন তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরি থেকে অন্যান্য নির্বাচিত পরিচালকরা হলেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহানিয়ান তানিম, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডাক্তার মাহবুব শামীম, সাকিব আহমেদ সালাম। ফ্রেঞ্চ ওপেন টেনিস নারী এককে রাশিয়ার মীরা আন্দ্রেভা চ্যাম্পিয়ন হয়েছেন। গতরাতে প্যারিসে অনুষ্ঠিত নারী এককের ফাইনালে আন্দ্রেভা পোল্যান্ডের খেলোয়াড় মায়া চলিন্সকাকে সরাসরি সেটে পরাজিত করে ক্যারিয়ারের প্রথমবারের মতো এই শিরোপা লাভ করেন। এই জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে এসেছেন মীরা আন্দ্রেভা। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শিশু রামিস ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও শ্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন। রামিসা হত্যা মামলার রায়ে আইনমন্ত্রীর সন্তোষ প্রকাশ, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকার প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, বৃহস্পতিবার উত্থাপন করা হবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। স্বরণ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বারোপ। ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত, আহত আরও 30 জন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নির্বাচন নির্বাচিত হলেন তামিম ইকবাল, সহ সভাপতি ফাহিম সিনহা। খবর শেষ হলো।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি ফারহানা খান রনি। স্মরণকালের দ্রুততম বিচারিক প্রক্রিয়ায় শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার রায় দিল আদালত। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দিয়েছে। এই দুই আসামিকে যথাক্রমে 5 লাখ টাকা ও 2 লাখ টাকা করে জরিমানাও করেছে আদালত। উল্লেখ্য, 19 মে রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মাত্র 19 দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষণা করা হল। বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তিতর্কের শুনানি শেষে আদালত আজ 7 জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ আদেশ দেন। রামিসা হত্যার ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। 20 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার। 1 জুন এ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। রামিসাকে ধর্ষণ ও তার নৃশংস হত্যায় অভিযুক্ত আসামির বিচার ও তার দ্রুত শাস্তির দাবিতে ফুঁসে ওঠে সমাজের বিভিন্ন পেশার মানুষ। মাত্র 8 বছরের একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। রামিসার হত্যাকাণ্ডে প্রচণ্ড শোকাহত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘটনার দিনই রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। প্রধানমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করেন, তার সরকার এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন মেনে নেবে না। তিনি 1 মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার ও অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহল তৎপর হন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায় দেশের বিচার বিভাগের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে দেশের মানুষের গভীর স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছে। এ ধরনের অমানবিক অপরাধের অবসানে শুধু আইন বা সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সব শ্রেণীপেশার অংশগ্রহণে একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। কেননা ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন। তাই সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। শিশু রামিসার প্রতি সংগঠিত নৃশংসতার দ্রুত বিচার, যথাযথ বিচার ভবিষ্যতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে দেশের ভবিষ্যৎকে নিরাপদ রাখতে সহায়ক হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
14: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
15: আসসালামু আলাইকুম।
16: ওয়া আলাইকুম আসসালাম।
15: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
16: তাইলে
15: একটা জরুরি কথা বলি।
16: বলেন।
15: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
16: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
15: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
16: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
15: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
16: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
15: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
16: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
15: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
16: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
15: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
16: জি অবশ্যই।
17: আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
15: তারপর কি হইল?
17: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান বাচ্চাটারে।
18: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী শামী আক্তার, কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম।

শামি আক্তারের কণ্ঠে দেশাত্মবোধ গান শুনলেন। আর এর সাথে মিডিয়াম ওয়েভের এখানে সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশি বেতার খুলনা এখন FM 88.8 মেগাহার্সে আপনারা শুনতে পাবেন NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

0: দেশাত্মবোধক গান শুনলেন।
1: শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05, চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি, দেশাত্মবোধক গান সকাল 8:15 এবং দুপুর 12:15। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30, ঝুমুর রানী গায়নের গাওয়া আধুনিক গান দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। নজরুল সঙ্গীত মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে দুপুর 12:20। পাঁচমিশালী গান শুনবেন বিকেল 3:30 এবং সন্ধ্যে 6:10। লোকগীতি মোহাম্মদ মফিজুল ইসলামের গাওয়া দুপুর 12:40। রক অ্যান্ড রোল্ড ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠান বেলা 2:30। আল্লাহ পাকিস্তানে হামদ এবং নাতি রসুল শুনবেন সন্ধ্যে 6:40। এছাড়া FM 88.8 MHz NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: ও তার রাসূল সত্য বলেছেন, এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, এবার বিদায় বলতে হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ